0: অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনছেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।
1: আমার মুহাম্মাদের নামের ধ্যান।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠান শিল্পী ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: পুঙ্কাহাম যতন
1: পুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুক চেং জাগো তিনি ফুংনে হায়ুং খরং পান্ডা ও পান্ডা আওয়ং তঙ্গ সা সাই নৈরা দকচি চুকু কিলো হারস নৈরা থামচি দক ফুটাবরি মিটারো সারা সা ফুটা দক মেগা হারস তিনি শালমারিংখা তিনি স্রাং শাল তালক্রান তালনি শাল দক চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশ্বী মে তালনি শাল নৈচি সিনি নৈশাই নৈচে দক ইংরেজি বিশ্বী খনাই তংলাই যত তাকুক সংন বেলাই বেলাই খা কাহামিয়া ফারে ফাইদে হাইকে পুলিয়ানো হাবলায় সঙ্গ দিনে নি পান্ডা বিশং হামনা সকাং ক কাহাম খালাই মানে বিশং তুই খালাই নেই বাইবেল সাজাক মানে কিচ্ছা কক রক তাকুক নং বুইন মাজরা দাবে নং জে সাফা নং থ

0: nini kuk tikuplung. Nung buino mazra lebero, yang borok kalai mahino, kalai dongo. Obo nung shak no mazra berma shikalayo. Omotui shamung, kalai nai rok no kaitor, mazra berke obo shoi se hunyai sung shai mano. Tamoke takuk, nung kachi omotui shamung kalai tetuise. Buino mazra beri dongo. Nung kaitor wai mazra berja glak dahan. Eba ke kaito nono belai maya chai tong mano. Bohama logui tong mano. Bokha logui tong mano. Nung shamung nangja ya haida. Nono shungchok ya karana bagai kaito nono maya nangja kha. Obo nung shai maya diba. Tamoke nung khashiya. Nung kokkhana ya. Obo baino kaito joli jagai shui ke ya gul shui. Phunukna ni shalo teibo akol manna bagai she. Nung ba lama khalai dongla. Tamuni hinke kaitor jani ja shamong khalai ma tino. Joto borok ni manthai no ranai. Baksha borok rok ba shamong kaham khalai dongo. Haike mukhang chung ra jagna nayo. Kotar khalai jagna nayo. Kathang tong fly na nayo. Omotui borok rok no kaitor. Mutang fly nai, baksha ba, shakni kaham shimi nayo. Borok chamano kibi ui, jaya lamano romo. Omotui borok rok no kaitor, joli jagai yagul shunai. Shamong hamia khalai nai borok, joto no tektoro jagnai, shatok jagnai. Piaba, shamong kaham khalai nai rok no kaitor. Mukhang chung runai, kotor khalai nai, khakachang runai. Tamuni hinba, kaito joto no bakshake nugo. Baibeni oko kaham rokno, kanamani yagulo. Hai de heke tabuk sung nai nai lenu. Tiniti hai shalo, thang nai, lai thangjak shal rogo, tamotamo patika, abnoroge kitchen nai nai lenu.
1: Ao. Tiniti shalo lai thangi bishirogo, tamotam pati thanka, padi, kisa upil nai lenu akon. তিনি হাই শালনো 1964 খ্রিস্টবিসি ভারত হাকতর ইয়কমানি উল বন পুইলা ভারতনি মন্ত্রী বখরক পণ্ডিত জওহরলাল নেহরু তিনি হাই শালনো দিল্লি কতালো বখানি বেমার মানজাগে থই যাও তে তিনি হাই শালনো গুলজারি লাল নন্দ বথিমানে উল একটিং মন্ত্রী বখরক উঙ্গই মন্ত্রী বখরক নি সামং নই আসাগো 1965 খ্রিস্ট বিশে তিনি হাই সালন যোগ গুরুতে পতঞ্জলি ন পতঞ্জলি আয়ুর্বেদ ন সংসানাই হিনে সিনি জাগো বেলাই মুঙ্গনাং বাবা রামদেব হরিয়ানাও আচায়ো 1999 খ্রিস্ট বিশে তিনি হাই সালন 27 তারিখ মে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ভারতনি সেঙ্ক্রাক বাহিনী ইন্ডিয়ান আর্মিনি খরকসাব আদং বেলাইখে খাকতর ফুনুগৈ ফান ফুনুগৈ ব ইয়াপ্রি রমণি বাগৈ উল কার্গিলনি 5189.9 খেপ্রায়ুংনানি পাকিস্তান মেসেনৈ অসামুংন চুবাও বিনি খাকতর জবা খাইমানি বাকে তিনি হাই সালন 173 খ্রিস্ট বিশ্ব রাশিয়ানি জার পিটার দ্য গ্রেট অব তিনি হাই সালন মুঙ্গনাং সেন্ট পিটার্সবার্গ কামিউং ইয়াখাবা দলিউং উনি হলংথং কাইজাগো 1937 খ্রিস্ট বিশে তিনি হাই সালেন মার্কিন যুক্তরাষ্ট্রনি সান ফ্রান্সিসকো দলিয়ুং আইকনিক গোল্ডেন গেট ব্রিজ লোকরকনি বাকে থাংলাইসন বাকে ফিয়গরি জাগো 1941 খ্রিস্ট বিশে তিনি হাই সালেন হায়ুং জবায়ুং হায়ুং জবাকতর উলসা জরাব ব্রিটিশ নি রুংকতর নি সেঙ্ক্রাক

0: অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করনা চাহতা। ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রহা, এক নয়ে সংকট কে বীজ বোয়ে যা রহে, আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজওয়ানো কি রোজি রোটি ছিন রহে, এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায়, ইয়ে বরদাস্ত নহীঁ হোগা, এক ঘুসপেঠিয়ে বাসিয়ো কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রহে, ইয়ে দেশ সহন নহীঁ করেগা, আর ইসলিয়ে এক হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন শুরু করনে কা নির্ণয় কিয়া।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন

0: চেকপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
1: ড্রোন আর অন্য উপকরণ কে লিয়ে ভারত সরকার ড্রোন রোধী সংযন্ত্র লাগানে কি শুরুয়াত আগলে 6 মাহ মে হি কর রহি, পরন্তু ড্রোন উতরতা তো ভারত কি ভূমি মে হ্যায়, কোন ইসকে অন্দর কে মটেরিয়াল কো দেশ বিরোধী কার্যো কে লিয়ে উপযোগ করতা হ্যায়, ইস পর হামারি প্যানি নজর হোনি চাহিয়ে, আর ইসকে নিউট্রালাইজেশন কে লিয়ে সিভিল অথরিটি আর ডিস্ট্রিক্ট পুলিশ সে হামারা জীবন্ত সম্পর্ক হোনা চাহিয়ে, আর পরিণাম লক্ষী কার্যবাহী ভি হামনে করনি পড়েগি।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয় মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারের মুজফ্ফরপুর জেলায় 5 জনকে খুনের মামলায়

175 কিলোমিটার ঘন্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন RDSO রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিনের সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল এর ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিস ও রাবাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটোফ্রেম প্রধানমন্ত্রীকে উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটি পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রভাস প্রভাকর নওলেকর। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এখবর জানান। আজ থেকে রাজ্যের সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। গতকাল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হয়েছে। গোমতি জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতি জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতি জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিট বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতি জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। ড্রোন মারফত

মাদক ও অস্ত্রোপচার রুখতে আগামী 6 মাসের মধ্যে দেশে এন্টি ড্রোন সিস্টেম বসানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাজস্থানের বিকানের জেলার সাঞ্চু সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে সীমান্ত পারে বিপদের পাশাপাশি দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা যে সমস্ত উপাদান এই পাচার কার্যে সাহায্য করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেহেতু এই ড্রোনগুলি ভারতীয় ভূখণ্ডে অবতরণ করে তাই অস্ত্রের চালান যারা গ্রহণ করছে তাদের দ্রুত চিহ্নিত করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাথে নিবিড় সমন্বয় বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন। এছাড়াও সমগ্র সীমান্ত সুরক্ষাকে নিশ্চিত করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন ও সাধারণ নাগরিকদের অন্তর্ভুক্ত করে একটি বহুস্তরীয় 4 পয়েন্ট বিশিষ্ট নিরাপত্তা গ্রিড গড়ে তোলার আহ্বান শ্রী শাহ জানিয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা গতকাল পেঁচারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, পেঁচারথল ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টা আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800 1817800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। কৈলাসহরে বিশিষ্ট শিক্ষাপ্রতি ও সমাজসেবী আলহাজ সৈয়দ মোতাছির আলী গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তিনি বিভিন্ন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। তার প্রয়াণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। আবহাওয়ার খবর। রাজ্যের বিভিন্ন জেলায় ঘন্টা থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর সাথে ঊনকোটি, ধলাই, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলাতে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সর্বাধিক 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্ষরক দ্রৌপদী মুর্মু মিয়া নখা সালথামনি সিকিম বেড়াই মাব থাঙ্কা তিনি রাষ্ট্রবক্ষরক চীন আর গানানী আমসাই নাথুলা পাস বেড়াইনাই মাব থাঙ্গানো তাই আরও মোদক মাব তংজাক সেংক্রাগ্রকবাই ককলাম সালাইয়ানো উল গ্যাংটকনি সিকিম রং নগিয়ঙ্গ সংসারজাক পান্ধা মানজাগানো রাষ্ট্রবক্ষরক বেড়াইমানী সালথামনি সালো গ্যাংটকনি পালজোর স্টেডিয়ামও সিকিম পুলিশ ন প্রেসিডেন্ট পুলিশ কালার ইয়াফারানো রাষ্ট্রবক্ষরক থাঙ্গমানো রোগী সিকিমক রাগ নাই মথাংনি যুগালী মুখ নাহার জাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া হদালামনি বিশংতী সাকা ফাতার হাকতনি রায়দা চাই তৈখে লুকু হাপ্পাই মাতে কুবুং ফেরমাবাই অংমানী লুকু বাংমানো কাসুনানী বাকি কেন্দ্র হাপাং কুচুক ব্যায়ামনি কমিটি কাইসা স্রামখা অ কমিটিনি তৈফাং অঙ্গানো সুপ্রিম কোর্টনি আগিনী দরবারফাং প্রকাশ প্রভাকর নওলেকর কমিটিনি আদং চংজাখা লুকু লেখামুংনি কমিশনার দুর্গাশঙ্কর মিশ্র হাবাইয়া কারজাক আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব তে রাংথং চেরই নাইগ্রং ডক্টর শামিকা রবি স্বরাষ্ট্র ককচং আইনকনি কথাজাক তাংখ্রা অ কমিটিনি আদং তাংখ্রা অঙ্গানো অঙ্গৈ সামুং তাঙ্গানো দ্রোন বাই ফেক জাকাই মানে তে সিলাই পাথাম রায়দা কৃখা রহরমা মথাক নাও বুসকাং তালদক বিশিং হাকতর এন্টি ড্রোন সিস্টেম আচুগ্রনা সাকলাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া রাজস্থানী বিকানে হাঙ্কর সানচু আড়ি আমজায় বিএসএফ জওয়ান রকনি বখাগ ককনারকমাও অকগ্ন সাকাব আবনকারীব বিভাগ আড়ি আমজাইনি নাইমথাং রাখলাইনাও সেংক্রাক বাহিনী

0: সুপ্রভাত শ্রোতাবন্ধু, আরও একটি নতুন সকালে স্বাগত অভিজ্ঞাপনে। আমি সাথী রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা।
0: শ্রোতাবন্ধু, আজ একটি পবিত্র দিন। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব ঈদ উল আজহা, যা বকরিদ বা কোরবানি ঈদ নামেও পরিচিত। এই উৎসবের মূল বার্তা হল ত্যাগ, উৎসর্গ এবং ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য। ঈদ উল আজহার ইতিহাস জড়িয়ে রয়েছে ইসলামের নবী হযরত ইব্রাহিমের এক মহান ত্যাগের কাহিনীর সাথে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ বা ঈশ্বর হযরত ইব্রাহিমকে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার নির্দেশ দেন। ইব্রাহিম তাঁর গভীর ভক্তি ও আনুগত্যের প্রমাণ দিতে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি বা উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। আর যখন তিনি তাঁর পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হন, তখন আল্লাহ তাঁর এই চরম ত্যাগের মানসিকতায় সন্তুষ্ট হন এবং অলৌকিকভাবে পুত্রের পরিবর্তে একটি পশু কুরবানি করিয়ে দেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আজকের দিনে মুসলিম সম্প্রদায় পশু কুরবানি দিয়ে থাকেন। এই উৎসর্গের মাধ্যমেই নিজের ভেতরের লোভ, লালসা ও অহংকারকে বিসর্জন দেওয়ার প্রতীকী প্রকাশ ঘটে। বকরিদ বা ঈদ উল আজহা কেবল পশু জবাই করার উৎসব নয়, এর আসল তাৎপর্য হল নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা এবং খারাপ প্রবৃত্তিকে কুরবানি বা বিসর্জন দেওয়া। এটি মানুষকে দানশীল হতে, দরিদ্রদের পাশে দাঁড়াতে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে শেখায়।

0: বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতাবন্ধু, আজকের দিনটি ভারতের ইতিহাসে বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে রয়েছে। 1948 সালের আজকের দিনে দিল্লির লালকেল্লায় স্থাপিত একটি বিশেষ আদালতে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং আধুনিক ভারতের অন্যতম রূপকার পণ্ডিত জওহরলাল নেহরু 1964 সালের 27 মে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 2010 সালের 27 মে ওড়িশার চাঁদিপুর থেকে ধনুষ এবং পৃথ্বী 2 ব্যালিস্টিক মিসাইলের

0: সফল পরীক্ষা চালানো হয়েছিল। আর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী 1962 সালের আজকের দিনে জন্মেছিলেন মুম্বাইয়ে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি আরও বিভিন্ন কারণে বিশেষ, কারণ 1919 সালের আজকের দিনেই জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি দেন। 1995 সালের আজকেরই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণু বিজ্ঞানী শ্যামাদাস চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। আজকেরই দিনে 1975 সালে অভিনেতা নৃপতী চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছিল। এই ছিল আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা, কারণ সবুজ মাছলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ।
0: শ্রোতা বন্ধু, লিখছি তোমায় পর্বে এবারে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, গোল! সারা ভারতের দর্শক টিভির সামনে উল্লাসে ফেটে পড়েছে বিশ্বকাপ ফুটবল। এ ভারত ফাইনালে আর্জেন্টিনাকে 1 গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। যদি এমন হতো 145 কোটি ভারতবাসী, আমরা কি পারি না বিশ্বকাপ জিততে? অলিম্পিকে সোনা রূপা যথেষ্ট।

টাইটেল জিতে ভারত এক উল্লেখযোগ্য স্থান নিয়েছে। যদি এমন হতো, যুদ্ধ নয় শান্তি, বিশ্বের সমস্ত দেশ এই শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, আর যুদ্ধ নয় শান্তি, যদি এমন হতো, আতঙ্কবাদ হিংসা চিরতরে যদি বিদায় নিত, যদি এমন হতো, জল বায়ু মাটি দূষণ আমরা এগিয়ে এসে বন্ধ করতাম, যদি এমন হতো। এই বসুন্ধরাকে সুন্দর করতে আসুন না আমরা এগিয়ে আসি। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্বের দ্বিতীয় চিঠিখানি পর্ব। আর এই চিঠিখানি লিখে পাঠিয়েছেন হাওড়ার ধারসা কাজীপাড়া থেকে শক্তিশঙ্কর সামন্ত। তিনি চিঠিতে লিখেছেন প্রথম বিষয় পিতানুবোধি নিয়ে। তিনি লিখছেন, এটা ঠিকই, অনেক পরিবারেই অভিভাবকরা আমৃত্যু যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেন, কিন্তু সব পরিবার সফলতার দড়ি স্পর্শ করতে পারে না। এক্ষেত্রে দায় কার, পরিবারের না সন্তানের? উত্তর খুঁজে পাওয়া সহজ নয়। এর নানাবিধ কারণ রয়েছে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এই ধরনের বিতর্কের আবহে অনেকেই সন্তানদের বিপথগামিতার জন্য সমাজ তথা রাষ্ট্রের ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করান। অর্থাৎ বলতে চান, পরিবারের অভিভাবকের দায়ী সবসময়ে মুখ্য। আবার অনেকে সমাজ রাষ্ট্রকেই অনিবার্যভাবে দায়ী করেন। মূল প্রসঙ্গে আসি। পিতানুবোধি অর্থাৎ হে ঈশ্বর, তুমি আমাদের পিতা, আমাদের বোধ দাও, জ্ঞান দাও। আমাদের রবি কবি উক্ত মন্ত্রটিকে শান্তিনিকেতন আশ্রমের প্রার্থনায় ব্যবহার করতেন। ঈশ্বরের কাছে তার নিবেদন এই যে, পিতার মতো তুমিও আমাদের সুমতি দাও, জ্ঞান শিক্ষা দাও, যাতে আমরা সত্যের পথ বুঝতে পারি। সে সত্য আসলে কি? সেই সত্যের যথাযথ উপলব্ধি আমরা করতে পারি কি? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথেরই একটি সঙ্গীতে আসি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রশ্ন হল, আমরা নিজেরা নিজেদের আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমরা প্রকৃত অর্থে মাথা নত করি নিজের বা অন্যের কাছে? কখনো বলি, আমার অহংকার আমারই চোখের জলে ডুবিয়ে আমাকে মলিনতা মুক্ত করো? তা যদি করতাম, তবে আমরা পিতা অভিভাবকের কাছ থেকে পাওয়া প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতাম নিশ্চয়ই। পরিশেষে বলি, কবিগুরু আসলে মহাসাগরের মতো, তার গভীরতা ব্যাপ্তি অসীম। তাকে উপলব্ধি করতে হলে আমাদের নাতি দীর্ঘ একটা মাত্র জীবনে কার্যত অসম্ভব। আর সে কারণে জীবনভর রবি কবির একটা মন্ত্রই আমাদের জাগিয়ে রাখে, উজ্জীবিত করার পাশাপাশি আমাদেরকে নন্দিত ছন্দিত করে তোলে। নতুন প্রজন্মের কাছে আমাদের একটাই বার্তা হোক, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। এই মন্ত্র বেদ বাক্য হয়ে উঠুক সকলের কাছে। এইটুকুই আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ, আমাদের একান্ত ভালোবাসা। শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া।

0: অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয়টি তাহলে আপনাদের জানিয়ে দিচ্ছি। জীবন মানেই চলার পথ, কখনো পাহাড় ডিঙিয়ে, কখনো নদী পেরিয়ে, কখনো আবার নিজের মনের অজানা অন্ধকারকে জয় করে এগিয়ে চলা। কেউ সমুদ্র অভিযানে যান, কেউ মহাকাশে, কেউ আবার প্রতিদিনের জীবনের সংগ্রামী হয়ে ওঠেন এক একজন সত্যিকারের অভিযাত্রী। জীবনের সেই অনুপনীয় সত্যকে স্বীকৃতি দিতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী। জীবনের পথে চলতে চলতে আপনিও কি কোনো বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে জয় করেছেন? অথবা এমন কাউকে দেখেছেন যিনি আপনাকে অনুপ্রাণিত করেন একজন প্রকৃত অভিযাত্রী হিসেবে? তাহলে লিখে পাঠান আপনার অনুভব, অভিজ্ঞতা, গল্প কিংবা মতামত। শব্দ সংখ্যা হতে পারে প্রায় 200 থেকে 250 শব্দের মধ্যে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। জীবনের অভিযানের গল্প শোনাতে কলম ধরুন আজই। আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী।
1: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাটি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম সুখডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
0: শ্রোতাবন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি তথ্যে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেবে এবং 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা 2 বা তার বেশিবার স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স ও রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন সরাসরি জমা দেবেন সদস্য সচিবের কার্যালয়ে, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, গোর্খাবস্তি, আগরতলা, অথবা ইমেল tsbtc10agt@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9436130414। আবেদনের শেষ তারিখ 5 জুন।

2026 রাত 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী 5 সেপ্টেম্বর 2026 তারিখে মধ্যে জমা করতে বলা হয়েছে।

0: বন্ধুরা, এবার চলুন একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য? প্রবল গরমে সর্দি গরমি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া অ্যালার্জিও হতে পারে পরিবেশের দূষণের কারণে। ধুলো, পরাগরেণু, ঠান্ডা লাগা, অ্যালার্জি, এমন যে কোনো পরিস্থিতিতেই হাঁচির মতো উপসর্গ বড়ই অস্বস্তিকর। সারাদিনে এক দুবার হাঁচি হলে সেদিকে নজর না দিলেও চলে, কিন্তু যদি অবিরাম হাঁচি চলতেই থাকে তাহলেই সমস্যা। ঘুম হোক বা অফিসে বসে কাজ করা, রাস্তা দিয়ে হাঁটা হোক বা সিনেমা দেখা, সব কিছুতেই ব্যাঘাত ঘটতে পারে এই হাঁচির চোটে। এদিকে অ্যালার্জির ওষুধ সকলের জন্য উপযুক্ত নয়, অথবা নাগালে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে এই হাঁচিকে থামাবেন আর কিভাবে এই সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি কমাবেন? হাঁচি আসলে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা। নাকের ভেতরে কোনো উত্তেজক বস্তু ঢুকলেই শরীর সেটিকে বার করে দেওয়ার চেষ্টা করে। তাই প্রথমেই বোঝা জরুরি সমস্যার কারণ কি, ঠান্ডা লেগে নাকি অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবে কি কারণে হাঁচি হচ্ছে জেনে গেলে সেই মতো পদক্ষেপ করা যেতে পারে। তবে একটানা চলতে থাকা হাঁচি থামানোর কিছু পন্থা রয়েছে, যেমন গরম ভাপ নিতে পারেন, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, বা বারবার হাঁচি হলে গরম জলের ভাপ অনেক সময় আরাম দিতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে জিঙ্ক, তাই রাইনোভাইরাসের বংশবৃদ্ধি আটকে দিয়ে প্রতিরোধ তৈরি করে এই খনিজ। তাই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিয়মিত জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করলে সর্দি কাশি, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, হাঁচি ইত্যাদি সমস্যা কমে যাবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে পারে ভিটামিন সি, তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। এছাড়াও পরিমিত বিশ্রাম, গরম স্নেক, আদা এবং মধু খেতে পারেন। আর অনেক সময় শরীরে জলের ঘাটতি হলেও নাক ও গলার ভেতরের অংশ শুকিয়ে যেতে পারে, তাই একটু পরপর জল খাওয়া জরুরি। এই ছিল আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা 2026-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা হতে হবে 18 থেকে 27, 30 এবং 32 বছর। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা, এসসি ও এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি নেই, অন্যান্য প্রার্থীদের জন্য ফি 100 টাকা। অনলাইন আবেদনের শেষ তারিখ 22 জুন 2026 রাত 11টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা স্টাফ

0: ইলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট www.ssc.nic.in গিয়ে আবেদন করতে পারবেন।
1: বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পদের নাম অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 5000। ত্রিপুরার জন্য মোট শূন্য পদ 3, সাধারণ জন্য 3 এবং বাকি ক্যাটাগরির জন্য কোনো শূন্য পদ নেই। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ, আর বয়সসীমা হতে হবে 18 থেকে 28 বছর। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের বয়সসীমায় ছাড় রয়েছে। সাধারণ ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষদের জন্য আবেদন ফি 800 টাকা, সেই সঙ্গে ট্যাক্স ও গেটওয়ে চার্জ রয়েছে। সাধারণ ইডাব্লিউএস এবং ওবিসি মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি 600 টাকা। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং প্রাক্তন কর্মীদের জন্য আবেদন ফি 200 টাকা। পরীক্ষা কেন্দ্র আগরতলা এবং আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুন 2026। অনলাইনে ফর্ম ফিল আপ এবং অনলাইন পেমেন্ট করতে পারবেন আপনারা। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

0: শ্রোতা বন্ধু, সময় বলছে, এবারে অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হবে। তবে যাবার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আজকের আকাশ কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 76%। আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের পশ্চিম জেলা সিপাহীজলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা জেলার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রসহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে। তো এই ছিল আবহাওয়ার খবর। আর আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল
1: আমি সুয়েতা।
0: সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

সুপ্রভাত যুববন্ধুরা, আজ সকালেও নিশ্চয়ই অনেকের দিনটা শুরু হয়েছে ফোন স্ক্রিন দিয়েই। কারোবা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে, অথবা কারো ফেসবুক নোটিফিকেশন চেক করতে করতে, আবার কেউ হয়তো রাত জেগে গেম খেলতে খেলতে এখনও ঘুমায়নি। আচ্ছা, সত্যি বলতো, আমাদের জেনারেশনের কাছে এখন ব্যাটারি পার্সেন্টেজ অনেক সময় মুড সুইংসের কারণ হয়ে পড়ে। কিন্তু ফানি ব্যাপারটা কি জানো, আমরা সবাই অনলাইনে কানেক্টেড, তবু অনেক সময় ভেতর থেকে আমরা ডিসকানেক্টেড ফিল করি। আমরা চারপাশের মানুষজনের থেকে ডিসকানেক্টেড হয়ে পড়ছি। আজকের যুববাণীর বিষয়টা তাই একেবারেই আমাদের এভরিডে লাইফের স্টোরি। এটা কোনো লেকচার নয়, কোনো ফেরি টেলও নয়, আমাদের পিওর লাইফ। আজ কথা হচ্ছে লাইকস, রিলস আর রিয়েল লাইফ নিয়ে, যেখানে আছে

রিলসের এক্সাইটমেন্ট, গেমিংয়ের এডিকশন, রয়েছে অনলাইন ফ্রেন্ডশিপ, আবার আছে সাইবার ক্রাইম, ফেক ভ্যালিডেশন, লোনলিনেস আর রিয়েল হ্যাপিনেসের খোঁজও। আমি আরজে রিমা তোমাদের সঙ্গে আছি আজকের যুববাণী অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একটি বিশেষ শ্রুতি নাটক, আলো ছায়া। নামটার মধ্যেই যেন একটা হিডেন মিনিং রয়েছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াও ঠিক তেমনই। একদিকে যেমন রয়েছে আলো, ক্রিয়েটিভিটি, কানেকশন, ড্রিমস, তেমনি তার অন্যদিকেও হচ্ছে ছায়া, যেখানে রয়েছে প্রেশার, এডিকশন, ফেক আইডেন্টিটি আর সাইবার ডেঞ্জার। এই বিশেষ শ্রুতি নাটকে চরিত্রায়নে রয়েছে আরজে অনিকপতি, তনুশ্রী, সপ্তদীপ, শতাব্দী ও দেবর্বিত। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের বিশেষ শ্রুতি নাটক আলো ছায়া।

0: উফ, কান ঝালাপালা হয়ে গেল। দেখো শ্রেয়া, এই এক ঘরে আমরা চারটা মানুষ বসে আছি, অথচ ওই দুজনের দিকে তাকিয়ে দেখো, মাঝে মাইলের পর মাইল দূরত্ব, কথা বলার কোনো তাগিদ নেই, শুধু স্ক্রিনের আলোতে দুটো মুখ ডুবিয়ে বসে আছে। উফ,
1: আরে এটাই তো এখনকার চেনা ছবি সৌমেন। ইন্টারনেট আমাদের দূরের মানুষকে কাছে এনেছে ঠিকই, কিন্তু কাছের মানুষকে যে অনেক দূরে ঠেলে দিয়েছে। ধুর অঙ্কুর, ডিস্টার্ব করিস না তো। ইনস্টাগ্রামে একটা রিলস পোস্ট করেছি, 10 মিনিটে মাত্র 2 লাইক পড়েছে আমার, আমার মুডটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ
0: তানিয়া, 10 মিনিটে 2 লাইক না পড়লে মুড খারাপ হয়, অথচ চারপাশের বাস্তব পৃথিবীটা যে বদলে যাচ্ছে সেদিকে কি তোমাদের খেয়াল আছে? এই অঙ্কুর, এই অঙ্কুর, তোর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার কথা ছিল না, ওটা লাস্ট ডেট কবে রে?
2: আরে হ্যাঁ হয়ে যাবে, ওটা ওটা ওটা হয়ে যাবে, তুমি অত অত চিন্তা করো না। এই রিভাইভটা দে, রিভাইভটা দে। আরে এখন অনলাইন দুনিয়ায় ক্যারিয়ার করার অনেক সুযোগ আছে। আরে ভাই রিভাইভটা দে, আর দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া। এই যে তানিয়া দেখো, ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছে, ওটাই তোর ফিউচার।
1: ফিউচার ভালো অঙ্কুর, কিন্তু বর্তমানটাকে যে অবহেলা করে নয়। চলো এবার গেমটা বন্ধ করো, ফোন রাখো, সবাই মিলে একটু গল্প করি আসো।

0: উড়ান পাবানে। এই ভয়ানক খবর! এই তানিয়া, এই তানিয়া, জলদি দেখ, জলদি দেখ, এই ফেসবুকে এসেছে এই আমাদের পাশের গ্রামে নাকি একটা বাচ্চা চোরের দল ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় মানুষ একটা ছেলেকে সন্দেহ করে আটকে রেখেছে। বাপরে বাপ,
1: সত্যি?
2: হ্যাঁ,
1: দাঁড়াও দাঁড়াও, আমি আমি এক্ষুনি এই পোস্টটা আমার সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? কেননা এটা সবাইকে অ্যালার্ট করে দরকার।
3: এই এই, একদম না, স্টপ ইট অঙ্কুর। তানিয়া, একদম ওই পোস্ট শেয়ার করবে না। তোমরা কি খবরটার সোর্স চেক করেছো? কোনো মেইন স্ট্রিম মিডিয়া বা পুলিশ কি এই খবরটাকে কনফার্ম করে?

0: আছে?
1: দাদা এই এই দেখো না, এই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তো শেয়ার করছে, এই যে 4.3K শেয়ার, এই সবাই কি আর পাগল নাকি? হ্যাঁ
2: হ্যাঁ অঙ্কুর, না জেনে শেয়ার করাটা কিন্তু এক ধরনের পাগলামি। আর গত মাসেও তো এরকম একটা ফেক নিউজের জন্য একটা নিরীহ পরিচয় মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। গুজব ছড়ানো কিন্তু একটা অপরাধ। কিন্তু দিদি, যদি খবরটা সত্যি হয়, আমরা যদি আর এটা শেয়ার না করি, আর যদি এতে কোনো দুর্ঘটনা ঘটে যায়?
3: শোনো তানিয়া, সত্যতা যাচাই করার নির্দিষ্ট একটা নিয়ম আছে। পুলিশের সাইবার সেল সব সময় বলছে, কোনো সন্দেহজনক খবর দেখলে আগে লোকাল থানায় জানাবে। নিজে যা যে হয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাবে না। মনে রাখবে, আমাদের একটা ভুল ক্লিক একটা জীবন কেড়ে নিতে পারে।

0: কি হয়েছে তানিয়া, এত কাঁদছো কেন? বাড়িতে কোনো সমস্যা? এসো এসো, ভেতরে এসো। এই নাও এই নাও, আগে জলটা খাও।
1: শেষ হয়ে গেছে দিদি, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার বাড়ানোর জন্য একটা একটা এজেন্সি আমায় আমার সাথে যোগাযোগ করেছিল।
0: তারপর
1: ওরা ওরা বলেছিল যে কিছু পার্সোনাল ছবি আর ডিটেলস দিলে ওরা আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেবে। আর আমি আমি বোকার মতো বিশ্বাস করে সব দিয়ে দিয়েছিলাম।
2: এই তানিয়া, এই তোর তোর নামে একটা ফেসবুকে প্রোফাইল তৈরি করা হয়েছে, ফেক ফেক প্রোফাইল। সেখানে সেখানে তোর ছবিগুলো খুব বাজেভাবে এডিট করে বসানো হয়েছে ভাই। এই এই এটা কে করলো?
1: ওরাই করেছে অঙ্কুর, ওরাই করেছে অঙ্কুর। এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে জানিস, বলছে এক্ষুনি 50,000 টাকা না দিলে কিনা আমার সব কন্ট্যাক্ট লিস্টে ওই নোংরা ছবিগুলো পাঠিয়ে দেবে অঙ্কুর। আমি বিষ খেয়ে মরে যাব দিদি, আমি সমাজে মুখ দেখাতে পারবো না।
3: একদম মরার কথা মুখে আনবে না তানিয়া, অপরাধ তুমি করনি, অপরাধ করেছে ওই সাইবার ক্রিমিনালরা। সমাজকে ভয় পেয়ে পিছিয়ে গেলে ওরা আরো 5টা মেয়ের জীবন ধ্বংস করবে। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়।
2: কিন্তু দাদা, বলছি আমরা কি পুলিশে যাবো? হ্যাঁ, কিন্তু পুলিশে গেলে যদি জানাজানি হয়ে যায়, এই এই কালকে সকালবেলা কাগজে যদি খবরটা বেরোয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে ভাই।
3: অঙ্কুর, তোদের এই ভয়টার সুযোগ নিয়েই কিন্তু অপরাধীরা এগিয়ে যাচ্ছে। শোনো তানিয়া, ভারত সরকারের একটা নির্দিষ্ট পোর্টাল আছে, www.cybercrime.gov.in। এখানে গিয়ে পরিচয় গোপন রেখেও অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া আমি এক্ষুনি জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-তে কল করেছি।
0: আর তানিয়া, তোমার ছবিগুলোকে এডিট করা হয়েছে, যাকে বলে ডিপ ফেক, আর এটা টেকনোলজির অপব্যবহার। আধুনিক মানুষ হিসেবে আমাদের বুঝতে হবে যে প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনই তার অন্ধকার দিকটাও আছে। তাই নিজেকে দোষী ভাবাটা বন্ধ করো।
1: কিন্তু কিন্তু আমার বন্ধুরা যদি এটা দেখে আমাকে নিয়ে ট্রোল করে, উপহাস করে।
0: শোনো, যারা বিপদের দিনে পাশে না দাঁড়িয়ে উপহাস করে তারা বন্ধু নয় তানিয়া। আমাদের সমাজেও একটা বড় গলদ আছে, সাইবার অপরাধের শিকার হলে মানুষ মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, অপরাধীকে খোঁজে না। আর এই মানসিকতাটা আমাদেরকেই বদলাতে হবে।

0: হাই দাদা, হাই দাদা, এদেক এদেক এদেক, আজ সকালে খবরে বেরিয়ে যায় ওই সাইবার পুলিশ ওই গ্যাংটকে ট্র্যাক করছে, কলকাতা থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই তানিয়া, তানিয়া, তোর ফেক অ্যাকাউন্টটাই পুরো ডিলিট হয়ে গেছে ভাই।
1: হ্যাঁ, ওহ, তোমাদের অনেক ধন্যবাদ। সেদিন দিদি আর শর্মিন্দা পাশে না থাকলে আমি হয়তো বেঁচে থাকতাম না। আজ আমি বুঝতে পেরেছি জানো, ভয় পাওয়াটাই সবচেয়ে বড় ভুল।
2: বাহ, খুব ভালো খবর। কিন্তু অঙ্কুর, তোমার নিজের খবর কি? সেই গেমের ভূত মাথা থেকে নামলো?
0: না বাবা, আমি অনলাইনে গেম খেলা ছেড়ে দিয়েছি। আমি এখন সাইবার সিকিউরিটি নিয়ে একটা অনলাইন কোর্স করছি। আমি ঠিক করেছি সোশ্যাল মিডিয়াকে সময় নষ্ট করার জন্য ব্যবহার করব না, মানুষের উপকারে ব্যবহার করব।
1: বুঝলে তো এবার, এটাই হচ্ছে আসল পরিবর্তন। আমরা যদি আমাদের যুব সমাজকে সঠিক পথ দেখাতে পারি, তবেই এই সমাজ সচেতন হবে। ইন্টারনেট কোনো অভিশাপ নয়, যদি আমরা এর সঠিক ব্যবহার জানি।
3: শ্রোতা বন্ধু, আমাদের আজকের শ্রুতি নাটক এখানেই শেষ হতে পারত, কিন্তু অন্তর্জালের এই মায়াবী দুনিয়ার বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই আমাদের আজকের এই নাটক আলোছায়ার একটাই বক্তব্য, কোনো খবর হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আসার সাথে সাথেই ফরওয়ার্ড করবেন না, আগে যাচাই করুন, তারপর শেয়ার করুন। ঘরের ছেলে বা মেয়েরা যদি হঠাৎ চুপচাপ হয়ে যায়, তাদের বকাঝকা না করে বন্ধুর মতো পাশে দাঁড়ান। মানসিক অবসাদ কোনো লজ্জা নয়, এটা একটা রোগ। মন খুলে কথা বলাই এর প্রথম চিকিৎসা। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলি। সাইবার অপরাধ রুখতে সচেতন হন, আর যে কোনো প্রয়োজনে 1930 বা 1930 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

নাটকটা শুনে হয়তো অনেকেই ভাবছ, হ্যাঁ সত্যি এগুলো তো সত্যি হচ্ছে আমাদের চারপাশে। আর সেটাই জানো তো সবচেয়ে স্কেরি পার্ট, আজকাল সাইবার ক্রাইম শুধু সিনেমার গল্প নয়, একটা আননোন লিংক, একটা ফেক প্রোফাইল, একটা র্যান্ডম ওটিপি শেয়ার, আর মুহূর্তের মধ্যে মানুষ সমস্যায় পড়ে যাচ্ছে। আবার গেমিংও কোনো প্রবলেম নয়, কিন্তু যখন রিয়েল লাইফের মানুষগুলোর সাথে কথা কমে যায়, ঘুম কমে যায়, আমাদের মেজাজ বদলে যেতে শুরু করে, তখনই বুঝতে হবে সেখানে আমাদের পজ নেওয়া দরকার। সব কিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার, কারণ স্ক্রিনের আলো খুব ব্রাইট হতে পারে, কিন্তু তার জন্য রিয়েল লাইফের আলোটা যেন নিভে না যায়। জানো তো বন্ধুরা, আমাদের জেনারেশন খুব ফাস্ট, আমরা ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগেই নতুন ট্রেন্ড জেনে নিই, কিন্তু মাঝে মাঝে এত ফাস্ট চলতে গিয়ে নিজের ফিলিংসগুলোকেই পেছনে ফেলে দিই। আজকাল একটা পোস্ট আপলোড করার পর বারবার নোটিফিকেশন চেক করাটা যেন খুব কমন একটা বিষয়, কে রিয়েক্ট করলো, কত ভিউজ হলো,

আচ্ছা, ও আমায় রিপ্লাই দিল না কেন? আর সবচেয়ে ফানি হলেও এটাই সত্যি যে একটা সিন মেসেজ অনেক সময় পুরো মুড স্পয়েল করে দিতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো, চারজন বন্ধু ক্যাফেতে গেছে, কিন্তু সেখানে হাফ অফ দ্য টাইম সবাই ফটো তুলতেই বিজি। এই অ্যাঙ্গেলটা নে তো, এই একটু অ্যাস্থেটিক কর, ওয়েট ওয়েট স্টোরিটা দিয়ে নি। শেষে দেখা গেল মেমোরি ক্রিয়েট করার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটেই বেশি সময়টা চলে গেল। এখন কোয়েশ্চেন হলো, আমরা কি সত্যি সত্যি সেই মোমেন্টটাতে বাঁচতে পেরেছি, নাকি সারাটা সময় শুধু আপলোডই করে গেছি? এটা কিন্তু সত্যি ভাবার বিষয়। তার সঙ্গেই চলুন আজকের প্রথম গানটা আমরা শুনে নিচ্ছি।

জানো, এই গানটার একটা লাইন আজকের টপিকের সাথে খুব রিলেট করতে পারছি। আজকের সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে সবাই পারফেক্ট দেখাতে চায়, পারফেক্ট স্কিন, পারফেক্ট লাইফ, পারফেক্ট রিলেশনশিপ। কিন্তু রিয়েলিটিতে নো বডি ইজ পারফেক্ট। আর এটা বুঝতে না পেরে অনেকেই সাইলেন্টলি প্রেশার ফিল করে, বিশেষ করে টিনেজার্স আর ইয়াং পিপলদের মধ্যে এখন একটা ইনভিজিবল কম্পিটিশন চলছে, কে বেশি প্রিটি, কে বেশি পপুলার হতে পারে, কার ফলোয়ার্স বেশি বাড়ল। কিন্তু একটা কথা মনে রেখো, ফলোয়ার্স আর ফ্রেন্ডস কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, কখনো কি তোমরা নোটিস করেছো, অনেক সময় আমরা বোর্ড হলেই ফোন হাতে নিয়ে নিই, কিন্তু ফোন ইউজ করতে করতে আরও এক্সজাস্টেড আমরা ফিল করি? কারণ আমাদের ব্রেইন সবসময় ইনফরমেশন কনজিউম করছে, একটা রিল, তারপর আরেকটা, তারপর আরেকটা, আর এভাবে চলতে চলতেই কখন যে এক ঘন্টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। এটাকেই বলে ডুম স্ক্রোলিং। আর অনেস্টলি, আমরা প্রায় সবাই কোনো না কোনো সময়ে এটা করেছি, করি সব সময়। আচ্ছা, তোমরা শেষ কবে ফোন ছাড়া ছাদে বসে আকাশ দেখেছিলে, অথবা শেষ কবে কারোর সাথে শুধু মন খুলে গল্প করেছিলে উইদাউট চেকিং নোটিফিকেশনস? ভাবো তো। আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা, অনলাইনে কিন্তু সবাই অনেস্ট হয় না, তাই পার্সোনাল ফটো বা ইনফরমেশন শেয়ার করার আগে 10 বার ভাবো, আননোন লিংক অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে। আর কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন হলে কোনো বিশ্বাসী মানুষের সাথে কথা বলো, সাইলেন্স থাকাটা কোনো সলিউশন নয়, অ্যাওয়ারনেসই হচ্ছে আসল প্রোটেকশন। আজকের এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়াকে ভিলেন বলিনি, কারণ সোশ্যাল মিডিয়া অনেক ড্রিমই ফুলফিল করেছে। কেউ আর্ট দেখাচ্ছে, কেউ গান গাইছে, কেউ নিজের ছোট বিজনেসকে শুরু করেছে, কিন্তু

স্ক্রিনের বাইরেও একটা জগৎ আছে যেখানে রিয়েল মানুষগুলো থাকে, রিয়েল ইমোশনস রয়েছে। আর অনেস্টলি লেট নাইট চ্যাটার থেকেও কখনো কখনো মায়ের খেয়েছিস এই প্রশ্নটা বেশি কমফর্টিং হয়। বন্ধুরা, আজকের যুববাণীর সময় প্রায় শেষের পথে। আজ আমরা রিলস নিয়ে কথা বললাম, রিয়েল লাইফ নিয়েও ভাবলাম। আশা করি আজকের এই আড্ডাটা তোমাদের ভালো লেগেছে। আমরা এরকম আরও সচেতনতামূলক বিষয় নিয়ে তোমাদের কাছে আসব, তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে ততক্ষণ তোমরা সতর্ক থাকো, নিজের মানুষগুলোকে সময় দিও, নিজের মতো করে থেকো, আর মাঝে মাঝে ফোনটা সাইলেন্ট করে রেখো, নিজের মনটার কথাও একটু শোনো। আমি আরজে রিমা আজকের মতো বিদায় নিচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণী থেকে। শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ যুববাণী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। আর এখন সময় সংবাদ শিরোনামের। ড্রোন মারফত মাদক অস্ত্রোপচার রুখতে আগামী 6 মাসের মধ্যে দেশে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাজস্থানের বিকানের জেলার সাঞ্চু সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে সীমান্ত পারের বিপদের পাশাপাশি দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা যে সমস্ত উপাদান এই পাচার কার্যে সাহায্য করছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল

সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। আজ থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। গতকাল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আজ থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87 টাকা 15 পয়সা হচ্ছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা গতকাল পেঁচার থলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকা দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। গতকাল বিলোনিয়া মহকুমার বিলোনিয়া রাজনগর বড় পাথারি বাজারে অভিযান চালিয়ে 17 ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ও 45 কেজি পলি ব্যাগ বাজেয়াপ্ত করেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর সাথে ঊনকোটি, ধলাই, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলাতে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সর্বাধিক 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের প্রিয় আর যে শ্বেতা চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, কিছু অনুভূতি নিয়ে, কিছু আবেগ ঘন বার্তা নিয়ে। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের পর্বে, অর্থাৎ বলছে তোমায় পর্বে। আর আমি আপনাদের বন্ধু আর যে শ্বেতা আপনাদের সঙ্গে থাকবো সকাল ১১টা পর্যন্ত। শুরুতেই বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনাদের একটু জানিয়ে দিই। আচ্ছা, সত্যি অর্থে বলুন তো, আমরা প্রতিদিন তো কত মানুষের সঙ্গে মিশি। কেউ খুব হাসি মুখে কথা বলে, কেউ আবার খুব আপন হয়ে যায়, কেউ আবার পাশে থাকার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু সময়ই বুঝিয়ে দেয় সব হাসির আড়ালে সত্যি থাকে না। সব আমি আছি এই কথাটাও চিরদিন থাকে না। অনেক সময় যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষটাই অচেনা হয়ে যায় একদিন। আর তখন মনে হয় মানুষের মন পড়া যায় না, মুখ দেখে মনটা একেবারেই বোঝা যায় না।

জীবনে কিছু মানুষ আসে শিক্ষা হয়ে, কিছু মানুষ আসে ভালোবাসা হয়ে, আর কিছু মানুষ শেখায় অতিরিক্ত বিশ্বাস করো না। তবুও জানেন, সব মানুষ খারাপ নয়।

কিছু মানুষ এখনও আছে যারা নিঃস্বার্থভাবে খোঁজ নেয়, কারণ ছাড়াই পাশে থাকে। তাই হয়তো মানুষকে চেনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বন্ধুরা, আজকে বলছি তোমায় পর্বে আপনাদের বন্ধু আর যে শুয়েতা নিয়ে এসেছে এমনই একটা টপিক, যে টপিকটা আমাদের বর্তমান জীবনে বলা যায় যে খুব বেশি অর্থেই কার্যকর। কারণ প্রতি মুহূর্তেই, প্রতিদিন, প্রতিনিয়ত আমরা প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করি, কিন্তু সত্যি অর্থেই কি তাদেরকে আমরা চিনতে পারি? অনেক সময় হাসি মুখের আড়ালে পেছনে ছুরি মারার মতন একটা মানসিকতা কাজ করে, সেটা কি আমরা বুঝতে পারি? না, হয়তোবা সবসময় আমরা বুঝতে পারি না। তাই আজকে যে বিষয়টা আপনাদের জন্য রেখেছি, মানুষকে চেনা কঠিন, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনাদের জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে? আপনি হয়তো সত্যি অর্থেই মানুষকে চিনতে ভুল করেছেন। হ্যাঁ, সেটা ভালোভাবেও হতে পারে, খারাপভাবেও হতে পারে। হয়তো আপনি ভেবেছেন মানুষটা খারাপ, কিন্তু দেখা গেল আপনার কঠিন সময়ে সেই এসে পাশে দাঁড়ালো। অথবা এমনও হতে পারে যে আপনি ভেবেছেন সত্যি অর্থেই মানুষটা ভালো হবে, কিন্তু দেখা গেল যখন আপনার প্রয়োজন তখন সে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিল। বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকের প্রসঙ্গ, মানুষকে চেনা কঠিন। আর তার জন্য বন্ধুরা আপনারা জানেন কি করতে হবে, আপনাদের ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253 এই নম্বরে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার জীবনের আজকের প্রসঙ্গ বিষয়ে কোনো অভিজ্ঞতা। আর তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। হোয়াটসঅ্যাপ নম্বর আরও একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা লিখে পাঠাতে পারেন আপনার জীবনের অভিজ্ঞতা, আজকের প্রসঙ্গ বিষয়, অথবা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে।

বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকে যে প্রসঙ্গ নিয়ে এসেছি আপনাদের জন্য, প্রসঙ্গটা একেবারেই খুব সহজ একটা প্রসঙ্গ, কিন্তু বাস্তবিক অর্থে প্রসঙ্গটা খুব জরুরি। অর্থাৎ আজকের বলছি তোমায় পর্বের প্রসঙ্গ, মানুষকে চেনা কঠিন। এ বিষয়ে আপনার জীবনের অভিজ্ঞতা জানাতে ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, সেখানে লিখেও পাঠাতে পারেন আপনার অভিজ্ঞতা। আর হোয়াটসঅ্যাপ নম্বর

0: বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকের যে প্রসঙ্গ সেই বিষয়ে বন্ধু একজন ফোন লাইনে রয়েছেন, চলুন কথা বলে নিই তার সঙ্গে, জেনে নিই তার জীবনের অভিজ্ঞতা। হ্যালো, নমস্কার। হ্যালো শ্যামল বাবু, আপনাকে স্বাগত বলছি তোমায় পর্বে।
1: মানুষকে বোঝা বড় দায়।
0: ঠিক তাই,
1: আজকে বল, 20 বছর বয়স আমার, এই দীর্ঘ সেই ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত কত মানুষের সান্নিধ্যে আমরা এসেছি।
0: হ্যাঁ,
1: আমরা তো সমাজবদ্ধ জীব,
0: ঠিক,
1: কেউ একা একা থাকতে পারি না।
0: হ্যাঁ,
1: তাই মানুষের সঙ্গে তো আমাদের মিশতে হবে,
0: ঠিক,
1: চলতে হবে। কত মানুষের সঙ্গে আমাদের বন্ধু হয়েছে, আমার বন্ধু হয়েছে ছাত্র জীবনে, কত বন্ধু আমি পেয়েছি। কিছু কিছু বন্ধু এখনো তাদের সঙ্গে যোগাযোগ হয়, কিছু কিছু বন্ধু হারিয়ে গেছে। তো তাহলে এইসব মানুষের চরিত্র তো বিভিন্ন বিভিন্ন রকম, কেউ আসে আমাদের সামনে নিঃস্বার্থভাবে, কেউ আসে স্বার্থ নিয়ে, স্বার্থ পুরলে আবার হারিয়ে যায়।
0: ঠিক তাই,
1: এটাই তো জীবন। কিন্তু আমাদের তো প্রত্যেকের সঙ্গে চলতে হয়, তাই জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি সেটা হলো চলতে হবে।
0: চলতে হবে,
1: কিছু
0: ঠিক,
1: কিছু মানুষ সঙ্গে আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যায়,
0: হ্যাঁ,
1: এবং তাদের সঙ্গে আমরা চলতে থাকি এখনো হয়। কিন্তু তাদের মধ্যে থেকেও থাকে কিছু স্বার্থহীন মানুষ, কিছু নিঃস্বার্থভাবে এখনো আমার সঙ্গে চলতে, খোঁজ খবর রাখে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করে, খোঁজ খবর নেয়, আমিও নেই। তো এটাই তো জীবন,
0: ঠিক,
1: মানে ঠিক আছে,
0: হ্যাঁ,
1: কিছু কিছু মানুষ আছে খুব আপনার সঙ্গে মিশবে, মিষ্টি কথা বলবে,
0: হুম,
1: হ্যাঁ, তারপরে বুঝবে মানুষটির থেকে কিছু আদায় করা যায় কিনা, কিছু
0: হ্যাঁ,
1: পাওয়া যায় কিনা। যে পাওয়া গেল তারপরে মা কিছু হারিয়ে গেল।
0: ঠিক,
1: আবার কিছু কিছু মানুষ মানে নিঃস্বার্থভাবে আপনাকে সঙ্গে আসবে, বিপদে আপদে আপনাকে সাহায্য করবে, মনোনীত করে যাবে শেষ জীবন পর্যন্ত। আত্মীয় আত্মীয় না হয়েও আত্মীয়র মতো কাজ বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই।
0: ঠিক ঠিক,
1: তো এটাই হচ্ছে জীবনের নিয়ম। তবে সবার সঙ্গে তো চলতে হবে,
0: হ্যাঁ,
1: মিশতে হবে, এটাই আমাদের থাকতে হবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকবেন শ্যামল বাবু,
1: এটাই রাখলাম,
0: নমস্কার।
1: নমস্কার।
0: বন্ধুরা, আমরা কথা বললাম আজকে বলছি তোমায় পর্বের প্রথম যিনি ফোন করলেন শ্যামল বাবুর সঙ্গে। হ্যাঁ, জীবনে আমাদের অনেক লোকজনই আমাদের পরিচয় হয়, অনেকেই সঙ্গে আমাদের মিশতে হয়। হ্যাঁ, প্রথম হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেই মানুষটা কেমন, কিন্তু পরে হয়তো বা বুঝতে পারি। তারপরেও আমাদেরকে জীবনে চলার পথে ভালো মন্দ সব কিছু মিলেই সবার সঙ্গেই কিন্তু চলতে হয়। বন্ধু আরও একজন রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: শুভ সকাল।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাটাঘাট মাতৃপল্লি থেকে।
0: বিশ্বজিৎ বাবু বলুন।
2: হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে।
0: হ্যাঁ,
2: তারপরে যে বিষয়টা রেখেছেন কথা না বলে পাচ্ছি না।
0: আচ্ছা বলুন।
2: আসলে দেখুন, বিষয়টা খুব সুন্দর নির্বাচন করেছেন আপনি। মানুষকে চেনা কঠিন, অসম্ভব নয়, এটা সত্য কথা।
0: ঠিক,
2: তবে একটা বলছি,
0: হ্যাঁ,
2: জগতে সব মানুষ কিন্তু এক হয় না।
0: হ্যাঁ ঠিক,
2: তার ভাবনা চিন্তার মধ্যে কিন্তু পার্থক্য থাকে।
0: নিশ্চয়ই পার্থক্য তো থাকবেই,
2: স্বার্থপর লোক থাকবেই।
0: হুম,
2: রাম আছে, এখানে ছিল রাবণ, কি ছিল না,
0: হ্যাঁ,
2: কিছু স্বার্থপর এরা স্বার্থের জন্য আপনার কাছে
0: ঠিক
2: চলে যায়। দেখুন, অবাক লাগে তো পড়েও,
0: হ্যাঁ,
2: বিচ্ছেদের জন্য আদালত নাড়তে হয়,

0: que no, porque me dice que daría ya.
1: হ্যালো হ্যালো হ্যালো বিশ্বজিৎ বাবু, আপনার কথা আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো, না বিশ্বজিৎ বাবুর কথাগুলো আর শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির দিনে নেটওয়ার্ক সমস্যাটা একটা খুব সাধারণ একটা বিষয়। যাই হোক, আমরা বন্ধুর সঙ্গে কথা বলবো অবশ্যই, তবে দেখি আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলি। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: শুভ সকাল।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে
1: অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ, শুভ সকাল দিদি।
1: শুভ সকাল।
2: দেখুন, আমরা একটা গান প্রায় শুনি, মানুষ যে আজ আর নেই কো মানুষ,
1: হ্যাঁ
2: দুনিয়াটা শুধু স্বার্থে,
1: ঠিক,
2: আত্মীয় পরিজন পর আজ ভাই বোন সবাই নিজের নিজের, তো
1: হ্যাঁ
2: এই যে মানুষ চেনা এটা সত্যি একটা অসাধারণ বিষয়। আমরা মানে সাধারণ চোখে বা সাদা চোখে যে মানুষটাকে ইনোসেন্ট ফেস বলে দেখি, আবার পরবর্তী ক্ষেত্রে দেখি সেই মানুষটা সম্পূর্ণ ভিন্ন মেরু প্রকৃতি। হ্যাঁ, যেখানে তার ইনোসেন্ট ফেস, সেই ফেসের উপর নির্ভর করে সে যে এমন কঠিন কাজ করতে পারে, মানে এমন মানে কি বলবো ঘৃণ্যজনক কাজ করতে পারে, এটা যখন আমরা জেনে যখন অবাক হয়ে যাই, তখন সেই মানুষটা সম্পর্কে একটা ধারণা জন্মায় আমাদের। এবং এভাবেই আমরা যখন ভুল করে কোনো পথে হেঁটে পড়ি বা কোনো মানুষের সঙ্গে মিশি, এবং সেই ভুলটা একদিন ভেঙে যায় এবং ভাঙতে সেটা বাধ্য, কারণ ছদ্মবেশ খুব বেশি দিন ধরে রেখা যায় না, তার মুখোশটা কিন্তু একদিন খুলে পড়েই,
1: আসল মানুষটা বেরিয়ে আসবেই।
2: এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, নমস্কার। বন্ধুরা, কথা বললাম অমিতাভ বাবুর সঙ্গে, ঠিক তাই, তিনি যেটা বললেন যে খুব বেশি দিন কিন্তু ছদ্মবেশ ধরে রাখা যায় না। আপনি কত অভিনয় করবেন, আপনি অভিনয় করতে করতে একটা সময় পরে সেই অভিনয়ের মুখোশটা খুলে পড়বে, সেই আসল মানুষটা খোল নলচা পাল্টে বেরিয়ে আসবেই। আসলে মিথ্যার জোর কতদিন, সত্যিটা তো বেরিয়ে আসতেই হবে। বন্ধুরা বন্ধুরা, একজন বন্ধু হোয়াটসঅ্যাপে আমাদের লিখে পাঠিয়েছেন আজকের প্রসঙ্গ বিষয়ে, অর্থাৎ বলছি তোমায় পর্বে, আর যে শুয়েতা রয়েছে আপনাদের সঙ্গে, যে প্রসঙ্গটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, মানুষকে চেনা কঠিন, আর এই বিষয়টা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন জয়াদি। তিনি লিখছেন, বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা শুয়েতাদি, আমি জয়া আগরতলা থেকে বলছি। আমার বরাবরই রেডিওর প্রতি আগ্রহ, আর বিশেষ করে বলছি তোমায় পর্বে নিজেকে জড়িয়ে রাখাটা যেন আলাদা অনুভূতি যোগায়। এই যে যার যার মনের ভাবগুলোকে প্রকাশ করার সুবর্ণ সুযোগ, সেটা কি হাতছাড়া করা যায়? তাই তো বারে বারে ফিরে ফিরে ভালো লাগার, ভালোবাসার অন্যতম জায়গায় ছুটে আসি, কিন্তু ফোন লাইন ব্যস্ত থাকায় বিকল্প পন্থা অবলম্বন করেছি। জীবন একটি, এই জীবনে কত চেনা অচেনা মানুষের সম্মুখীন হতে হয়, তারই মাঝে কেউ আমাদের হৃদয়ে থাকে, আবার কারোর কথাও আমাদের পছন্দ হয় না, কিন্তু চলতে গেলে মানুষ চেনাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। আজকালকার দিনে মুখোশের আড়ালে লুকিয়ে থাকে, পরবর্তী সময়ে ঠিকই বুঝতে পারি আসলে ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হয়। ধন্যবাদ, ভালো থেকো দিদি। ধন্যবাদ জয়াদি, তোমাকে তোমার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, বলছি তোমায় পর্বের আজকের প্রসঙ্গ বিষয়ে আপনারাও কিন্তু চাইলে ফোনটা তুলে নিতে পারেন, আর ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, জানাতে পারেন আপনার জীবনের অভিজ্ঞতাও, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, লিখে পাঠাতে পারেন সেখানেও। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। আর বন্ধুরা, একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন?

0: হ্যালো, না বন্ধুর কথা কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার গো মাতাজি।
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি নিরঞ্জন নিরঞ্জন আমি কমলপুর থেকে বলছি।
0: কমলপুর থেকে নিরঞ্জন বাবু, বলুন, স্বাগত আপনাকে।
1: দেখুন, এই যে মানুষ চেনাটা অতি সহজ নয়, কিন্তু মানুষের সাথে চলতে চলতেই মানুষ চেনা যায়। অনেকদিন চলতে চলতে মানুষ চেনা যায়, কিন্তু অভিনয় জগতে বেশি দিন টিকে থাকে না, সেটা কিন্তু সত্য। অভিনয় করে মানুষের সাথে বেশি দিন টিকে থাকা, মানে অভিনয়টা সবসময়, অভিনয় মানুষের বুকে ধরা পড়বেই, অবশ্যই পড়বে।
0: নিশ্চয়ই।
1: তো ব্যাপার হলো বিশ্বাসঘাতকের সঙ্গ না করাই উচিত আমার মনে হয়। আর
0: হ্যাঁ, ঠিক।
1: যিনি বিশ্বাসঘাতকতা করে, ওর সঙ্গটা না করাই উচিত, সৎসঙ্গটা রাখা উচিত। আর সবার সাথে আমাদের মিলেমিশে চলতে হবে, যে কথাটা একটা একটা লেভেলের কথা আমরা বলি, কিন্তু সবার সাথে মিলেমিশে চলতে হবে ব্যবসায়ীদের, এবং ব্যবসায়ী যারা, ওদের শুদ্ধ অশুদ্ধ সৎ অসৎ সবার সাথে মিলেমিশে চলতে হবে। কিন্তু স্বার্থহীন স্বার্থহীন স্বার্থিক লোক যারা, এরা সবার সাথে চলাটায় মানসিকতার অনেক অবক্ষয় হয়,
0: ঠিক,
1: মানসিকতার অনেক অবক্ষয় হয়। কেননা এই জন্য আমাদের স্বাস্থ্যবেদ সাধুরা গুরুরা বলতেছেন যে মানুষের সাথে চলতে হইলে সৎসঙ্গ করতে হবে, সৎসঙ্গে মনটা উন্নত হয়,
0: হ্যাঁ,
1: চাঙ্গা হয়।
0: ঠিক ঠিক, একেবারেই
1: হ্যাঁ,
0: সঠিক কথা।
1: তাই সৎসঙ্গটা করাটা উচিত আমাদের। মানুষ সবাই সমান হবে না, প্রকৃতি একটা সেকেন্ডের জন্য এক জায়গাতে নেই।
0: হ্যাঁ,
1: তাই প্রকৃতির একটা ফল নাই, সেকেন্ড নয়, একটা ফল সুতের মতো।
0: হ্যাঁ,
1: তাই যেই ফলে ফলে জন্ম হয়, প্রত্যেকটা মানুষের মন, মানুষ শুধু মানুষ নাই, প্রত্যেকটা জীবের মন, জ্ঞান, বুদ্ধি, জীবের হিংসা নিন্দা, এগুলো আলাদা আলাদা সৃষ্টি হয়।
0: ঠিক,
1: তাই সবার সাথে চলতে হবে, কিন্তু সবার সাথে চলতে গিয়েও একটু হুশ করে, যাতে আমার কোনো মান সম্মানে আঘাত না আসে, আমি কোনো ঠকের হাতে না পড়ি, আমি কোনো বিশ্বাস ঘাতক যদি হয় ওর সাথে একদম সম্পূর্ণ ত্যাগ করাই উচিত আমি মনে করি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: হ্যাঁ, অতটুকুই আলোচনা করলাম। সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল, আপনাকেও আমার আন্তরিক অভিনন্দন।
0: ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার
0: বন্ধুরা, প্রসঙ্গ বিষয়ে আমরা কথা বলছি, প্রসঙ্গ বিষয়ে আরও আলোচনা অবশ্যই হবে, তবে চলুন আপনাদের এই মুহূর্তে একটা গান শোনাই, তারপরে আবারও ফিরে আসব আজকের প্রসঙ্গ নিয়ে আলোচনায়।

0: বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, সেই প্রসঙ্গটার সঙ্গে খুব সহজভাবে মিলে যাচ্ছে এই গানটা। চেনা মানুষ, অচেনা মুখ, এই সব কিছুর আড়ালেও জীবন নাকি জীবনধারায় চলতে তো তাকে হবেই, এই ধারা বইয়ে তো যেতেই হবে। বন্ধুরা, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলি আজকের প্রসঙ্গ নিয়ে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল।
1: হ্যালো, নমস্কার।
0: বন্ধুর কে রয়েছেন সঙ্গে?
1: আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিবেণী জেলা থেকে।
0: বলুন প্রেমজিৎ বাবু, স্বাগত আপনাকে।
1: বিশেষ করে আজকের যে বিষয়টা আপনি রেখেছেন, মানুষ কিনা কঠিন, আসলে দেখুন আমরা সত্যি এখন আমরা মানুষ মানুষকে কিন্তু ভয় পায়।
0: হ্যাঁ,
1: কারণ মানুষ কিনাটা অনেক কঠিন হয়ে গেছে।
0: ঠিক,
1: আগে হয়তো বা বনের জন্তুদেরকে মানুষ ভয় পেত, কিন্তু না, জন্তু বুধ ভালো, পশু বুধ ভালো, কিন্তু মানুষ কিন্তু ভালো নয়। কারণ দেখুন, মানুষের যেভাবে হয়তো বা মানুষ মানুষের ক্ষতি করছে দিনের পর দিন,
0: হ্যাঁ,
1: সত্যি মানে সেটা বলার মতো নেই।
0: ঠিক ঠিক,
1: মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষকে তো হারছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের ব্যবহার এত খারাপ হচ্ছে, মানে সত্যি মানে খারাপ লাগে। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। 18,000 প্রাণীর মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমাদের জ্ঞান রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমরা জেনে বুঝে কিন্তু আমরা অন্যায় করছি সেটা আমরা বুঝতে পারছি না,
0: ঠিক ঠিক,
1: কারণ সেটা কিন্তু ঠিক নয়। আর বিশেষ করে হয়তো বা মানুষকে চিনা, হয়তো কাউকে চিনতে হয়তো বা মনে করুন একদিনের মধ্যে চিনা যায়, আর কাউকে চিনতে অনেক সময় লেগে যায়, চিনাটা বড় কষ্ট হয়ে যায়। দেখুন, আমরা তো অন্তর্জামী নই, আমরা সাধারণ মানুষ, ঠিক না? তাই আমরা সাধারণ মানুষের একজন মানুষকে চিনতে কিভাবে পারবো? তাই যখন আমরা যখন আমাদের যখন অনেক ঠগানো ঠগিয়ে দেন আমাদেরকে প্রতিটি লুপ টুপ দেখিয়ে, তখন তো আমরা বুঝতে পারি যে একজন আমাকে ঠগিয়েছে, আমাদেরকে ঠগিয়েছে, সেটা তো ঠিক নয়। এইভাবে তখন আমরা বুঝতে পারি যে দেখুন, আসলে সেটা কিন্তু ঠিক নয় একেবারে। আমি আজকের দিনে এত সুন্দর প্রস্তুতি নিয়েছেন, সেই টপিকের মাধ্যমে আমি বলছি যে আপনাদের যে এই টপিক যে অনুষ্ঠান, যেটা প্রতিদ্বন্দ্বী হওয়া যতদূর যতদূর যাচ্ছে, সবাই যাতে আজকের এই টপিক অনুযায়ী মানুষ যাতে একটুখানি মানবতা যাতে বদলাতে পারে, সেটাই আমি অনুরোধ করি।
0: নমস্কার আপনাকেও, ধন্যবাদ। বন্ধুরা, কথা বলছিলাম প্রেমজিৎ বাবুর সঙ্গে, আর ঠিক তাই, আমরা জীবনে চলবো ঠিকই, তবে আমাদের অনেক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, কারণ মানুষ নামক জীব থেকেই সব চাইতে ভয় বেশি। অন্য প্রাণীদের গতি তাও বোঝা যায়, কিন্তু মানুষ মনে মনে কি ভাবছেন আপনার সম্পর্কে, সেইটা অনেক ক্ষেত্রে বোঝাটা বেশ মুশকিল। আর বন্ধু, ধীরে ধীরে কিন্তু আমাদের সময় প্রায় শেষের পথে, তাও ফোন লাইনে একজন রয়েছেন বন্ধু, তার সঙ্গে আমরা কথা বলে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন? বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না, বন্ধুর লাইনটা কেটে গেল। যাই হোক বন্ধুরা, আসলে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে চলছি যে আমাদের চলতে হবে সবার সঙ্গেই, তারপরেও একটু সামলে, একটু বুঝে, একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে অবশ্যই, কারণ কখন কে আপনাকে পেছন থেকে ছুরি মেরে দেবে আপনি হয়তো ভাবতেও পারবেন না। আবার এইটাও বলা যায় যে সব মানুষ তো খারাপ নয়, ভালো মন্দে মিশিয়ে জীবন, তাই যারা আপনার কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায়, আপনার পাশে থাকে নিঃস্বার্থভাবে, তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আসলে বন্ধুরা, আমাদেরকে একটা মানুষকে পরখ করতে গেলে সময় নিতে হবে, তার সঙ্গে কথা বলার চেয়ে সেই মানুষটার কাজ আপনি দেখুন, আর নিজের মনকে কখনোই ছোট হতে দেবেন না, কারণ দিন শেষে ভালো মানুষরাই পৃথিবীকে সুন্দর করে তোলে। বন্ধুরা, আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনেই এমন কেউ না কেউ এসেছে বা আসবে, যাদের আমরা চিনতে ভুল করেছিলাম বা ভুল করতে পারি, কিন্তু তারপর

পেয়েও আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বের যে প্রসঙ্গ, মানুষকে চেনা কঠিন। সবচাইতে বড় যে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, নিজেকে আপনি আগে চিনতে শিখুন। নিজেকে চিনে রাখার, নিজেকে জানার, নিজেকে বোঝার দায়িত্বটা সবচাইতে বড়। আপনি যদি নিজেকে বুঝতে পারেন, নিজেকে চিনতে পারেন, তাহলে জীবনটাকে সুন্দর করা সম্ভব, মানুষের সঙ্গে ভালোভাবে চলা সম্ভব। বন্ধুরা, আজকের বলছে তোমায় পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আরজে শ্বেতা বিদায় নিচ্ছি এখান থেকেই। তবে পরবর্তী পর্বে আমি রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর মানুষকে অবশ্যই চিনে রাখবেন। তবে যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটা। নমস্কার।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তের পর্বে। স্টুডিওর ঘরে এখন সময় সকাল 10টা বেজে 4 মিনিট হয়ে 20 সেকেন্ড, আর এখন সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান তুমি অনন্যা পর্বের। বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্ততে, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আজ।

এর এই সকালে আপনাদেরই প্রিয় বন্ধু আর জে শুয়েতা। বন্ধুরা, তুমি অনন না পর্বে আমরা প্রত্যেক দিন কথা বলি কোনো না কোনো নারীর জীবনের গল্প নিয়ে। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজকেও এমন এক নারীর গল্প শোনাবো আপনাদের যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন।

বন্ধুরা, প্রকৃত নারীবাদী চেতনার বিকাশ কিন্তু রয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের গভীরে। সে আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনই হোক বা ফ্রান্স ও অন্যান্য দেশে 1968 বিদ্রোহের পরিণামেই হোক, মেয়েরা সেখান থেকেই নিজেদের শক্তি টের পেতে শুরু করে। ধনতন্ত্র যে গোটা দুনিয়ার গরিব মানুষের ওপর আধিপত্যের দিকে যেতে বাধ্য, এ কথা বুঝতে পেরে বহু মেয়ে শ্রেণী সংগ্রামে অংশ নিতে শুরু করে। যদিও তারা হয়তো সেভাবে শ্রেণী সংগ্রামের কথা স্বীকার করে না, তারা কর্মী, তারা মিছিলে হাঁটে, সভা সমাবেশে যোগ দেয়, প্রচার করে, গোপন দলে গিয়ে ভেড়ে। যে কোনো পুরুষের মতো তারা শোষণহীন বিচ্ছিন্নতা বিরোধী এক ভবিষ্যতের জন্য লড়ে। কিন্তু তাতে কি হলো? দ্য সেকেন্ড সেক্স প্রকাশের প্রায় 25 বছর পর 1976 সালে একটি সাক্ষাৎকারে সিমন দ্য বোভয়া একথা বলেছেন, আর সঙ্গে এও বলতে তিনি দ্বিধা করছেন না মোটেই যে আজ আমি অনেক বদলেছি, এখন আমি সত্যি নারীবাদী। এর ঠিক 10 বছর পর অর্থাৎ 1986 ডিসেম্বরে স্রোতস্বিনী গঙ্গার তীরে ঋষিকেশ, পথ চলতি মহিলার পায়ে ঠেকে একটি পচনশীল মৃতদেহ। ঠাহুর করা যায় না, যায়নি। যতক্ষণ কলকাতা থেকে দীর্ঘদিন তার কোনো খোঁজ না পাওয়া পরিজন তার টুকটাক জিনিস চিহ্নিত করেন, এই দীর্ঘ কালান্তর পার করে জানা যায় ইনি বীণা দাস, বিপ্লবী, গোটা জীবন যিনি দেশের নামে উৎসর্গ করেন। আর তার কপালে জুড়ল এই করুণ পরিণতি। বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলবো বীণা দাসকে নিয়ে। বিপ্লবী এই নামটা তখনকার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে পুরুষদের নামের সঙ্গে বেশি খাটত, কিন্তু এমন কিছু নারীরা তখন স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন যাদের সত্যি অর্থেই বিপ্লবী বলা যায়, আর তাদেরই মধ্যে অন্যতম বাংলার ঘরের মেয়ে বীণা দাস। আজকে আমরা বীণা দাসের জীবনী গল্প শোনাব আপনাদের।

এমন অসংখ্য বিপ্লবীদের সত্যি অর্থেই আমরা ভুলে যাই, কিন্তু তাদের অবদানকে ভুলে গেলে চলবে না। তাই বারবার আমাদের তাদেরকে মনে করতে হবে এবং নতুন প্রজন্মকে তাদের কথা মনে করিয়ে দিতে হবে। বীণা দাসের জন্মভূমি ছিল চট্টগ্রাম। বাবা বেণী মাধব দাস চাকুরি সূত্রে কলকাতায় চলে আসেন। ছোটবেলা থেকেই নিজের ভূমির গল্প শুনে বেড়ে উঠেছেন, যাওয়ার সুযোগ হয় অনেক পরে, বাংলা ভাঙার প্রাক মুহূর্তে নিজেদের সারোয়াতলি গ্রামে। বাবা আর ভাইয়ের হাত ধরে ঘুরে দেখেছেন চন্দ্রনাথ পাহাড় থেকে সহস্রধারা, সীতাকুণ্ড, বারবকুণ্ড, কর্ণফুলী নদীর মোহনা বরখল অব্দি। বঙ্গভঙ্গের যন্ত্রণায় প্রায় কুঁকড়ে গিয়ে বলেছেন, বাংলা বিভাগের কথা স্থির হয়ে যাওয়ার পরে মনে মনে ঠিক করে ফেললাম, চট্ট

ঝাড়গ্রামে এখন আরও বেশি করেই আসা যাওয়া করতে হবে। আমাদের পিতৃভূমির ঋণ বেশি সুদে শোধ করার সময় এসেছে। বীণা দাসের মা সরলা দেবী ছিলেন দৃঢ়চেতা, মেয়েদের নিয়ে একটি সমিতি তৈরি করেন, যার মাধ্যমে দুস্থ মেয়েদের পড়াশোনা সঙ্গে সেলাই শেখানো হতো। এমনকি এদের জন্য বহু প্রতিকূলতা এবং অভাব পেরিয়ে একটি আশ্রমও তিনি তৈরি করেন। বাড়িতে বড়দাদা সত্যাগ্রহ আন্দোলনে জড়িয়ে পড়ে জেল খেটেছেন। দিদি কল্যাণী ভট্টাচার্য দেশের জন্য কাজ করে চলেছেন, গড়ে তুলেছেন ছাত্রী সংঘ নামের স্বেচ্ছাসেবিকার দল। পরে তারাই 1928 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের বিভিন্ন অফিসার পদে নিযুক্ত হন। অন্যদিকে সুভাষচন্দ্র ছিলেন বাবার ছাত্র। বাড়িতে যাওয়া আসা তাদের লেগেই থাকত। স্বাভাবিক চালিয়ে বীণা বড় হয়েছেন খোলামেলা সহজ পথে। দেশের মুক্তির জন্য কাজে লেগে পড়ার সিদ্ধান্ত তার জন্য একেবারেই কঠিন ছিল না, এ কথা বলা যায়। মেয়েবেলার বছরগুলিতেই তার প্রাণে বেজে উঠেছিল দেশমুক্তির সুর, যে কথাটা বারবার স্মরণ করতে হবে। দেশের মুক্তি শুধু যে বিদেশি শক্তির হাত থেকে তা নয়, বিনা সর্বান্তকরণে চেয়েছেন দেশ মুক্ত হবে দারিদ্র থেকে, অশিক্ষা থেকে, ধর্মীয় জাতি লিঙ্গ বিভাজন থেকে। মাত্র 21 বছর বয়সে বিএ পরীক্ষায় উত্তীর্ণ বীণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের প্রাঙ্গণে যে মহেন্দ্রক্ষণে হাতে পেতে পারতেন ইংরেজি অনার্স নিয়ে পাশ করা সার্টিফিকেট, সে অনায়াস নিশ্চিন্তির জীবনকে টোকা দিয়ে উড়িয়ে সঙ্গে করে লুকিয়ে নিয়ে যান বন্ধুর থেকে জোগাড় করা রিভলভার। উদ্দেশ্য, বাংলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা। 5টি পরপর গুলি ছোড়েন, প্রতিটাই লক্ষ্যভ্রষ্ট হয়। টানা 9 বছর জেলের সাজা হয় বীণার। আদালতে বুক ঠুকে বলে আসেন, আমি নিশ্চিত স্ট্যানলি জ্যাকসন মানুষ হিসেবে হয়তো আমার পিতার মতোই, কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, আমি তাকে হত্যা করতে চেয়েছি কারণ যে সমাজ ব্যবস্থা আমার দেশে লাখো মানুষকে দাসত্বের শেকল পরিয়ে রেখেছে উনি সেই ব্যবস্থারই প্রতিনিধি। আজ প্রায় 100 বছর পর পৃথিবীর তাবৎ মেহনতি মানুষ যখন শোষণভারে নিষ্পেষিত, প্রতিদিন প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতর অন্ধকারে তলিয়ে যেতে যেতেও কি একটিবার এই আহ্বান পেয়েছি অন্তর থেকে? দেয়ালে পিঠ থেকে গেছে সেই কবে থেকে, তবু সয়ে যাওয়ার এই অপমানের আঁচ স্পর্শ করতে পারেনি আমাদের পুরো চামড়া। শুধু বর্তমান নয়, বীণা সময়কে চিনেছেন তার প্রবহমানতায়।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে আজকে আমরা কথা বলছি বীণা দাসকে নিয়ে, বিপ্লবী বীণা দাসকে নিয়ে। সেই পুরাকাল থেকে দিল্লিতে একে একে সাতটা রাজধানী প্রতিষ্ঠিত হয়েছে, আবার কালের স্রোতে বিলীন হয়ে গেছে বুদবুদের মতো। যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রস্থ থেকে পঞ্চম জর্জের দিল্লি, কি বিরাট ব্যবধান মাঝখানে! কত যুগ, কত অব্দ, কত যুদ্ধ, বিগ্রহ, শান্তি স্তব্ধ হয়ে রয়েছে। ছেলেবেলা থেকে মুখস্থ করা সমস্ত ইতিহাস দিল্লির প্রান্তরে গিয়ে দাঁড়ালে একসঙ্গে কথা হয়ে ওঠে। চোখে ভেসে ওঠে দেওয়ান ই আমের বিরাট রাজ দরবারে সম্রাজ্ঞী নূরজাহান আর সম্রাট জাহাঙ্গীর সপারিষদ বসে রয়েছেন। সামনে এসে দাঁড়িয়েছে সমুদ্র পারের মুষ্টিমেয় কয়েকটা শ্বেতাঙ্গ বণিক। সম্রাজ্ঞী আর সম্রাটের কাছে করও জোরে ভিক্ষা জানাচ্ছে একটুখানি বাণিজ্যের সুবিধের জন্য, আর কিছু নয়। তারপরেই দ্রুত পট পরিবর্তন। সিপাহী বিদ্রোহের রোষ বন্যে নিভে গিয়েছে দিল্লির পথে পথে, তখনও কিন্তু

রক্তের দাগ। এবারও রাজসভায় নতুন পরিবেশ। ভারতবর্ষের ভাগ্য দণ্ড হাতে নিয়ে সেখানে সদম্ভে বসে রয়েছেন কয়েকজন অভারতীয় শ্বেতাঙ্গ পুরুষ, আর তাদের সামনে নতমস্তকে দাঁড়িয়ে ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ, হাত তার শৃঙ্খলিত, পায়ে লৌহদণ্ড। সে তো শুধু বাহাদুর শাহর মূর্তি নয়, এই মূর্তির মধ্যে সেদিন ফুটে উঠেছিল ভারতবর্ষের কোটি মানুষের ভবিষ্যতের ছবি। 17 থেকে 18 বছর বয়সের বিনা একদিন সুভাষকে প্রশ্ন করেন, আচ্ছা আপনার কি মনে হয় কিভাবে দেশ স্বাধীন হবে, হিংসার পথে নাকি অহিংসার পথে? সপ্রতিভ সুভাষচন্দ্র উত্তর দেন, আসল কথা হচ্ছে একটা কিছু পাবার জন্য আগে পাগল হয়ে উঠতে হয়। স্বাধীনতার জন্য আমাদেরও সারা দেশটাকে তেমনই পাগল করে তুলতে হবে, তখন হিংসা অহিংসার প্রশ্ন বড় হয়ে উঠবে না। আর এই পাগলামোর মন্ত্রেই দীক্ষিত বিনা লাগাতার লড়ে গেছেন সমাজ বদলের কাজে, ছুটে বেরিয়েছেন দেশের কোনায় কোনায়, কোনো ভাষা আবেগে থেকে নয়, সংস্কারের প্রকৃত অর্থের শিকড়ে পৌঁছে পাল্টে দিতে চেয়েছেন শাসনযন্ত্রকে। আমাদের মুক্তির ইতিহাসে মহাত্মা গান্ধীর দানকে ছোট করে দেখার নির্বুদ্ধিতা আমাদের নেই। তার অসহযোগ অস্ত্রের উপযোগিতা এই নিরস্ত্র দেশে দাঁড়িয়ে অস্বীকার করবে কে? তবু বলতে হয়, 1908 সাল থেকে সেই খ্যাপা তরুণের দল যদি জাতির হৃদয়কে এমনি করে মৃত্যুবরণের জন্য, দুঃখ বরণের জন্য ঘুম ভাঙিয়ে প্রস্তুত না করে যেত, মহাত্মা গান্ধীর অসহযোগ অস্ত্র ধারণ করবার মতো শক্তি দেশের লোকের হতো কি না সন্দেহ রয়েছে। ভারতবর্ষের মুক্তির ইতিহাসে শুধু মহাত্মা গান্ধী ও তার কাজ লেখা থাকলে সেই ইতিহাস সম্পূর্ণ হবে না, সেখানে থাকতে হবে বাঘা যতীনের কথা, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গৌরবময় অধ্যায়, নেতাজির ইম্ফল অভিযানের কাহিনী, বাদ পড়বে না মেদিনীপুর, বালুরঘাট, সাতারা, বালিয়ার জাতীয় সড়কের গঠন, জাতীয় সরকার গঠনের ইতিহাস, স্বকীয় অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পুলিশের গুলির মুখে দরিদ্র মজদুর কিষাণের অবিচল দাঁড়িয়ে থাকার কথা। কেবল নিজেকে সমর্পণই নয়, বীণা দাস স্কুল বয়স থেকে জড়িয়ে পড়েছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে, ছাত্রী সংঘ এবং পরবর্তীতে গুপ্ত সমিতি যুগান্তর তাদের মধ্যে অন্যতম। তাদের প্রধান কাজ ছিল অর্থ, অস্ত্র সংগ্রহ এবং আরও আরও মেয়েদেরকে দলে টানা। কখনো সফল হয়েছেন, আবার কখনো জুটেছে প্রিয় সুয়ের প্রত্যাখ্যান। কোনো কিছুই তাকে সংগ্রামের পথ থেকে সরাতে পারেনি। অর্থ জোগাড় করতে লেখালেখি করেছেন, লটারির টিকিট বিক্রি করেছেন, টিউশনই করেছেন, কোনোটাই ফলপ্রসূ হয়নি। তবুও অটল মনের মধ্যে টিক টিক করে বেজে চলেছে সেই মন্ত্র, তোমরা হচ্ছ প্রফেশনাল রেভলিউশনারি, এই কথাটা কখনো ভুলো না। যেন ভুলিনিও আমরা, তাই কোথায় গেল আমাদের ছাত্রী জীবনে ভালো করে পাশ করার আকাঙ্ক্ষা, কোথায় ভেসে গেল ছেলেবেলার ভবিষ্যতের সোনায় আঁকা স্বপ্নগুলো? দেশের স্বাধীনতা যতদিন না আসছে, দেশের মানুষের লাঞ্ছনা আর দুর্গতি যতদিন না ঘুরছে, ততদিন দেশের তরুণ তরুণী সুখী হওয়ার কোনো অধিকার নেই, ব্যক্তিগত জীবন যাপনেরও কোনো অবকাশ নেই। এই ধরনের চিন্তা চেতনার যে কোনো জাদুকাঠি ছোঁয়ায় সম্ভব, আজ ভাবতে বোধ হয় বিস্ময়ও জাগে, অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এই চিন্তায়, এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন তখনকার বিপ্লবীরা, আর তাদের মধ্যে বীণা দাস ছিলেন অন্যতম। বীণা দাসও এই মুক্তির সংগ্রামে এই মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, তাই তো আজকে তিনি আমাদের স্বপ্ন দেখান, পথ দেখান নতুন করে বাঁচতে, সংগ্রামের পথে এগিয়ে যেতে।

9 বছরের জেল জীবন 7 বছরে শেষ হয় বিনার গান্ধীজির হস্তক্ষেপে। 7 বছরের কারাবাসকালীন যাপনের ওঠা পড়া, অবর্ণনীয় অত্যাচার, ধুঁকতে ধুঁকতেও না মরে বেঁচে ওঠা জীবন, আরও কত রাজবন্দি, এমনকি নিতান্ত খুনে আসামির প্রতি নিটোল দরদ এবং একেবারে গোড়া থেকে সেই জীবন সকলের নিপাট বিশ্লেষণে আদপে চিনিয়ে দেয় মানুষের সঙ্গেই তার নিবিড় প্রাণের যোগ, যা আসলে তার সাংগঠনিক চরিত্রের পরিচয় বয়ে নিয়ে আসে। জেল মুক্তির পর 7 বছরের তফাতে আমূল বদলে যাওয়া জীবন দেখে অবসরের পরিবর্তে নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়েন সাংগঠনিক কাজে, সেখানকার বাচ্চাদের পড়াশোনার কাজে, মেয়েদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস জোগানোর কাজে উদয়াস্ত লেগে থাকেন বিনা। এই তারিতের দেশে, এই ক্ষুধার্থের দেশে মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করাই তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার চেয়ে বড় পাপ যদি না থাকে, শুধু ভারতবর্ষকে কেন্দ্র করে যে পাপের স্তূপ জমে উঠেছে তারই ভারে সমস্ত পৃথিবীর রসাতলে যাওয়া উচিত ছিল, যায় না কেন? আসলে জীবনকে কালেকটিভের আধারে দেখার শিক্ষাই তাকে ধীরে ধীরে পৌঁছে দেয় সমাজতন্ত্রে বিশ্বাসের দ্বার প্রান্তের। শানিত দীপ্তিতে তিনি বলে ওঠেন, 1932 সালের রাজনীতি আর 1940 সালের রাজনীতি এক নয়। দেশের অবস্থা আগাগোড়া বদলে গেছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছে জনসাধারণের মধ্যে, চারিদিকে দেখা দিয়েছে কিষাণ আন্দোলন, মজদুর আন্দোলন, রাস্তাঘাটে প্রায়ই চোখে পড়ে লাল ঝান্ডার শোভাযাত্রা। কমিউনিস্ট পার্টির প্রভাব তখন যুব সমাজে খুব বেশি, একটা নতুন আদর্শ, নতুন সমাজ ব্যবস্থার ছবি সামনে রেখে দেশের বিপ্লবী মনকে তা আকৃষ্ট করে নিচ্ছে। বিনার উর্বর মস্তিষ্ক বুঝে নিচ্ছে কমিউনিজমকে স্থান উপযোগী ও সময় উপযোগী করার প্রয়োজনীয়তা, ভারতের জল মাটির সঙ্গে মিশিয়ে এখানকার সমস্যার সঙ্গে খাপ খাইয়ে কমিউনিজমকে এই দেশের মাটিতে রোপণ করা যায় কিনা অনেকেই তখন এই প্রশ্ন নিয়ে ভাবতে লাগলেন। মার্ক্সের নীতিতে লেনিন দেশকাল পাত্রের সঙ্গে খাপ খাইয়ে রাশিয়ায় রূপদান করেছিলেন, ভারতবর্ষের নেতৃত্বের সামনেও সেই কর্তব্যই সেদিন এসে দেখা দিল। এখানে রাশিয়ার মাছিমারা অনুকরণ করতে গেলে সমস্যার যে সমাধান হবে না, স্থানীয় অবস্থার উপযোগী করে নতুন করে যে মার্ক্সিজমের প্রাণ প্রতিষ্ঠা করা দরকার, এ কথা তখন অনেকেরই মনে হতে লাগল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার প্রভাব বিভিন্ন হলেও জার্মানির রাশিয়া আক্রমণ গোটা দেশ, বিশেষত বাংলার মানুষকে ফ্যাসিজম বিরোধী করে তোলে। চীনের তৎকালীন অধিনায়ক চিয়ান কাইশেক, আমেরিকার সাংবাদিক লুই ফিশার ভারতের স্বাধীনতার দাবিকে প্রকাশ্যে সমর্থন করলেও দেশের অভ্যন্তরে বিভিন্ন মত তার একতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই সময় বাংলার মানুষকে এক করতে দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির সম্পাদিকা বীণা দাস হাজরা পার্কে একটি সমাবেশের ডাক দেন এবং সভা শুরুর আগেই

গ্রেপ্তার হন আর দ্বিতীয়বারের জন্য 3 বছরের কারাবাস। জেলের বাইরে তখন 1350-এর শোষক সৃষ্ট দুর্ভিক্ষ, ভাতের অভাবে ফ্যানের জন্য হাহাকার, সেই নৃশংস যন্ত্রণার ঢেউ কারাগারেও আছড়ে পড়ে। বিনা তখন বন্ধু উমাকে চিঠি লিখে জানাচ্ছেন বাংলার হতদরিদ্র চাষি বউদের কথা, তাদের লড়াইয়ের কথা, গ্রাম থেকে মহাজনের কাছ থেকে বেশি দামে চাল কিনে কলকাতায় বিক্রি করতে এসে ধরা পড়ে জেলে এসে পড়ার একের পর এক হৃদয়ান্তক বর্ণনা। আসলে বিনা মানুষের মরম বোঝার চেষ্টায় ব্রতী ছিলেন, চরম মমতায় আপন করাই নয়, মানুষের মনের মুকুর হয়ে ওঠার আশ্চর্য বিরল ক্ষমতা ছিল তার। বারবার বলেছেন, জেলে ঢোকার সময় যে মানুষটি ঠোকেন, বেরোনোর সময় কোনোভাবেই আর সেই পুরনো মানুষটিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। কেউ ফুরিয়ে যান, কেউ বা জীবনের নিগড়ে কোনো রকমে বেঁচে থাকা প্রাণ শক্তিটুকু নিয়ে বেরিয়ে আসেন।

জেলে শত আঘাত শত সংঘাতের মধ্যেও আমরা মাথা হেঁট করিনি, বেদনায় অভিভূত হইনি। অন্তরের গভীরতম স্থান থেকে একটা গোপন শক্তির উৎস আমাদের প্রতি মুহূর্তে শক্তি যুগিয়েছে, প্রেরণা দিয়েছে। সে উৎস আমাদের আদর্শ। নিজেদের আমরা কোনোদিনও বিচ্ছিন্ন করে একক করে দেখতাম না। আমরা জানতাম আমাদের জীবনের সেই অধ্যায়টুকু তার সমস্ত ভালো মন্দ লাভ ক্ষতি দিয়ে জড়িয়ে রয়েছে একটা বিরাট জাতির জীবন মরণের ইতিহাসের সঙ্গে। সেইখানেই ছিল আমাদের পরম সান্ত্বনা আর সার্থকতার নিবিড় উপলব্ধি। 3 বছর পর আবারও বিনার বাইরের পৃথিবীতে পদার্পণ। ভারতবর্ষ বিভাজনের অন্ধকার অধ্যায়, দাঙ্গার অনল তার লকলকে শিখা নিয়ে দেশের বুক বিদীর্ণ করছে। বিনা ছুটে গেছেন নোয়াখালী সন্দীপ। খুব উগ্রে লিখেছেন ধর্মের লড়াই বিংশ শতাব্দীতে অচল, সে হিসেবে ভারতবর্ষের সভ্য সমাজে অপাঙ্কেয় হয়ে থাকাই উচিত। বিশ্বাস করেছেন এর ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ধরিয়ে দিতে পারে এর আসল গলত, আর তাতেই ক্লেদমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। প্রতি পদে ব্যর্থতার অভিমানে আসক্তি জন্মায়নি কখনো। গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র কৃষককে স্লেট পেন্সিল নিয়ে লেখাপড়া করিয়েছেন, উদ্যোগ নিয়েছেন প্রাথমিক বিদ্যালয় খোলার। গান্ধীজির সঙ্গে পা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে ঘুরেছেন দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল। কংগ্রেসের মূল স্রোতের সাহায্য ছাড়াই ইস্পাত কঠিন মনোভাব নিয়ে ধর্মঘট করে স্থাপন করেছেন অমৃতবাজার পত্রিকার ইউনিয়ন। শ্রমিকের দাবিকে দৃপ্ত কণ্ঠে পেশ করেছেন কর্তৃপক্ষের কাছে। দেশ স্বাধীন হওয়ার প্রাক মুহূর্তে ক্রমশই বুঝতে পেরেছেন কংগ্রেসের ব্যর্থতা, সমাজতন্ত্রের পথ থেকে তাদের ক্রমশ দূরে সরে যাওয়া, নতুন দেশ গঠনের কাজে অপটু হাতের নিদর্শন। ভেঙে পড়েছিলেন বীণা দাস, কিন্তু কখনো আত্মসমালোচনায় পিছিয়ে থাকেননি। তিনি লিখেছেন, অনেকখানি আমরা রক্ষা করতে পারিনি, হারিয়েছি নিজেদেরই ত্রুটি এবং অক্ষমতায়। কোথায় ত্রুটি সবসময়

বুঝতেও পারতাম না, তবে এটা ঠিক বুঝতাম আরও বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিত্ব থাকা আমার উচিত ছিল, আরও প্রখরতম বুদ্ধি। 1947 বিয়ে করেছেন বিপ্লবী জ্যোতিষচন্দ্র ভৌমিককে, তারপর প্রায় অবগুণ্ঠ নিবাস। স্বাধীন সরকারের পেনশনও প্রত্যাখ্যান করেছেন দুজনেই। জ্যোতিষচন্দ্রের মৃত্যুর পর একাকী নিরিবিলি জীবন কাটাতে পাড়ি দিয়েছেন বেনারসে, সেখান থেকে ঋষিকেশ। তার শেষ জীবনের ইতিহাস অজ্ঞাত, তবে তাকে শ্রদ্ধা জানাবো আমরা তারই কথায়। জীবন দেবতার অভয় শঙ্খ আবার আমাদের আলোর মাঝে, মুক্তির মাঝে টেনে নিয়ে এলো। সামনে অন্তহীন পথ উন্মুক্ত করে চলল, এগিয়ে চলো। আজ আমাদের শেষ হয়নি, পথের শেষে আজও পৌঁছায়নি। যারা জীবনের ব্রত অসম্পূর্ণ রেখে মরণের পরপারে চলে গিয়েছে, তাদের তোমাদের সেই হারানো সঙ্গীদের ধুলায় লুটানো নিশান আবার তোমরা হাতে তুলে নাও। বন্ধুরা, আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে বীণা দাসকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্বেতাকে বিদায় নিতে হবে এই পর্ব থেকে, তবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন, আর এমনি করেই নিজেদের বিপ্লবী সত্তাকে জাগিয়ে রাখবেন। নমস্কার।

খ্লুমকা সারাসা পয়েন্টক মেঘাহার্স এফ এম উজ্জিত যতন লামসগ তাবুক চিনি স্টুটিনি জরা খগ তামুই তঙ্গ ফুংনি দাম চিসা তামুই সতিনী অঙ্গই মুফলি চিদকা অজরাও নরক যতন ফুঙ্কাহাম তে লামসগ খানি রেচাপং পান্ডাও সারাসা পয়েন্টক মেঘাহার্স এফ এম উজ্জিত খানি রেচাপং পান্ডা যেন তাবুক চেংলাইনাই খনাতক রেচাপং খানালাইনাই তে অবহাইকে নিবরনি দামনি তামুই সতী থামচি জরা নরকনি কাজারা তংনাই হিনে আং সক পাইকা স্টুডিও বিনতা হাই খাখলাই নরক যতন কাহাম নংখনা তে দিনী খানি রেচাপং পান্ডা ন খানানি হিনে হজরাও টিউন খাইকনা 101.6 মেগাহার্স এফ এম উজ্জিত হাই খনালাইনাই খনাতক রেচাপং রেচাপং ইয়াগুলো নরকনি এস এম এস নাইনাই হাই নরক যতন তিয়ার দংডি রেডি দংডি এস এম এস খাইনি বাকি বড় চাপং খানানাই খানি চাপং পান্ডা নরক যতন সাইমানো হাই দিনী স্রাং সাল হাই যতনি সাল কাহাম থাকি অংথুন হাই ও রেচাপং নরকি বাকি খাই দংডি লগি দংডি বেলাই নখনাত রেচাপং

একটা চাপং, খানি একটা চাপং পান্দা অঙ্কে অজরাও এস এম এস পড়ি নাই সাবতাম শিহর কা ফুং কাহাম আং স্বপন দেবরমা মারে হাদুবনি আনোর চাপং খানারে দি তাংসা জুলাই দেবরমানি খালি বিশি আই খেয়ে চামড়ে অম্পা থানা নিপিয়া বা খালি বিশি আই খেয়ে চামড়ে অম্পা থানা নি ওর চাপুং তো তঙ্গ পিয়াবা অব রেচাপুং তাকুক জুলাই নি রেচাপুং ইয়া তাকুক প্রহর নি রেচাপুং সিংকে খানালাই নে অজরাব তাকুক স্বপন খানা দিয়ে নি খানা তুক জাকমানি ও রেচাপুং সারা সাপয়েন্ট মেঘাহার সাইফে মুজিন্ত

নিরে চাপুং নি কক থাইংকা শিকলা জরা দারা মানিক বাইরে চাপ চাক রে চাপুং নো হামবাই নো নো কাহাম দা তং বাই ই কাহাম নো হংকাই সারি পাং রে চাপুং খানা নাই নি কয় হরকা শিকলা জরা তাকুক মানিক নি খরাং বাই কে রে চাপ চাক রে চাপুং গে খানা দিন তাকুক নি নি খানা তক জাক মানি রে চাপুং তুই যত মারে কিচিং সং নো রবো খানা দি ও খানা তো তক রে চাপুং সারসা পয়েন্ট অফ মেগা হর সাইফ হেমন জেন্ত খানাই দং দি লগি দং দি

গাইতঙ্গ সারাসা পয়েন্ট মেঘা হার সাই ফেম উজ্জ্বন্ত যারা স্টুডিও তঙ্গ আং বিনতা আঙ্কে যতন দীপর কাহাম তাবুক চিনি স্টুডি নি জরা খগ তামুই তঙ্গ দীপর নি দাম চিনি তামুই মুফলি থামচি অংজাক অঙ্কে যতনি সাল কাহাম লাইথুম গেচং খানি রেচাপং পান্দা খানা লাইতঙ্গ নরকনি খানাতক জাক মানে কৈহর জাক রেচাপং কক্রক রেচাপং কে ফাইদি অজরাও চং এস এম এস নাইলাইনে সাবতাম শিহরকা ওয়াতি মেসে মেসে সালো রবি কুমার দেব বর্মা শালবাগান আর্মি কোয়ার্টার

রেসিমি শাহরকা তাকুক রবি কুমার হওয়াতি মেশে মেশে সানো ও রুচাপুং খোনানা হানো হিংকা ফাইদি অজরাও খোনালাইনে বিনি খোলা তকজাকমানি রুচাপুং সারাসা পয়েন্ট মেঘাহার সাই ফেমু চিন্ত খোনাই তুমি লগি তুমি থাকে তাকুক রবি কুমার খোনাদি নি খোনা তকজাকমানি রুচাপুং তে যত মারে কিচিং সঙ্গে রব খোনাদি বিনি ইংগে অখনাতক রুচাপুং।

চাপং খালাইতে খালাইতে তিরক তিরক জরা পাই থাকো নাই সক পাইক হায়দা তামনি হিংকে চ যত সাইমানো তিনি স্রাং সাল হিংকে স্রাং সাল চ পুইলাবো খানি চাপং পান্দানো তুই দুলো তে আপনি ইয়াগুলো খাইনো চালাই থুমনুক থুমনুক ইয়াগুলো চ দাল বিদাল পান্ডা তৈ দুলো তে নরকি হামজাক মা চিনি খাতুম পান্ডা পাই থাকো হংকে চাত খরং পান্ডা অবাহ কেন দিবরনি দাম নেই দামই সতী থাম জিজরা নরকি কচারও আং দঙ্গ হংকাই খাখলাই নরক চিনি পান্ডান অজরা ও খাই দংকনা টিউন খাই দংকনা তৈ নরক যতন বেলাই ন হামবাই অজরা ও চিনি পান্ডা খাই দমানি বাকে চলগিরি দমানি বাকে হংকাই অজরা আনার এস এম এস ফাইজাক গ্রী হাই বাকে আনি খাতক জাকমানি রেজাব নরক খারিউই চিনি তিনি খানি রেজাবং পান্ডানো চাই লাইনাই হিংকাই খাদি ও খাতক রেজাবং ও রেজাবং ইয়াগুলো নরক খাই মানাই থুমনুক হিংকাই পিয়াবা পান্ডা পায়া শাক জরানো লগি দি টিউন খাই দি সারাজা পয়েন্ট হক মেঘা হার সায়া ফেমু জেন্টন হিংকে হজরাও ও খাতক রেজাবং নরকি বাকে খাখলায় ও রেজাবং খরকসায় খরকসা নিলে খাতক জাকমানি ও খব জা গইন মানো হিংকাই খাদি ও রেজাবং বেলাই ন খাতক রচাপ

0: られます。兄にされた分様や。
1: ご先祖。

0: আইন সময় ও প্রজারা গোসল তৈনি বাড়ি হাহাকার মহারাজ রাজকোষ নিরাং পুজাবাই প্রজারা নিমক নিমক তৈন সন্তোষ দখলাই মাইয়া ও মক নিমক তৈন শুয়া নিমকে রাজা ধন্য মানি কতমা খাই খায় তাব ও খরানি দুর্ভিক্ষ বসাবু তুই রগ্নি বখাতুং ফামানি খা কুতাং রমাইয়া হিংকে রানী কমলা দেবী খাকলা নিশ্চুই ও কথার হাও কলাইনি মহারাজ
1: তোমার কিন্তু পাল মা।

0: ਤਾਂ ਸਕਦੀ ਅੰਪਾਇਰੀ ਬੁਤੀ ਰਹਾ ਜੇਸ ਬੰਨਾ ਦਾਨਤਮ ਸਾਲ ਖਾਨੀ ਤੀ ਉਹਨੇ ਨੀਨੇ ਮੰਗੋਈ ਪੁਕੀਰੀ ਤਾਂ ਰੋਸ਼ੀ ਨਾਈ
1: খনাবাইদে খনাবাইদে রাজা দন্ন মানিকনি হুকুম খনা আই দামরি করে হাকসা রাজা খনি সাম পুকুরি মাছক বাইনাই খনাবাইদে খনাবাইদে খনাবাইদে খনাবাইদে খনানি সিমে রাজবাড়ি গানার রানী কমলা দেবী মংস কাইসা পুকুরি মাছক বাইনাই সেই রাজাগাই নজানাই বাইরে রজাক নাই খনাবাইদে খনাবাইদে
2: আর সেই যে খাওয়াই মাছ আনাই না তা মাই তুই চাঁদা জগ

আমার তিরুপুরা সুন্দরী ভাই মালাই ফেলছি তো।

0: হইতে সেরাপতি শুনে তন্দে সানি নাই
1: ধর্মবতার তিনি মৌসানি বিয়াল করে রানী কমলা দেবী নি খাতং থমা বুকরে
0: কমলা নং তোমাং যা
1: রাজনী তং মায়ং করাই হাই ফান
0: ও কগ্ন তং সি দে সি রে তিরে আর ইমাং এ কগ্ন শিখনা গরা দি
1: তোমা ইমাং বা মহারাজ
0: রাস বারে ন খলাবসে মিছি বলে রওয়ানে হে থই মাং খ নুগলাং লে দেশ সে অমঙ্গল নুগজাং না তাই দেশ ও হায়া তাই র সিঙ্গা নি তং হনা
1: অমম বা কাহানি বাউই নুমা সিলে মহারাজ
0: নাই দি সি রে নেনে মং ওই পোখরে তার মানে তাবক দ্বারা কোন পুকির অতি ফাইয়া তে সেনাপতি সংযুদ্ধ অথা মানে তাবক দ্বারা কোন খবর মাইয়া
1: সেনাপতি রায় কিতাব বই রায় কসম সং সং সার ত্রিপুরা কোন দিন বনিয়া ও থাঙ্গিয়া বড় যুদ্ধ জয়মি ফাইনে মহারাজ গঙ্গান পূজা খাই মানে আর অসাই ছামালে বহাই নিজে মহারাজ
0: ছামালে সোনাই

0: রকনাই তো 101.6 মেগাহার্স এফএম উজেন্ত যারা স্টুডিও আসুক জাগা আং বিনতা নরকন খনা তো তোবরে চাপং খনারে নানি বাগে ইনকা যারা অনরক যতন ন হাই ন হাই দিবন কা হামতে লাম শব তিনিনি নরকনি হামজাক মা চিনি খাতং মা পান্দা ও হংকে চং হ যারা ও নরকনি খনা তো তোবরে চাপং ল খনা লাইনে আবনি বাগে নরক তাম খলাইনা নাংলাই সালব্রুম ন চিনি পান্দা খনাই তো খাই নরক তো সাউই ন মানো কক দু খলাইনা নাংলাই না হংকে যারা ও কক দু খলাইনা হংকে কক দু খলাইদি চিনরনি কক দু নাম্বার 0381 2326253 ও কোকদুক নাম্বার ও কোকদুক লাই শাহর দিন বড় চাপং খানা নাই এঙ্কে নরক যতন পাইপ লাই হামবাই সালব্রুন জন্য লগি টংমানি বাকে চিনি পান্দারক ন খানাই টংমানি বাকে অবহাইন তিনি ব দামনি দামি সতি থামচি জরা আনা লগি রেদি হাংবাই বাকসা কৃঙ্গি টং দিন কে ফাইডি বুইলা ও ন কোকদুক গিয়া সাকনাই স্বাগতম কোকদুক হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম
1: সাবংখা
0: নিজরা

জরাব কগদু ফাইজাং নাই নাই কগদু গো স্বাগতম। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানিংখা খরাং খানালিয়া আও গেনরক জরাব খানাই দঙ্গ নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দা তে নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দাও জিন খানালাই দঙ্গ নরকনি খানাতকজাক মানি রেজাব দঙ্গকে ফাইদি কগদু গ্যাসাক নাই স্বাগতম কগদু গো। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানিংখা হাইনহাই খরাং খানালিয়া গজন খানালাই দঙ্গ নরকনি খানাতকজাক মানি রেজাবনো পিয়াবা দামজনি খরাংসে খানাইয়া অঙ্গি দঙ্কা গাই কগদুক তফাই দঙ্গ গে হাইনহাই কগদু গ্যাজাকনাই সাবতং। হ্যালো হ্যালো কাদনি থাঙ্কা হাইনহাই গে নরক জরাও রেজাবন খানানা মুসংখাই কগদুক লাইদি চিনরনি কগদুক নাম্বার অঙ্কা 0381232625 কগদুক নাম্বার অঙ্কা ফাইদি ও জরাও কগদুক গ্যাসাক পিনাই সাবতং কগদুক। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সাইমিয়া গানাও রেডিও সেট রক দঙ্কনা হাইনি বাকি হানি খরং আংখানাই দঙ্গ বরংনি খরংকে আংখানাইয়া অঙ্গি মানো আং কগদু গ্যাসাক মারক সাইমাইয়া রক পান অঙ্কানা আবার রেডিও রক ফানো খানাওই নাসিং এর দঙ্কানা পিয়াবা গানাও রেডিও সেট রক দঙ্ক হাইকে তো চিং কক সাইমা লাই আঙ্গ ওকে কগদু ফাইজাক নাই নাই সাবতং কগদুগো। হ্যালো হ্যালো হাইনহাই কগদু কাটানি থাকা আওয়াতে নিব জরা ওকে নেটওয়ার্ক রকম কিসা ইস্যু অঙ্গি মানো এবার কিসা চায়ঙ্গি মানো তে বাক্সা কামি রক হুমকে তো ওয়াতে রক ওয়াতে নবার ফাইমানি বাকি কারেন্ট রক হলে গ্রে অঙ্গি মানো হায়দা তামনি হুমকে ওয়াতে নবার কিসা ফাইকাঙ্গে নামি আমচে রকম হুমকে কারেন্ট থাঙ্গো তামনি হুমকে বুফাং বুফাং বোবালাই গোবাং লামা কিনা রক বুফাং কারেন্ট বুদুক গানা রক বুফাং দমানি বাকি ডাক্তি ন বুফাং রক বাইকাঙ্কে কারেন্ট বুদুক সাকা রক বাইকাঙ্কে কারেন্ট বুদুক রক জয় থাঙ্গো ওকে সামনায় রকম জরা মাইয়া অঙ্গো এবার বিয়াং কামিও থাঙ্গি কুলপাইনে আমহাই রক গিনে জরাও কিসা বিসা জঞ্জাল ওয়াদেও হুমকে কামি আমচাই রক গোবাং কুক যতনি সে জঞ্জাল নুকজাক মানে ইঙ্গে কারেন্ট গ্রিনি জঞ্জাল গোবাং নুকজাক ওকে কক্তু গেজাক নাই সাবতং কক্তুগো। হ্যালো হ্যালো হ্যালো গানাও আনি খরাংসি মিনো খাই দো পিয়াবা বরফনি খরাং গান খাই মানিয়ে হাইনি বাকি কক দু গিয়াজাক কক সাইমালয়া অঙ্গি দঙ্কা হাইকে কক রে জরা তো দঙ্ক হাঙ্কাই নরক কক দুখলাই দি 0381232625 ও কক দুক নাম্বারও কক দুখলাই সাহর দি বড় চামুন খানায় কক দু গিয়াজাক নাই সাবতং। হ্যালো হ্যালো হ্যালো গানাও রেডিও সেট রক দমানি বাকি খাই মানিয়া সাইমানিয়া তাঙে জানি আনি খরং নাই খাই দো পিয়া বরং খরং গান খাইয়া কক্তু গেসা পিনে সাবতং। হ্যালো সাইমালিয়া হাইন হয় কক্তু কাটাঙ্গি থাকা

কে ফাইদি কংটু গিয়াসাক নাই কংটু গো সাবতং কংটা সালাই মান নাই গনা হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সান্তানিংকা খরাং খনায়া হাই নহাই আনি খরাং তো আংখনাই দো পিয়াবা নারকনি বাকতে খরাং খনায় আংনি দো গাহাইনি বাকে কংটু গিয়াসাক ফোন কক সালাইমাই আং দংকা আংকা জারাও কংটু গিয়াসাক নাই নাই কংটা সাইমান হ্যালো হ্যালো সাইমাইয়া নরকনি আরও তো এফ এম রেডিও সেন্টার বা গানা দাতং হাসাল তাই বা নেটওয়ার্ক কিছু প্রবলেম খা সাইমালিয়া ককদুক দে কিছু প্রবলেম খা সাইমালিয়া আংতো যে মানুষ ককদুক আসাগে দো হাইফানো নরকনি খরাং খনা ফাইয়া আনিয়র গাহাইনি বাকে কক সাইমাইয়া আংকা যারাও ককদুক আসাক নাইফিনাই সাবতং কক দা সাইমান হ্যালো হ্যালো দিবর কাহাম লামস গো সেফালি না দবর চা মন খানা নাই সাদে সুমিতানি বর চাপ মু তারিং দি আনো বাবরাই খুম দ দ টংকা হাঙ্কে আং খোনারে মানে বুকুক সুমিতানি রেচা মুং তো টংগো পিয়া অ রেচা মুং তো টং মানাই তোক নাই তারিং দিয়া আনো না দ দ হামবাই বেলাই ন হামবাই হামবাই দিবর কাহাম দো কক দু খাইমা বাকে মংখা বুকুক শেপালি ইয়াং চম্পনগর বুখাকনি কক দু খাইকা ববাইকে কক সাইমান খা হাঙ্কাই বুকুক সুমিতানি রেচা মং খানা নাহিনি কই হরকা তারিং দি আংলে বাবরাই কুম্বার হিনে রোচাব যাক রোচাবং টংখাঙ্কাই তো আং খোনার নাই ইংকাই বহু সুমিতানি রোচাবং তো তো তো টংগো ফিয়াবা ও রোচাবং তরা টং আবং মানাই নাই

কে জে রচামুং নিকক থাই শাহর কা আর রচামুং তো আংমালিয়া ফিয়াবা বুকুক সুমিতানি যে বা দাং সার রচাপং আংনা নো খানা রসি নাই বুকুক শেফালি খা খলাই ও রচামুং গো নং খানা তক জাগানে গাই খনাই নাই দি খানা তক জাগানে হাই মা তঙ্গ গাই ও রচাপুং নিনি বাগে তেজ তকনাই তকনাই তাকু বুকুমারে কিচিং সংনারক নি বাগেব ও খানা তক রচাপুং

रखनाय तंग सारासा पॉइंट डॉक मेगा हर सेफ हे मुजेन तो जरा स्टूडियो तंग आंग बिनोता अंकाय आ दाबुक से स्टूडेंट ने जरा खगो तामुई तंग दिबनि दाम नै तामुई मुफली भाची डॉक गा जरा अनुरोध जत न हाय न हाय दिबर का हम गाय न रखनि तीन निशाल जतनि बाकी न का हम लाइन ने इंथुन गाय दाबुक तो हवा देनि बजरा दाबुक दिबर ब खे का किनि न गे तो कभांकुक लोक लग्न दाबुक माइती रक्त चाबाय खना दिबरनि बाक्सबा फुंग दिबरनि चाओ बाक्सबा পুঙ্গব ডাকতিনো চাও অঙ্কে দিব রব ডাকতিনো চাও হ্যাঁ দা বাইকে এঙ্কে সামুক তো যত নি নাইলাইয়া অঙ্কাই দাবুক নি অবাতি নি জড়াও অঙ্কে তো দেব কিসা নক রব হাইন কেরেং মেরেং অঙ্গ নবার বাই নবার বাই কবাং মা হাতলি রক এবার নবার নি বুফাং বলাই রক নক রক পিসা পিরিংকাই কালায়ও এবার নবরা বাড়ি রক হাইন অঙ্কাই চিং হমহাই জড়া রক অঙ্কে তেসা জুদাকাই সামুক পাইলাইয়া অংমানি নুক যাক ওয়াতে নি বাকি অঙ্কে কবাং মা দেরা কর রকব নুক যাক হাইফন চিং অব নব চিং ডাকতিন পায়েনো হুনে চিং মানা সিংহ হায় দা অঙ্কে যতনো জানি জানি জড়াও জানি যা তো ফায়ুনো সাতুনি জড়াও বচিং সাতুং কপ্রাব চিং হজাকে মা তং মা হাইনো ওয়াতিনি জড়াও বচিং হজাক খাইনো মা তঙ্গ চিং সাকবাই থাকলো যে মানসা কাহামকে

আমি হাইকে টংখাং কে চং কাহাম কে তলাং মানাও আবু সে চিনি নাই মং কত উনানি নাঙ্গ হাই দেবা আবু হাইকে চং টং না নাঙ্গ সালব্রুম নো চং খাচিং যাক খাপ্রুম যাক নি জরা ও ফনো চং নগ নুখুং নো নাইকুল নানি বাকে এবা চং নগ কেরেং মেরেং মারক নো থিতি মা খ্লাইও যত নো পাইলে বিশিং তে ফানো মা খ্লাইও যত সামুং গো নো চং ইয়াক মারু ও হাইসিং কে ফাইদি ও জরা ও ও রেচাপং খনাতত খরাং পান্দাও খনাতত রেচাপং নরক নি বাকে খনাই দং দি লগি দং দি বালাই নো খনাতত রেচাপং।

নাই তে নাই তে তাবুকলে পাইথাগোন জরা ভাই সবাইকে হাঙ্কে তাবুক জরাও নাই লাই নাই হাইন হাই তারপর জরা মানমানি কক বন কক তোমা ববাগ্র রাষ্ট্রপক্র দ্রৌপদী মুর্মু সিকিম বেড়াইমা ও সালিনী সালো তিনি নাথুলা পাস বেড়াই মা ও থাঙ্গানো রাষ্ট্রপক্র কারো মরুক মা ও টংজাক সেঙ্গ্রাক রক বাই কগলাম সালায়েন হাক্তনি জুদা জুদা থাইও তুংমারি বাঙ্গি টংমা বাই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী লুকু রক্ন হজাক টংনানী কবকমুং নারেখা নিট ইউজি আমজক মুংনি সুমুংগুলাই কারিজাকমা পাটিমুঙ্গ কেন্দ্রনি চেরি নাইনাই মথা সিবিআই তৈ খরক নই কক সিলজাজাকন রমখা আবোবাই ও পাটিমুঙ্গ বেবাগে খরক চিথামন রমজাখা অগ্নিপথ তাংবুতাং তৈ রেগুলার কেডারনি বিশিং ভারতনি সেঙ্করাক বাহিনী ও বর্তি অংনাও নৈশাই নৈচিসনি বিশিনি বর্তি অংলাংমা ও অনলাইন কমন এন্ট্রান্স আমজকমুং বিসকাং তালনি সা সালমারিনি সিমি নৈ জিনে সালমারি জরা সংযোগ জাগানো আশোক জরা খানাবাইকা তারপর জরা মানমানি হাইন হয় কক বড় কক্তমা বাগ্রকে পাই থাকো যতন সানা মুচুঙ্গ চিনি পান্ডা তো পাইনানি নজরা আংখা পাই থাকলে চাপং চুং খানালাইনে গাই আশোক জরা তৈ নরমনি কাচার আং টংমানি বিনতা পিয়া তাবুক মা বাসাসিনে যতন থাকানি সিগাং অবন সানা মুচুঙ্গ চিনি পান্ডানো খাই টংমানি বাকি নরক যতন পাইপলাই হামবাই অবাহাইকে সালব্রুম লগিদি তংদি খাই তংদি চুমাই বাংসা গরঙ্গি তংদি ফাইনে পান্ডারক হাইন হয় মালাই ফিনাই আশোক জরাতেই গাহাম তংদি সাকবো গাহাম তংদি বৈনব গাহাম তনি না চাইতুক দি যে মানসাক যে মানসাক বড় রকম জলীয় উইতং না চাইতুক দি হুকাই থাকতে থাকতে তেতাংসা রুচাপং ও রুচাপং খানালাই চিনি তিনি পান্ডানো পাইলাইসিনাই যতনানো হামবাই পাই থাকো হাইন হয় যতনানো খুলুমবাই ক্যা

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আজ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রতি যে একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা কোথায় যেন উবে গেছে। আর ভাল লাগছে না, প্যান প্যান প্যান প্যান সারাক্ষণ পড়ছে, কখনো প্রচণ্ড রাগ নিয়ে পড়ছে, কখনো আবার রাগটা ঢিমে হয়ে যাচ্ছে। যাই হোক, ভাল লাগছে না এখন আর বৃষ্টিকে। থাকো না একটু এই হালকা রৌদ্র হালকা বৃষ্টি নিয়ে থাকো, বেশ ভালো লাগে। গরমটাও গায়ে লাগলো না, বৃষ্টিটাও বেশি হলো না, বেশ আমেজ নিয়ে সব কাজ করা যায়। কেউ যদি বাড়িতে থাকে তাহলে ঘুমোতে পারবে বা ফ্রি টাইমে বসে নিজের মনের মতো কাজ করতে পারবে। আর কেউ যদি বাইরে কাজ করে, যারা বাইরে কাজ করেন অফিস আদালতে কিংবা নিজস্ব ব্যবসায় যারা ব্যস্ত থাকেন, তারা এই ওয়েদারে কিন্তু কাজ করতে কিন্তু গায়ে লাগে না, তাই না? ব্যবসা গরম বা কিংবা এই প্যাচপ্যাচে বৃষ্টির জন্য সব একদম মাঠে মারা হয়ে যায়। যাই হোক, কি আর করা যাবে, প্রকৃতির ওপর যখন আমাদের হাত নেই তখন আমাদের তার কথাই শুনতে হবে। সে যতই রেগে থাকুক আর ঠান্ডা থাকুক না কেন, সে যেভাবে আমাদের চালাবে ঠিক সেভাবেই আমাদের চলতে হবে, তাই না? তো এই অবস্থাতেও আমরা কিন্তু সবাই টিউন করে রয়েছি 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে দুপুরের আড্ডায় আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি। এখন রয়েছে যে পর্বে, সেই পর্বের নাম হচ্ছে চিরায়ত। আর এই চিরায়ত পর্বের গল্পটা হচ্ছে, এখন যেটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর গল্পটির নাম হচ্ছে নুটি মন্তর। তাহলে শুরু করি। হাবুনাপি

ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি আর হবে নাই বেকানা। এক কথায় তো বলাই রয়েছে যে নাপিতের ছেলের বুদ্ধি বেশি। তো যাই হোক, পায়রা গাছির গুনিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, কে না হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হবসের চপসের কুলুপ লাগানো আছে, পায়রা গাছির রোজা বা ওঝা এসে কি মন্তর বিড়বিড় করে বলে, দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তারা সব গেল বেমালুম খুলে। এ কত লোকের স্বচক্ষে দেখা। রায়েদের কলম আমবাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পাড়ছে। হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রা গাছি রোজা মস্ত বড় নাম। ও রোজা বুঝি বুঝতে পারছেন না, রোজা হলো ওঝাকে বলে, পায়রা গাছি ওঝা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেইনি। কোথায় যে কখন কিভাবে থাকে তা কেউ বলতেই পারে না। হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্তর শেখে, এ তার অনেক দিনের ইচ্ছে। এখন তার বয়স 18-19। যখন তার বয়স 14 কি 15, তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুনিন এসেছে অমনি তার পিছু পিছু গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে। একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল, এর মুঠো বাঁধা হাতের টাকা ওর হাতে গেল, এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। তাদের গায়ে 2-4 জন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গেছিল। ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে, ওর কিরকম গা ছমছম করতে লাগলো। কালি শ্যাকরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আচ্ছা কালি জেঠা, ওসব কি করে করলে? কালি শ্যাকরা একটা তাচ্ছিল্যমূলক ভঙ্গি করে বলল, আহ ওসব তো সোজা। সোজা কালি জেঠা, খুব সোজা। কিরকম সোজা? ওসব মন্তরতন্ত্রের কাণ্ড, আমিও ইচ্ছে করলে পারি, তুমিও পারবে? কেন পারবো না, একদিন করে দেখাবে জেঠা। হুম হুম, যা সময় হলে দেখাবো, ও কিছুই নয়। কালি শ্যাকরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হলো না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে, সোজাসুজি তাকে জানালে সে ওইসব খেলা শিখতে চায়। সাকরেত হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক, মাথায় নরম বুরুশ দিয়ে চুল আছড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি না কুচু করে বললেন, ওসব হয় না হে ছোকরা, হয় না হয় না, অনেক টাকার খেলা, অনেক টাকা, প্রিমিয়াম দিলে তবে গিয়ে সাগ্রেত করি। হাবু বললে, প্রিমিয়াম কি? প্রিমিয়াম টাকা হে টাকা, টাকা পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বললে, আগে কত টাকা? 100, পারবে দিতে? আগে না, অত টাকা কখনো একসঙ্গে দেখিনি। তবে ফিরে যাও, এসব এমনি এমনি হয় না, কিছু কম করে নিন। 200 করে প্রিমিয়াম নেই, তোমায় 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকার শিকিও দেবার ক্ষমতা নেই তার, জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের ঘটে। কেটে গেল বছর 3। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল, আবার কখনো সেটা ধর্তব্যের মধ্যেও পড়ল না। যাই হোক, এই অজপাড়া গায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে।

এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল, লাফিয়ে লাফিয়ে পালালো।

আর সেটা একটা ঢিল ছুটতেই হয়ে গেল একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে গেল। একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটিকে রাঙিয়ে দিল। হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে, কি কি? স্তম্ভিত ও ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা ছড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। গাছতলায় লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে, অত বড় আমবাগানের কোথাও সে নেই। দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখলে হাত দশক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বললে, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। কি দয়া? পায়ে ঠেলবেন না এমন করে, আমাকে আপনার চাকর করে রেখে দিন, আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর, এই দেখো। বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একরাশ আম পড়ল। হাবু একেবারে স্তম্ভিত। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? পাড়া গায়ে কোনো গাছেই এ সময়ে আম তো দূরের কথা, আমের বোলও নেই। পাকা আম ঝুড়িখানেক তার সামনে। লোকটা বললে, খাবার জল? এই যেমনি একটা ঢিল ছোড়া, অমনি গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে, খাও ভালো জল। হাবু কাতর সুরে বলল, আমার সাগরেত করে রাখুন। কি সর্বনাশ! সাগরেত? আমি ওস্তাদ নই তো। আমায় দয়া করুন, আমায় দয়া করুন। লোকটি হিয়ে হে করে হেসে উঠল। ও কি, মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকটা কে? এর উত্তর লোকটা দিলে, বলে, পায়রা গাছি জানো উত্তর দিকে? আমার সঙ্গে সেখানে দেখা করুন। হাবু হা করে রইল। ইনি তবে পায়রা গাছির সেই গুণিন? সবাই বলে উনি নুটি মন্ত্র জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করে বললে, আমায় দয়া করুন, আমায় দয়া করুন, আমায় দয়া করুন। পায়রা গাছি রোজা এবার নরম সুরে বললে, শেখাতে পারি নুটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে। কত লোভের পথ খুলে যাবে দেখো। আচ্ছা রোশো, দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে। তো কিছুদিন কেটে গেল, হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে

একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস বা চুরি করতে ইচ্ছে হয়, খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে, সে যে চোর তা সে কখনোই জানত না। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা, রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি হাত আনতে, ও লোভ হলো, মাছটাকে নিয়ে দৌড় দেয়। হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল। বন্ধুর মা ওকে দেখে বললেন, ও মা, হাবু কোথা দিয়ে এলি, তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে, এইমাত্র তো ঘরে বটি আনতে গেছি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক, তাদের বাড়ির ওপর তলায় খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে নেমে এলো। সেও অদৃশ্য, তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য, কেউ কিছু টের পেল না। তারপর যখন জানা গেল হার চুরি গেছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার সে কি কান্না, সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান, কেন সে হার খাটের উপর রেখেছিল ফেলে। অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর ওপর, তার উপর শুরু হলো নির্যাতন। পুলিশের খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে লাগলো। কিন্তু হাবু সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে, এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি। বৌদি দিদা একেই তো তাকে দাঁতে পেশেন, তার উপর সে বাপের দেওয়া হাড়ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল, হাড়ও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিল। সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করল। তখন কি হাসি তার মুখে, তা তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহা বিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত, এই কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে। পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন, লোভ সামলাতে সামলাতে গলত কর্ম। অদৃশ্য না হয়েও থাকা যায় না, আবার অদৃশ্য হলেও বিপদ, এ কি সর্বনাশ মন্ত্র। মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিল। পরক্ষণেই জাগল অনুতাপ, তীব্র অনুপাত, সে কোথায় নেমে চলেছে দিন দিন। পায়রাগাছির রোজা এ কি সর্বনাশ তার করে গেল। কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না, কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর। নুটিমন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এভাবে আবার কেটে গেল। কত খুঁজলে পায়রাগাছির রোজাকে, কেউ সন্ধান দিতে পারলে না। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রাগাছির রোজা সেই রকম ঢিল ছুঁড়ে খেলা করছে, ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। সন্ধান মিলেছে এতদিন পরে, ও ছুট্টে এগিয়ে কাছে গেল। ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো, একটা ঢিল সদ্য কাটা ধাড়ি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে

0: থেকে বের হয়ে উড়ে গেল। হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়ল। রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে, কি হয়েছে?
1: আমায় বাঁচান, আমায় বাঁচান।
0: কি ব্যাপার?
1: আপনি সব জানেন, আপনি অন্তর্যামী। ওস্তাদজি, নুটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল, এ আপনি ফিরিয়ে নিন।
0: রোজা মৃদু মৃদু হেসে বললে, একবার মন্তর দিলে আর ফেরত হয় না? হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবন ভর এই সর্বনেশে মন্তরের ভার বইতে হবে তাকে? এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে? হাবু পাপ আঁকড়ে ধরে বললেন,
1: বাঁচান আবার, আমি মরে যাব। তবে চাও না নুটি মন্তর? আগে না,
0: রোজা হেসে বললে। তবে যাও, দিলাম না, মোটেই তোমাকে মন্তর দিইনি, পরীক্ষা করছিলাম। হাবু অবাক, সে কি কথা? এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল? সে কি বলতে যাচ্ছিল? রোজা হঠাৎ হেসে বললে, মোটে 7 মিনিট কেটেছে। এই প্রথম দেখা তোমার সঙ্গে আমবাগানে। নুটি মন্তর তোমাকে দেয়া যায় কি না পরীক্ষা করছিলাম। আজ আমি 20 বছর এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি এর দায়িত্ব 7 মিনিটও নিতে পারলে না। হাবু বললে,
1: তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি, ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে, তবে আমি
0: না, মোটে 7 মিনিট কেটেছে, আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি, এই তো প্রথম তোমার সঙ্গে আমবাগানে। বলে কি? হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রা গাছের গুনিন করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল।

বেশ ভালো লাগে, তাই না? বৃষ্টির শব্দ সঙ্গে যদি হয় সেখানে গর্জন বর্ষণ, তবে কিন্তু দারুণ আরাম লাগে, আনন্দ লাগে, তাই না? এই যে বৃষ্টির শব্দ, ঘরে বসে থেকে টিনের চালের শব্দ পড়ছে এমন শব্দ ভালো লাগে, কিংবা গাছের পাতায় পড়ছে আর সেই গাছ থেকে ঝিরি ঝিরি আকারে সেই জল পড়ছে, সেটাও কিন্তু বেশ ফিল করা যায়, তাই না? ভালো লাগে। তো আমরা এতক্ষণ ছিলাম চিরায়ত পর্বে, আর সেখানে শুনছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নুটি মন্তর।

শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি সফরনামা পর্বে। ছিলাম আমরা এতক্ষণ বৃষ্টি নিয়ে চিরায়ত পর্বে, আর এবার আমরা চলে এসেছি সফরনামা পর্বে। আর এই পর্বে আমরা গান তো শুনি, অবশ্যই প্রতিটা পর্বে আমরা গানের সঙ্গে থাকি, গান আমাদের সঙ্গে থাকে, কিন্তু সফরনামা পর্বটা থাকে একটু অন্যরকম। এক এক দিন এক এক রকম থিম নিয়ে থাকে। আজকে আমি যে গল্পটা নিয়ে এসেছি সেটা আজকে না, অনেক দিন আগের ছবি, ওই ধরুন 90s সময়ের ছবি। আর এই ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, লক্ষ্মীকান্ত বার্দে এবং মুনমুন সেন। যারা দেখেছেন তাদের হয়তো চোখের সামনে সেই ছবিটি ফুটে উঠেছে। আর এক্ষুনি যে গানটা শুনলাম সেই গানটাও কিন্তু ছিল 100 Days ছবি থেকে। 100 Days কথাটা মনে আছে, নিশ্চয়ই মনে আছে। এই যে 100 Days ছবিটা, এই ছবিটা নিয়েই আজকের সফরনামা পর্বের পুরো গল্পটা সাজানো হয়েছে। আর ভীষণ রোমাঞ্চকর একটা ছবি, আর সেখানে এত ভালো লাগে গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা যেটা, অভিনয় তো বলে লাভ নেই, তিনজনই বড় মাপের শিল্পী, জাভেদ জাফরি, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত দারুণ অভিনেতা অভিনেত্রী।

কিন্তু গল্পটা যা সুন্দর সাজানো হয়েছে না, অসাধারণ সেই গল্প। আমরা শুনবো সেই গল্পটা, তবে আরও একটা গানও শুনবো। গানটা শুনতে শুনতে তারপর আমরা আবার ফিরে আসব এই গল্পে। গানটা শুনবো আগে, গানটা শুনে তারপরে আসবো গল্পে।

আমরা শুনলাম দুটো গান 100 ডেজ ছবি থেকে। এই ছবিটা কিন্তু মানে যখন দেখেছিলাম তখন বেশ ভালো লেগেছিল, হয়তোবা এখনও মানে এখন আমি গান শুনতে শুনতে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে না আরও একবার দেখা যেতেই পারে, কারণ অনেক দিন আগে দেখেছিলাম।

তো খুঁটিনাটি জায়গাগুলো একটু বোধহয় ভুলে গেছি। যাই হোক, আমার যতটুকু মনে আছে সেই জায়গা থেকেই এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। গল্পটা এরকম যে মাধুরী দীক্ষিত পড়াশোনা করে যেই কলেজে, সেই কলেজের হোস্টেলেই থাকতো সে। তো তার নাম এই ছবিতে ব্যবহৃত হয়েছে, মানে দেবী নাম ব্যবহৃত হয়েছে। তো দেবী ওই কলেজে থাকে এবং তার খুব কাছের বন্ধু হচ্ছে সবিহা এবং জাভেদ জাফরি, মানে সুধা আর সুনীল। এই তিনজন হচ্ছে তিনজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব। তো দেবী কখনো জানতে পারেনি যে সুনীল মানে জাভেদ জাফরি তাকে ভালোবাসে। যাই হোক, ভাবতো যে এটা হয়তোবা বন্ধুত্ব, তিনজনেরই বন্ধুত্ব, প্রগাঢ় বন্ধুত্ব। যাই হোক, একদিন তারা তিনজন খেলতে খেলতে টেনিস খেলতে খেলতে হঠাৎ মাধুরী দীক্ষিতের মধ্যে একটা জিনিস ধরা পড়ে যে সে অগ্রিম কিছু দেখতে পারে, আর যা দেখে মোটামুটি সেটা সত্যি হয়। তো সে হঠাৎ দেখতে পায় যে তার বোন রমা কে কেউ মেরে ফেলেছে। এটা দেখে মানে ও না হতভম্ব হয়ে যায়, কী করে সম্ভব, আমার দিদি মানে ভয়ও পেয়ে যায় আর মন খারাপও হয়ে যায়। তৎক্ষণাৎ দুই বন্ধুর সাহায্য নিয়ে বোনকে ফোন করে। ফোন করার পর দেখা যায় যে বোনের সাথে কথা বলে, বোন বলে যে না আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। যাই হোক, মাধুরী তো সেই দিক থেকে চিন্তা না কর মানে করার যখন পারমিশন পেয়ে গেছে, তো ও আবার বিন্দাস ওর যেরকম আনন্দ ফুর্তি পড়াশোনা সেই লাইফটাতে ফিরে গেছে। কিন্তু ওই দিনই ওই মুহূর্তেই দেখা গেছে যে রমাকে কেউ খুন করেছে এবং তার লাশ গায়েব হয়ে গেছে। এই কথাটা অনেক দিন পর মাধুরী দীক্ষিত জানতে পারে এবং জানার পর তার মনে হয় যে তাহলে তো আমার কথাটাই ঠিক হলো, আমি যেটা স্বপ্নে দেখেছি তাহলে সেটাই ঠিক। তো ও অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেই মানে বোনের আর কোনো স্ট্রেস পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সে আবার মানে দুঃখী মন নিয়ে আবার সে তার জীবনে ফিরে আসে, প্রাত্যহিক জীবন যেটা তার আগে চলছিল, যেটা স্টুডেন্ট লাইফ সেইটাতে সে ফিরে আসে। তো আসার সময় সে মানে বেশ কিছুদিন গেল সে মোটামুটি একটু একটু করে ভুলতে শুরু করলো বিষয়টা, মানে দুঃখের থেকে বেরিয়ে আসতে শুরু করলো। তো এইভাবেই তার 5 বছর কেটে গেছে, যথারীতি তার পড়াশোনাও শেষ। তো পড়াশোনা শেষ হওয়ার পর সে তার এক কাকুর কাছে বেড়াতে আসে। তারপর কি হয়েছে শুনবো একটা গানের পর।

আমরা এই গানটা শুনছিলাম 100 ডেজ ছবি থেকে, যে গানটা গেয়েছেন এসপি বালাসুব্রমণিয়াম এবং লতাজি। এবার যেই অর্ধেক গল্পটায় ছিলাম সেই গল্পটায় আবার ফিরে যাচ্ছি, মানে 100 ডেজ ছবির গল্পটাতে ফিরে যাচ্ছি। এই গল্পটাতে ছিল যে ওর বাবার বাড়িতে, মানে মামা কাকার বাড়িতে ঘুরতে আসে মাধুরী দীক্ষিত, যা যে কিনা ছবিতে নাম ছিল তার দেবী। তো দেবী দেবীর চাচা মানে কাকার বাড়িতে ঘুরতে আসে 5 বছর পর। তো ঘুরতে এসে এখানে পরিচয় হয় তার একজন মানে ভীষণ রিচ একজন ধনী মানুষের সাথে পরিচয় হয়, যার সাথে পরবর্তী সময়ে তার বিয়ে হয়। আর সেই মানুষটির ছবিতে নাম হচ্ছে রামকুমার, আর আসলে হচ্ছেন তিনি জে কিশোর। তো যাই হোক, বিয়ের পর ওরা দুজন রামের যে পৈতৃক বাড়ি, যে রাজপ্রাসাদের মতো বাড়ি, সেই বাড়িতে থাকতে আসে। তো এর আগে পর্যন্ত এটা যে কোনো কারণবশত কেস ফেস চলেছে, তো সেখান থেকে এই ভিলাটা বা এই রাজপ্রাসাদটা বন্ধ ছিল বেশ কয়েক বছর। তো যাই হোক, কেসে জিতে যাওয়ার পর তাদের হাতে চলে আসে সেই ভিলা এবং সেখানে তারা থাকতে শুরু করে। তো একদিন হঠাৎ করে দেখে যে একটা, মানে ওরা যে জায়গাটায় থাকতো, যে পোর্শনটাতে থাকতো, সেখানে একটা ওয়ালকে দেখে ওর যেন কেমন একটু সন্দেহ হতে থাকে, মানে দেবীর

সন্দেহ হতে থাকে। সে তখন ওইটাতে নক নক করতে থাকে, নক নক করার পরেই তো বোঝা যাচ্ছে যে এটা ফাঁপা একটা দেয়াল। তো যাই হোক, যথারীতি রামকে বলা হয়েছে এবং রাম সেখানে মিস্ত্রি ডেকে এনে সেই ওয়ালটাকে ভেঙে দেয়া হয়, আর সেখান থেকে বেরিয়ে আসে একটি কঙ্কাল। তো ওই কঙ্কালটা দেখে তো প্রথমে ভয় পেয়ে যায়, পরে দেখা যায় যে সেই কঙ্কালটা গলায় ঠিক একদম সেম টু সেম একটা হার রয়েছে, যেই হারটা সবসময় দেবীর গলায় থাকে। অর্থাৎ দেবী এবং রমা তারা দুবোনের গলায় একই রকম হার রয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে এই ডেড বডিটা বা এই যে কঙ্কালটা স্কেলিটনটা রয়েছে সেটা রমার। তো দেবী তো আবার স্তম্ভিত হয়ে যায় যে এটা কি হয়ে গেল ব্যাপারটা, যে আমাদের দিদিকে খুন করা হয়েছে এবং এখানে এনে গুম করে দেওয়া হয়েছে লাশ, যার জন্য কেউ তার হদিশ পায়নি। তো যথারীতি ইন্সপেক্টরকে ডাকা হয় এবং ইন্সপেক্টর এসে ইন্সপেকশন করে বলে যে যখন এই কাজটা হয় সেই সময়কালীন সময়ে এই ভিলাতে বা এই রাজবাড়িতে তখন কেউ থাকতো না। তো এমন হার তো অনেক আছে, এটা কি করে বলা সম্ভব যে এখনই বলা সম্ভব নয় যে এটা রামার হার। তো এই নিয়ে কিছু যন্ত্রণা মানে জল্পনা কল্পনা চলছিল, আর দেবীর মনে তো যন্ত্রণা রয়েছে যে দিদিকে পায়নি, পায়নি ভুলে গেছে ঠিক আছে, কিন্তু দিদির এই হাল হালে পাবে দিদিকে সেটা সে মেনে নিতে পারছে না। তো যাই হোক, এভাবেই সময় আজ্ঞাতে এগোতে থাকে এবং এগোতে এগোতে আরও একটার পর একটা রহস্য উন্মোচন হতে থাকে। তো এমন কিছু রহস্য রয়েছে এই 100 ডেজ ছবিটিতে, সেটা আমরা জানব আরও একটি গানের পর।

তো এই তো গেল একটা সাইড। তো যাই হোক, একটা সময় এলো যখন দেবী আবার দেখলো, সেই আবার ওর চোখের সামনে ভেসে উঠলো যে আরেকটা মহিলাকে হত্যা করা হয়েছে। সেটা ওর কাছে কেমন যেন লাগছে বিষয়টা। তো যাই হোক, দেখলো গিয়ে যে পত্রিকা, একটা পত্রিকা যেখানে একটা ঘোড়ার ছবি রয়েছে, আর তার মধ্যে একটা ভিডিও ক্যাসেট রয়েছে যার মধ্যে লেখা রয়েছে 100 ডেজ। তো যথারীতি সুনীলা দেবী সেই পত্রিকার অফিসে যায় এবং সম্পাদককে সেই বিষয়টা সম্পাদককে জিজ্ঞেস করা হয়। তো তো তখন সম্পাদককে জিজ্ঞেস সম্পাদক বলে যে আগামী 6 মাসের মধ্যে এমন কোনো ছবি লাগানো হবে না ওই ছবিতে, মানে ঘোড়সওয়ারি করছে কেউ এরকম কোনো ছবি সেই নিউজ পেপারে থাকবে না। তো ক্যাসেট তো ঠিক আছে, বোম্বে তো অনেক বড়, সেখানে কোন ক্যাসেটের দোকানে এমন ক্যাসেট রয়েছে, তো সেখানে সেই জিনিসটা খুঁজে বের করাটা একটু সমস্যাই হয়ে গেছিল। যাই হোক, তো দেবী এবার কি করলো, এবার রমার বিষয়ে মানে যেটাকে বলে ডিটেকটিভ হয়ে গেল দেবী, এবং রমার বিষয়ে নানা দিকে থেকে খবর নিতে শুরু করলো। তো রমা বিষয়ে খুঁজতে গিয়ে জানতে পারে যে রমা কিছু মন্দিরে যে যায় এবং সেখান থেকে বিভিন্ন মানে থিসিস তৈরি করতে শুরু করে, বিভিন্ন প্রাচীন মূর্তি নিয়ে, মন্দির নিয়ে সে থিসিস তৈরি করছিল। তো এমনই খবর খুঁজতে খুঁজতে সে ওই মানে সব মন্দিরগুলোতে যেতে থাকে এবং সেখান থেকে একটা খবর তার কানে আসে। সেই খবরটা কি সেটা জানবো একটা গানের পরে।

এবার দেবী সেই ঘন্টাটা, মানে সেই সময়টার কথা ভাবতে লাগলো। আবার আস্তে আস্তে আস্তে আস্তে সে ভাবছে যে কি হতে যাচ্ছে তার সাথে, কেন সেই ঘটনাগুলো দেখছে বারে বারে, কেন দেখছে। এবং খুব ধীরে ধীরে সেগুলোকে রিকল করার চেষ্টা করছে যে কি হতে পারে, কি হতে পারে। এই ভাবতে ভাবতে তার মনে হলো যে এই 100 ডেজ লেখা ক্যাসেটটা তাকে খুঁজে বের করতে হবে, কোন ভিডিওতে, মানে কোন ভিডিও কর্নারে রয়েছে সেটা। তো যাই হোক, রামের সাহায্য নিয়ে সে একটা ভিডিও সেন্টারে গেল, সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে না সে আবার মাঝখানে করলো কি, আবার দেখলো যে ওই যে মহিলাটা, একদিন তো দেখলো একটা মহিলাকে হত্যা করা হয়েছে, থার্ড ডেতে সে দেখলো যে মহিলাটাকে যে হত্যা করা হয়েছে সেই প্রেক্ষাপটটা দেখলো, যে তার বোন কে হত্যা করা হয়েছে, এবং সেই মহিলা সেই হত্যার দৃশ্যটা একটা ক্যাসেটে করে, মানে ভিডিও রেকর্ডিং করে নিজেকে বাঁচানোর জন্য ওই একটা ভিডিও ক্যাসেটের দোকানে ঢুকে সেটার মধ্যে চিপকে দিয়েছে 100 ডেজ বলে, যাতে সেটা চট করে ধরা যায়, মানে ক্যাসেটটা খুঁজে পাওয়া যায়। সেই চিন্তা করে ওইখানে ওই বিভিন্ন লেখা থাকে না, যে স্টিকার লেখা থাকে সেরকম।

একটা স্টিকার 100 ডেজ লেখা ছিল, সেটা চিপকে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়, যে অন্ততপক্ষে পরে এসে ক্যাসেটটা নিয়ে যাবে যাতে ওদেরকে ব্ল্যাকমেল করতে পারে। তো যাই হোক, ব্ল্যাকমেল করতে গিয়ে দেখা গেছে যে তাকে খুন করা হয়েছে। এবার সব কিছু খুঁজতে খুঁজতে গিয়ে দেবী সেই ভিডিও ক্যাসেটটা, ওই দোকানটা সবটাই খুঁজে, মানে মন থেকে শান্ত মনে দেখছিল সেই পরিবেশটা খুঁজে, দেখতে ঠিক মানে ও রিকল করে নিতে পারলো যে ওই জায়গা, মানে ওই ক্যাসেটের দোকানটা কোথায় রয়েছে। তো সেখানে গিয়ে যথারীতি ক্যাসেটটা নিয়ে আসে, এবং সেটা নিয়ে এসে রমা এবং রাম, তারা রমা না দেবী এবং রাম, মানে মাধুরী দীক্ষিত এবং জেকিশ্বর দুজনে মিলে ক্যাসেটটা দেখতে শুরু করলো, এবং সেখানে দেখতে পেল যে রমা মানে মুনমুন সেন, মাধুরী দীক্ষিতের বোন হিসেবে যে রয়েছে এই ছবিতে, সে থিসিস করছে বিভিন্ন মন্দিরে গিয়ে, মন্দির এবং পুরানো মূর্তি নিয়ে। সেখানে এসব করতে গিয়ে সে দেখতে পায় না, সে তো বিয়ে করে রামকে, এবার কোথাও গিয়ে তার মনে হয় যে কিছু একটা তো ঘাপলা রয়েছে। তো সেটা খুঁজতে গিয়ে দেখে যে রাম কোনো একটা সময় রামকে জানায় যে সে গর্ভবতী, এবং তাকে জানানোর পরে সে তখন বলে যে আমরা তো আগে বেশি একটা অর্থ আমাদের কাছে ছিল না, তো সেটাকে সেটা থেকে ওভারকাম করার জন্য আমি পার্বতী আর জগমোহনের সাথে বন্ধুত্ব করি এবং এই মূর্তিগুলি নিয়ে আমি বিক্রি করতে শুরু করি, তো তারপর থেকে আমার আর টাকার অভাব হয় না। তো সেটা জানতে পেরে মুনমুন সেন করেছে কি, ভেবেছে যে সেটা পুলিশের কাছে ধরা দিয়ে দেবে, তো বলেছে যে ঠিক আছে তাহলে তুমি, এখন তো অর্থ হয়ে গেছে, এখন তুমি ধরা দিয়ে দাও। বলে কি ঠিক আছে যাও, আমি ধরা দিয়ে দেবো। ইন দি মিন টাইম জগমোহন এসে মেরে ফেলেছে মুনমুন সেনকে, কিন্তু ক্যাসেটটাতে এমনভাবে দেখানো হয়েছে যে জেকিশ্রফ মুনমুন সেনকে মেরেছে, এতে করে আবার জেকিশ্রফ আর মাধুরী দীক্ষিতের মধ্যে একটা খটকা লাগে, সম্পর্কের একটা উথাল পাথাল শুরু হয়। যাই হোক, সব কিছু মিলিয়ে যখন বের হয় যে বের হয় আসল খুনিকে, তখন জগমোহন করলো কি মাধুরী দীক্ষিতকে মারার জন্য উঠে পড়ে লাগলো। এবার মাধুরী দীক্ষিতকে খুঁজে পায় না, যথারীতি জগমোহন সাকসেস হয়ে গেল, মাধুরী দীক্ষিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুনীল এসে ওর মাধুরীর বাড়িতে এসে দেখে যে মাধুরী দীক্ষিত নেই, হঠাৎ করে একটা দরজা ওয়ালের পেছনে শব্দ হতে শোনা যায়। সে যথারীতি সেই মানে সামনে যে পিকচারগুলো লাগানো ছিল সেগুলো সরিয়ে ফরিয়ে খুঁজতে থাকে সেই পিকচারটার পেছনে কী রয়েছে, এবং যথারীতি সেই ওয়াল ভাঙা হয় এবং ওয়াল ভেঙে মাধুরী দীক্ষিতকে পুনরায় সেই বন্দি জীবন থেকে বের করে আনা হয়, যেমনভাবে রমাকে অর্থাৎ মুনমুন সেনকে করা হয়েছিল, যে জ্যান্ত খুন করা হয়েছিল সেই ক্ষেত্রে। আর মাধুরী দীক্ষিতের খুন মানে মাধুরী দীক্ষিতের আর মৃত্যু হয়নি, মৃত্যু হওয়ার কিছু আগেই ওর বন্ধু, প্রকৃত বন্ধু ওকে বাঁচিয়ে দিয়েছে। তো তারপর যা হয় আর কি, যে মাধুরী বর জেকিশ্রফ জেলখানায় যায়, আর যথারীতি যা হওয়ার তাই হয়, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে যা হয় একটা সেট এন্ডিং সেটাই হয়েছে। যাই হোক, সব মিলিয়ে ওই 100 ডেজ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ওই ক্যাসেটটার মধ্যে যে নামকরণ করা হয়েছে, ওই নামকরণ দিয়ে ছবির নামকরণ করা হয়েছে 100 ডেজ। শুনলাম আমরা সাফারনামা পর্বে, এতক্ষণ 100 ডেজ ছবি থেকে কিছু গান, আজ স্বল্প করে কিছু কথা। তো এবার না হয় আমরা চলে যাই, 100 ডেজ থেকে বেরিয়ে গেল, এবার আমরা কিছু উথাল পাথাল এদিক সেদিকের কিছু গান শুনবো এই সাফারনামা পর্বেও।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আরও দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারা হলেন লাতুরের চিকিৎসক ডক্টর মনোজ শিরুরে, যিনি কুলকার্ণীর কাছ থেকে রসায়নের প্রশ্ন নিয়ে তিন ছাত্রকে দিয়েছিলেন। অন্যদিকে তেজস হর্ষদ কুমার শাহ, তিনি মনীষা হাওলাদারের কাছ থেকে পদার্থবিদ্যার প্রশ্ন সংগ্রহ করেছিলেন। সিবিআই 49টি জায়গায় তল্লাশি চালিয়ে নথি, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 13। রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম আজ থেকে বৃদ্ধি করা হয়েছে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম ত্রিপুরায় সিএনজির দাম প্রতি কেজি 2 টাকা বেড়ে হয়েছে 87.15 টাকা এবং গোমতী জেলায় হয়েছে 91.95 টাকা। এছাড়া পিএনজির দাম পশ্চিম ত্রিপুরায় প্রতি ইউনিট 45.88 টাকা এবং গোমতী জেলায় 49.99 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কোয়ার্টার এবং বাণিজ্যিক ক্ষেত্রে পিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। কল্যাণপুর থানা এলাকার বাগান বাজারে অভিযান চালিয়ে কার্তিক দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়। পরে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও জাল নোট উদ্ধার করা হয়। দুটি অভিযানে মোট 22,600 টাকা জাল নোট উদ্ধার হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা ভাইরাস রোগের কোনো ঘটনা রিপোর্ট হয়নি, তবে আফ্রিকার কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পর পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। উগান্ডা থেকে আসা এক ব্যক্তিকে হালকা উপসর্গ নিয়ে বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে রিপোর্টে ইবোলা নেগেটিভ এসেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন নিউজ হেডলাইন্স।

0: বৃষ্টির সময় চলবে আর কিশোর কুমারের কণ্ঠে কোনো গান থাকবে না, তা কী করে হয় বলুন তো? আমরা বৃষ্টির আমেজ নেব, আর সেই সঙ্গে কিশোর কুমার এত সুন্দর করে প্রতিটা জিনিসের জন্য আমার যে কাছে গান গেয়ে গেছেন, প্রতিটা একটা খেয়ালি মানুষ, তাই না? একটা খেয়ালি মানুষ হলেও তিনি কিন্তু আমাদের জন্য বিভিন্ন মোডে আমাদের জন্য গান গেয়ে রেখে গেছেন। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা এখন আছি আজকের শিল্পী পর্বে, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চায়ন্ততে, আর আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে। তো আজকে আমরা শুনব এমন কিছু গান, যেই গানগুলো গেয়েছেন একজন বিখ্যাত শিল্পী, হ্যাঁ কিশোর কুমার। আজকের শিল্পী মূলত কিশোর কুমার, তবে কার জন্য গেয়েছেন সেটা হচ্ছে কথা। হ্যাঁ, আজকে দুজন লিজেন্ডকে নিয়ে কথা বলবো, যাদের তৈরি গান আমরা আজ এই মুহূর্তে শুনব। একজন গেয়েছেন তার নিজের কণ্ঠে, কিন্তু কণ্ঠ দিয়েছেন আরেকজন অভিনেতার জন্য, অভিনেতার লিপ মিলিয়েছেন সেই গানে, আর সেই গান হয়ে উঠেছে একদম সুপার টুপার হিট। কালকেও হিট, আজকেও হিট, আগামীতেও হিট। তো সেই গান আমরা শুনব, তবে কে রয়েছেন এই পর্বে, কে কে রয়েছেন এই পর্বে সেটাই জানবো। তবে জানার আগে আবারও একটা গান কিশোর কুমারের কণ্ঠে, চলতি কা নাম গাড়ি থেকে।
1: সোতি রাতোঁ মে জাগি সে।

তুমি হি কহো ইয়ে কই বাত হ্যায়? ঠিকই তো, আসলে কিশোর কুমার থাকবে আর সেই গানের মধ্যে কোনো আবেদন থাকবে না, তা কি করে হয় বলুন তো? কিশোর কুমার একাই 100, একাই। তিনি অভিনয়ে পারদর্শী, তিনি ছবি যেটা বানিয়েছেন সেটাও বাহবা দেওয়ার মতো, তিনি ভালোবাসতে পারেন খুব ভালোবেসে, সেটাতেও অনেক মানে ওনার মতো করে কেউ ভালোবাসতে পারে না, এটাও প্রমাণিত। কিশোর কুমার মানে কিছু বলার থাকে না, তিনি একাই 100। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকে শিল্পী পর্বে আমরা থাকব কিশোর কুমারকে নিয়ে, আর সেখানে কিশোর কুমারের সঙ্গে যিনি রয়েছেন, যে লিজেন্ড রয়েছেন, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। কিশোর কুমার 8টার মধ্যে 3টা বেস্ট প্লেব্যাক মেল সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন ওই গানগুলির জন্য যা কিনা তিনি গিয়েছিলেন অমিতজির জন্য, অর্থাৎ অমিতাভ বচ্চনের জন্য। এর একটা হলো নামক হালাল ছবি থেকে পগ ঘুংরু বাঁধ মেরা নাচি থি। এই গানটা নিয়ে একটা গল্প রয়েছে, সেই গল্পটা বলছি। এই গানটায় যখন তৈরি করা হচ্ছিল তার আগে, মানে গানটা লেখা হয়ে গেছে, তো এই ছবির মিউজিক ডিরেক্টর তো বাপ্পি লাহিড়িজি, তো উনি ঠিক করলেন যে ওনার মাকে দিয়ে এই, মানে মূলত তিনি ভেবেছিলেন এই গানটা ক্লাসিক্যাল, একদম টোটালি ক্লাসিক্যাল বেস হবে। তো যেহেতু বাপ্পি লাহিড়ির মা খুব ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তো ওনাকে দিয়ে গাওয়াবেন গানটা ঠিক করেছিলেন এবং যথারীতি তা গাইয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে কোথাও বাপ্পি লাহিড়ির মনে হয়েছে যে না, এটা একটু অন্যরকমভাবে তৈরি করবে। তো তাই তিনি কি করলেন, এটাকে ড্যান্স রিমিক্স করে দিলেন, মানে গানটাকে আবার তৈরি করলেন কিন্তু একদম মানে ডান্সের আন্দাজে নিয়ে এলেন গানটাকে, আর সেই গানটা গাইলেন কিশোর কুমার এবং সেই গান

গেয়েছেন, যার জন্য কিন্তু আমাদের কাছে আজও সেই গানটা অসাধারণ। তবে হ্যাঁ, এখানে যে ক্লাসিক্যালের জায়গাটা রয়েছে সেটা কিন্তু অন্য একজন শিল্পী গেয়েছে। তবে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই গানটিতে।

বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন, তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে কিশোরজির গায়ক হওয়ার কথা তিনি পরে ভেবেছেন, কারণ ঝোঁক বেশি দেখা গেছে তার অভিনয় আর নির্দেশনার দিকে। অপরদিকে কিশোর কুমার, রাজেশ খান্না এবং দেবানন্দের জন্য যে গানগুলি গেয়েছেন তা নাকি অমিতাভ বচ্চনের জন্য গাওয়া গানগুলোর থেকেও নাকি বেশি ভালো লাগত অমিতাভ বচ্চনের। তবে এটা ঠিক, তিনি খুব মানেন যে এবং বলেনও যে আজকে তিনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তা কিশোর কুমারের জন্য। আসলে এমনটা বলা হয় যে কিশোর কুমার এমনই একজন গায়ক যিনি কিনা যেই অভিনেতার জন্য গান গেয়েছেন ফিল্মে সেই অভিনেতাই সুপার টুপার হিট হয়েছেন। রাজেশ অমিতাভ বচ্চনের জন্য কিন্তু সেই কথা ওই খাটে। তো চলুন গানে ফিরে যাই।

আসলে গানগুলো অসাধারণ। আসলে মঞ্চে অভিনয় করার মতো অভিনেতা বা অভিনেত্রী কার উপরে এই গানগুলো হচ্ছে সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, আমরা শুনলাম লতাজি এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শক্তি ছবি থেকে। তো শ্রোতা বন্ধুরা, এখন আবার কথায় ফিরে যাচ্ছি। ওই যে একটু আগে বলছিলাম যে এমনটা বলা হয় যে বলিউডে কিশোর কুমার যেই নবাগত হিরোর জন্য গান করেন, প্লেব্যাক করেন, সেই হিরো কিন্তু উপরে উঠে যায়, আর তাকে পেছন ফিরে তাকাতে হয় না। এমনটাই কিন্তু হয়েছে অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও। অমিতের জন্য প্রথম প্লেব্যাক করেন কিশোর কুমার, আর সেই ছবিটা ছিল বোম্বে টুকুয়া। এই গানটাতে ডান্স করা অমিতজির পক্ষে একটু কঠিন ছিল, কারণ এতে অনেক লটকাতে হয়েছে, লম্ফ জম্ফ করতে হয়েছে, অনেক রিটেক দিতে হয়েছে। এবার রিটেক দিতে গিয়ে অমিতাভ বচ্চনের মনে হয়েছে যে না, তার উল্টো দিকে থাকা টেকনিশিয়ান বন্ধুরা যারা রয়েছে, টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছে, তারা হয়তো অমিতজিকে নিয়ে হাসাহাসি করছে। তো এই ব্যাপারটাকেই নিয়ে কোরিওগ্রাফার এটাকে লুফে নেয় এবং যারা টেকনিশিয়ান ছিল বা ক্রু মেম্বাররা ছিল তাদেরকে বলে যে তোমরা যতই ভুল হোক না কেন, প্রত্যেকটা ভুলের জন্য তোমরা চিয়ার আপ করতে থাকো, হাততালি দিতে থাকো এবং খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলতে থাকো, দেখবে এক সময় ভালো হয়ে যাবে। এবং তাই হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কাজটা করতে গিয়ে এই গানটা যে তৈরি হয়েছে, এখন গানটা তো তৈরি হয়ে গেছে, সেই গানটা কিন্তু আমাদের কাছে যে কোনো, আমরা যখন কোনো পিকনিক পার্টি নিয়ে যাই কোথাও ঘুরতে, কিংবা যদি আমরা কোনো গ্রুপে কোথাও ঘুরতে যাই, মানে ট্যুর বলতে যা বোঝায় সেটাতে যাই, তখন কিন্তু এই গানটা থাকা অবশ্যম্ভাবী। কিশোর কুমার গেয়েছেন অমিতজির জন্য অসাধারণ কিছু গান, কিন্তু সময় খুব কম, তাও চেষ্টা করছি কিছু গান শুনবো আজকের শিল্পী পর্বে কিশোর কুমারের কণ্ঠে, যা তিনি গেয়েছেন শুধুমাত্র অমিতজির জন্য। আর এই গান, এই পর্বটাই আজকে সাজিয়ে এনেছি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আজকের শিল্পী পর্বে আমরা শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে কিছু অসাধারণ গান, যে গানগুলো তিনি পর্দায় অমিতাভ বচ্চনের জন্য গেয়েছেন। এই গানটার পর আমরা আরেকটা খুব সুন্দর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব এবং ঢুকে পড়বো আমরা রাগে অনুরাগে পর্বে। আর সেই পর্বে আপনারা আমাদেরকে অনুরোধ করবেন, অনুরোধ জানাবেন আপনাদের পছন্দের বাংলা ছবি থেকে বাংলা গান। অবশ্যই ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 0942104216995, অর্থাৎ 0942169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের পছন্দের গান বাংলা ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা ঢুকে পড়লাম রাগে অনুরাগে পর্বে। আর এই পর্বে আপনারা অনুরোধ করে থাকেন আপনাদের পছন্দের গান শোনার জন্য, আর এই গান শুনে থাকেন বাংলা ছায়াছবি থেকে। তাহলে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 0942169965, অর্থাৎ 0942169965। বন্ধু আছেন একজন। হ্যালো।
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: গোলাঘাট থেকে বিরজাজ কইতাছি ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: মরখানের গাওয়া শুনতে চাই। গানের নাম হচ্ছে মন মানে না আমার মন মানে না।
0: ছবির নাম?
1: ছবির নাম ম্যাডাম জানে না,
0: যদি সেটা হ্যাঁ বলুন।
1: গান আসুন ম্যাডাম,
0: যদি সেটা বাংলা ছায়াছবি থেকে না হয়, কোনো অ্যালবাম থেকে হলেও কিন্তু আমরা সেই নেব না, ঠিক আছে? শুধুমাত্র হতে হবে সেটা বাংলা ছায়াছবি থেকেই গানটা। আরেকটা অপশন, আপনি সাধারণত যে গানগুলো বলেন সেই গানগুলো বলেন একটা, কিন্তু গায়ক কিন্তু আলাদা হন। এটা গেয়েছেন জুবিন গর্গ, কিন্তু আপনি বলছেন কুমার শানু। কি করে বলি, মানে কোন গানটা শোনাই বলুন? জুবিন গার্গের কণ্ঠে শুনবেন?
1: আমি বলবো
0: এই গানটা জুবিন গার্গের কণ্ঠে শুনবেন তো? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এভাবেই আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অনুরোধ জানান। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, বলুন।
2: আমি একটা গান শুনতে পাই, তেরে মেরি বানিয়া,
0: বাংলা ছায়াছবি।
2: বাংলা ছবি, এই ছবি থেকে তেরে মেরি গানটা ওই তো।
0: ছবির নাম কি?
2: ছবির নাম এই তো তেরে মেরি বানিয়া। ছবির নাম
0: তেরে মেরি বানিয়া?
2: হ্যাঁ, তেরে মেরি বানিয়া।
0: আগে আপনার, আগে আপনি ভাবুন আমি কি বলছি, তারপর কথা বলুন, ঠিক আছে? আমি অনুষ্ঠানটা শুরু করার আগেই জানিয়ে দিয়েছি যে আমরা আজকে রাগে অনুরাগে পর্বে বুধবারে শুধুমাত্র থাকে বাংলা ছায়াছবি থেকে গানের অনুষ্ঠান। বাংলা ফিল্ম, বেঙ্গলি ফিল্ম থেকে শুধুমাত্র গানের অনুরোধ থাকে। সেই ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যালবামের গানও আমরা নেই না। সেই জায়গায় আপনি হিন্দি গানের অনুরোধ করছেন, তাও উল্টো পাল্টা। ছবির নাম তেরে মেহরবানি, আপনি সেটা টাইটেল শুনতে চাইছেন, টাইটেল ট্র্যাকটা শুনতে চাইছেন, কিন্তু সেটা তো বাংলার সময়ে তো আর হিন্দি শোনাতে পারবো না, দুঃখিত। হ্যালো, নমস্কার, বন্ধু কে আছেন?
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন
3: দিদি? আধুনিক গান হবে
0: না?
3: আধুনিক হবে না, আচ্ছা ঠিক আছে। তো দিদি আজকে আমাকে শুনিয়ে দিন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা।
0: ছবির নাম কি?
3: আর বাপ্পি লাহিড়ীর সুর দেওয়া, প্রতিদান ছবির একখানা গান। গানটা হচ্ছে আমি ফুলদানিতে সাজিয়ে রাখা, আশাজি গেয়েছেন গানটি।
0: আচ্ছা ঠিক আছে,
3: দিদি এটা লতাজি গেয়েছেন, আমি ভুল বলেছি, লতাজি মনে হয় গেয়েছেন।
0: আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব
3: আর সবাইকে নিয়ে শুনব দিদি।
0: ঠিক আছে, ধন্যবাদ,
3: নমস্কার।
0: আরো একটা, হ্যাঁ অনুরোধ চলে এসছে, দুটো অনুরোধ আমরা পরপর শোনাবো সেই গানগুলো। তবে আপাতত ব্রিজেশবাবু

গানটা তিনি ঠিকই বলেছেন, মন মানে না, কিন্তু শিল্পীর নামটা বলতে মানে ঠিকঠাক মতো পারেননি। তো ব্রিজেশবাবুর জন্য রইল জুবিন গর্গের কণ্ঠে এই গানটি, শুনবো আমরা মন মানে না ছবি থেকে।

0: আপনি ওকে এখানেই রাখুন।
1: আর মানে?
0: আমি চাই না ও বংশের মতো নিজের মাকে ঘৃণা করুক। বাইজির মেয়ে এই কলঙ্ক মাথায় নিয়ে সকলের ঘৃণা সকলের লাঞ্ছনা সহে আস্তে আস্তে নিজেকে নষ্ট করে দিক।

0: 80,000 রয়েছে, আর বাকি 1,20,000 আমি মাসে মাসে শোধ করে দেব।
1: ঠিক আছে ঠিক আছে, আমি এখন ছুটি।
0: কিন্তু কোন রসিদ আর জমিটার লেখাপড়াটাও?
1: হয়ে যাবে হয়ে যাবে, তো ব্যস্ত হওয়ার কি আছে,

0: আমরা শুনলাম পরপর তিনটে গান। প্রথম গানটা ছিল ব্রিজেশবাবুর পছন্দের গান, দ্বিতীয়টা ছিল আশুতোষবাবু শুনতে চেয়েছিলেন প্রতিদান ছবি থেকে, গানটা ছিল আমি ফুলদানিতে সাজিয়ে রাখা, গানটি গিয়েছিলেন আশা ভোসলেজি। আর কণিকা দেবীর পছন্দের গান আমি শুধু চেয়েছি তোমায়, এই গান ছবি থেকে তিনি শুনতে চেয়েছিলেন বাংলাদেশের মেয়ে, এই গানটি এক্ষুনি শুনলাম। এই অনুরোধটি এসেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার চলে যাব আবারও আমরা ফোনের ওপারে, কে আছেন বন্ধু তার সাথে কথা বলতে। হ্যালো নমস্কার।
1: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: বলুন।
1: তো দিদি, দিদিভাই আজকে আমাকে শুনিয়ে দিন লতা দিদির কণ্ঠে ওই গাছের পাতা রোদের ঝুঁকি নাকি।
0: আচ্ছা,
1: ছবির নাম মণিহার।
0: ঠিক আছে, ওই গাছের পাতা, ওই গাছের পাতা
1: রোদের ঝুঁকি নাকি
0: মণিহার ছবি। আমার আমার মনে হয় কিছুটা ভুল হয়েছে।
1: মণিহার
0: এই গানটা, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছেন, বন্ধুর সাথে কথা বলবো। হ্যালো নমস্কার।
2: হ্যালো দিদি।
0: হ্যাঁ কে বলছিলেন?
2: শুভ বিকেল।
0: শুভ বিকেল
2: দিদি। বাংলা ছবি থেকে মধুর মিলনের থেকে
0: কে বলছিলেন নামটা?
2: যমুনা দাস বিশ্বাস, অরুন্ধতী নগর, আগরতলা।
0: আচ্ছা, গানটা, ছবিটার নাম কি?
2: মধুর মিলন।
0: মধুর মিলন, আচ্ছা। গান
2: এসো এসো কাছে এসো, এই গানটা
0: এসো এসো কাছে এসো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এবার আমরা শুনব, আমাদের কাছে হাতে রয়ে গেছে দুটো অনুরোধ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঝর্ণা দেবী এবং বিধানবাবু করেছেন। প্রথমটা ঝর্ণা দেবী করেছেন রংবাজ ছবি থেকে, আর তারপরেরটা বিধানবাবু শুনতে চেয়েছেন অন্নদাতা ছবি থেকে। সঙ্গীতা দেবী এবং যমুনা দেবীর গানের অনুরোধেই আমরা চলে যাব। তবে ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি, এই গানটা কিন্তু মণিহার ছবি থেকে নয়। এই গানটা ছিল, ছবির নাম হচ্ছে রাগ অনুরাগ, মুক্তি পেয়েছিল 1975 সালে, গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর। তাহলে চলুন শুনে নেব এই গানটি, সঙ্গীতা দেবীর পছন্দের।
3: গাছের

0: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম পরপর তিনটে গান। দুটো গান হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছিল, আর একটা গান ফোনের ওপার থেকে সঙ্গীতা দেবী করেছিলেন। রাগে অনুরাগে ছবি থেকে শুনতে চেয়েছেন, আর বিধানবাবু অন্নদাতা ছবি থেকে, আর ঝর্ণা দেবী রংবাজ ছবি থেকে। এবার নেব ফোন লাইনের মাধ্যমে কিছু অনুরোধ। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বলছি আগরতলা থেকে।
0: কে কে?
1: জ্যোতি।
0: জ্যোতি, আচ্ছা, হ্যাঁ স্বাগত, বলো।
1: এই গানটা আমাকে শুনে, একে তো বাংলা গান না?
0: হুম হুম, বাংলা ছবির বাংলা গান, বাংলা ফিল্ম থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে তোর শহরে থাকবে সন্ধ্যে সকাল, গানটা এই জিত আর শ্রাবন্তী সিনেমার নামটা আমার মানে মনে নেই, গানটা মনে আছে।
0: ইচ্ছে করে তোর শহর, আচ্ছা একটু দেখে নিচ্ছি আমি। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ আছে, ছবির নাম, ছবির নাম দিবানা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, জ্যোতি দেবীর পছন্দের গান আমরা শুনিয়ে দেব। আরো বন্ধু আছেন, হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
2: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার ম্যাম,
0: হ্যাঁ নমস্কার,
2: আমি উদয়পুর থেকে বলছি, দীপা দাস।
0: হ্যাঁ বলুন দীপা দেবী।
2: হ্যাঁ, আমি একটি গান শুনবো, ছবির নাম বিয়ের ফুল।
0: আচ্ছা গানটা,
2: গানটা হলো, এই জীবনের এই যে খেলাটা, কারো হিসাব মতো হবু হয় না।
0: এই জীবনের এই যে খেলাটা, আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, অবশ্যই শুনিয়ে দেব। ধন্যবাদ
2: ধন্যবাদ ম্যাম।
0: ধন্যবাদ। 5:32 হয়ে 25 সেকেন্ড, আর কিছু সময়, মানে আরও আমরা 1 ঘন্টা মতন আছি রাগে অনুরাগে পর্ব নিয়ে। আপনারা ফোন করুন, আপনাদের পছন্দের গানের অনুরোধ শুনতে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং হোয়াটসঅ্যাপ করুন 0942169965 এই নম্বরে। হোয়াটসঅ্যাপ করে আপনাদের পছন্দের অনুরোধে জানাতে পারেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
3: আমি রীনা পাল বলছি আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন রীনা দেবী।
3: আচ্ছা বাংলা গান তো না?
0: হুম হুম হুম,
3: আমি দূরে দক্ষিণা থেকে।
0: হ্যাঁ,
3: তাপস পাল অভিনীত, কিশোর কুমারের কণ্ঠে, তোমরা যতই আঘাত করো রেখো অপমান।
0: আচ্ছা
3: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পেয়েছি, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ নমস্কার, সঙ্গে থাকুন, আপনিও ভালো থাকবেন,
3: আপনিও ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। এবার তাহলে আমরা চলে যাচ্ছি, পরপর 4টে অনুরোধ রয়েছে হাতে, তো এগুলো আগে শুনিয়ে নিই, তারপর আবার অনুরোধে যাব। যমুনা দেবী শুনতে চেয়েছেন মধুর মিলন ছবি থেকে একটি গান, এবং জ্যোতি দেবীর পছন্দের গান, দীপা দেবীর পছন্দের গান, রীনা দেবীর পছন্দের গান, সবার পছন্দের গান আমরা চেষ্টা করব শুনিয়ে দিতে।

0: সত্যি এই জীবনের হিসাবটা কারোর হিসাব মতো হয় না, কারোর ইচ্ছে মতো হয় না। যা হয় তা আগে থেকেই তৈরি করা থাকে, সেখানে আমাদের হস্তক্ষেপ করার মতো কিছুই থাকে না। বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: আমি শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ বলুন রবীন্দ্রবাবু।
1: গান শুনবো একটা দিদি।
0: হ্যাঁ বাংলা গান, বাংলা ছবি থেকে।
1: বাংলা গান ছবি ওর বাংলা ছবি নাম বললে গেছে, ওর গানটা হইলে নান্টু গঠাছে কলম দিয়ে।
0: হয়নি, গানটা হচ্ছে নান্টু ঘটকের কথা শুন না কি জানি,
1: আসেনি দিদি?
0: না এটা তো অ্যালবাম, আমি তো আপনাকে শোনাতে পারবো না।
1: আর একটা অপশন দিব
0: আচ্ছা দেন।
1: দিদি, আর একটা অপশন, ওর মন মানি না, মন মানি না,
0: এটা এই মাঝ কিছুক্ষণ আগে শুনিয়ে দিয়েছি।
1: আর একটা শুনবো, বিয়া ফুল

0: নেই।
1: হ্যাঁ, বিয়ের ফুল থেকে
0: যতই কর বাহানা।
1: আচ্ছা
0: ইয়ে গান আছে না দিদি,
1: আচ্ছা আচ্ছা,
0: এটিকেট কর্ম দিদি।
1: হ্যাঁ বলুন, কাকে করবেন?
0: তোমারা আপকা জন্য মের ও বাই কনিকা দিদি আর দা প্রিজেস শুনবো সব মিলিয়া দিদি।
1: আচ্ছা আচ্ছা,
0: নমস্কার দিদি,
1: নমস্কার,
0: ধন্যবাদ, ভালো
1: ধন্যবাদ, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আচ্ছা এবার আছেন বন্ধু, হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
2: নমস্কার,
1: নমস্কার।
2: দিদি আমি বীরভূম, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি আমাকে একটা গান শোনাবেন। ও আকাশ সোনা সোনা,
1: আচ্ছা ঠিক আছে,
2: মাটি সবুজ সবুজ,
1: ঠিক আছে অমিতাভ বাবু সঙ্গে থাকুন, অবশ্যই
2: গানটা শুনুন দিদি এক লাইন।
1: আমি আমরা ধন্যবাদ
2: ধন্যবাদ।
1: আসলে প্রত্যেকের মুখে যদি আমরা গান শুনতে থাকি, একজন শোনালেই তারপরে পেছনে পেছনে সবাই শোনাতে থাকবে, তাই অনুরোধ আপনারা শুধুমাত্র গানটার নামটা, মানে গানটা কি গান সেটা বলবেন, কোন ছবির গান সেটা বললেই হবে, ঠিক আছে? শুধু শুধু অন্যদেরকে আর আটকে রাখবেন না। যাই হোক, হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
3: নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
3: শেখর চক্রবর্তী বলছিলাম বাটাঘাট থেকে।
1: আচ্ছা বলুন শেখর বাবু।
3: একটা প্রতীক ছবির গান শুনতে চাই ম্যাডাম।
1: প্রতীক?
3: ছবি প্রতীক, গানটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিয়ে।
1: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ,
3: নমস্কার ম্যাডাম,
1: নমস্কার, ভালো থাকবেন। এবার চলে যাব আমরা রীনা দেবীর পছন্দের গান গুরু দক্ষিণা থেকে, সেটা শুনবো। তারপর শুনবো আমরা সুব্রত বাবুর অচেনা অতিথি থেকে একটা গান, বলো কি যে হলো সেই গানটা। আরেকটা রবীন্দ্রবাবুর বিয়ের ফুল থেকে, বিয়ের ফুল ছবি থেকে, অমিতাভ বাবুর ও আকাশ সোনা সোনা, আর শেখর বাবুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেকগুলো গান আমাদের হাতে আছে।

0: আমরা শুনলাম অমিতাভ বাবু পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছিলেন হাওড়া থেকে, তো ওনার পছন্দের গানটা দিয়ে এক্ষুনি শেষ হলো অনুরোধ, মানে লাস্ট অনুরোধ। শেখরবাবুর পছন্দের অনুরোধটা তো রয়েছে, এবার যাব আবারও ফোনের ওপারে। হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যাঁ ম্যাম, শুভ সন্ধ্যা, আমি সুমন বলছি মিলন সংঘ থেকে।
0: হ্যাঁ সুমন বলো,
1: কেমন আছেন?
0: ভালো আছি। তুমি ভালো আছো?
1: হ্যাঁ ম্যাম ভালো আছি, অনেকদিন পরে।
0: অনেকদিন পর, হ্যাঁ বলো।
1: আচ্ছা ম্যাম, সুলতান মুভি থেকে,
0: হ্যাঁ হ্যাঁ সুলতান,
1: সুলতান,
0: হ্যাঁ সুলতান থেকে,
1: জিতের,
0: হ্যাঁ
1: সুলতান থেকে যে কোনো একটা গান।
0: আচ্ছা ঠিক আছে,
1: এটা আপনার জন্য ম্যাম।
0: ধন্যবাদ, ভালো থেকো।
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ ভালো থেকো। আমাদের হাতে শেখরবাবুর পছন্দের ছবি প্রতীক থেকে একটি গান রয়েছে আমাদের হাতে। 6:09।
2: হ্যালো,
0: হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা।

0: बोलो। हेलो हेलो हेलो, ना सुनते पाच्छी না। হ্যালো, হ্যালো হ্যালো,
1: হ্যালো, নমস্কার
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ হ্যালো
1: নমস্কার,
0: নমস্কার।
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
1: হ্যাঁ, আমি একটি গান শুনতে চাই। ছবির নাম হচ্ছে হরিশ্চন্দ্র শৈবা,
0: আচ্ছা
1: আর শিল্পী হচ্ছে হেমলতা।
0: আচ্ছা, গানটা বলুন।
1: হ্যাঁ, গানটা হচ্ছে ঠাকুর আমার মাকে ভালো করো।
0: ঠাকুর আমার মাকে ভালো করো। আচ্ছা
1: হ্যাঁ,
0: ঠিক আছে, ভালো থাকবেন আপনিও। মাকে ভালো করো। আচ্ছা, এবার আরো একজন বন্ধু আছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যাঁ বলছি, ফোনটা কেটে গেল।
0: হ্যাঁ বলুন অম্বিকা দেবী।
2: হ্যাঁ, আমি অভাগিনী সিনেমা,
0: হুম,
2: আমি ভাবছি ভাবছি ভাবছি নাকি দেখছি এই গানটা শুনতে চাই অভাগীর কথা।
0: আমি ভাবছি,
2: হ্যাঁ,
0: আচ্ছা
2: নাকি দেখছি কি স্বপ্ন না চোখের ভুল।
0: আচ্ছা ঠিক আছে, অম্বিকা দেবী সঙ্গে থাকুন,
2: হ্যাঁ
0: শুনিয়ে দেবো। ধন্যবাদ ফোন করার জন্য। এবার তাহলে চলে যাচ্ছি শেখরবাবুর পছন্দের গান প্রতীক ছবি থেকে, আশা ভোসলে এবং বাপি লাহিড়ীর কণ্ঠে। চলুন তাহলে আমরা শুনে নিচ্ছি।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম অনেক বন্ধুর অনুরোধের গান। হ্যাঁ, অবশ্যই তা বাংলা ছায়াছবি থেকে। এক্ষুনি যে গানটা শুনলাম সেটা ছিল সুমনের পছন্দের ছবি সুলতান থেকে। আমাকে বলেছিল যে কোনো একটা গান শোনাতে, তো শোনালাম এই গানটা। এর আগে শুনলাম আমরা হরিশ্চন্দ্র শৈবা ছবি থেকে, শুনতে চেয়েছেন বীরভূম থেকে নিতাইবাবু, পশ্চিমবঙ্গের বীরভূম থেকে নিতাইবাবু। আর এখন শোনাবো আমরা যেই গানটা, সেই গানটা অম্বিকা দেবী পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শুনতে চেয়েছেন এই গানটা। তো অম্বিকা দেবী আপনার জন্য রইল এই গানটা। আর এই গানটা শুনতে শুনতে আমরা আজকে, আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই গানটা শুনতে শুনতে। না শ্রোতা বন্ধুরা, আপনারা আর ফোন করবেন না, আপনাদের পছন্দের গানের অনুরোধের সময় শেষ হয়ে গেছে। আমি যদি এখন নেই তাহলে শোনাতে পারবো না, তার জন্য ফোন করবেন না বা অনুরোধ পাঠাবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শেষ অনুরোধটা রইল এটা, যেটা করেছিলেন অম্বিকা দেবী।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আবারও খুব শিগগিরই চলে এসেছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। সন্ধে 6:31 থেকে শুরু করে থাকবো একেবারে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। টিউন করে রয়েছেন 101.6 MHz FM উজ্জ্বন্ত, আর প্রতিদিনকার মতন নানান অনুষ্ঠান নিয়ে আমি তো হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে। তবে অনুষ্ঠানের আগে জানিয়ে দেওয়া হোক, অনুষ্ঠান সূচি কি রয়েছে আজ অনুষ্ঠানের ঝুলিতে। শ্রোতা বন্ধুরা, আজ প্রথমেই শুনবেন খোলা আকাশ। হ্যাঁ, আজ খোলা আকাশ পর্বে আপনাদের এমন এক শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেব যিনি তরুণ প্রজন্মের এক অসাধারণ নক্ষত্র আমাদের রাজ্যের। ঠিক সেই একই সঙ্গে আমরা শুনব সেরা কথা রয়েছে রংমহল, আর আজ রংমহল পর্বে। হ্যাঁ, এই কথাটা তো আপনারা অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটকটি আপনাদের শোনানো হবে। আমার মতো আপনাদেরও হয়তো এই নাটকটি ভীষণ পছন্দের। তারপর শুনবো আমরা স্বামী গজল, এবং তারপরে আজ রাতে শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে কিন্তু আজ কথা হচ্ছে ইচ্ছে ডানা নিয়ে, তাই অনেকটা সময় আছে, ভেবে নিন কি বলতে পারবেন বা কি বলা যায় আজ আজ রাতে পর্বে। অনুষ্ঠানের শুরুতেই তাই খোলা আকাশ পর্বে স্বাগত জানাই প্রত্যেককে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।

0: হ্যাঁ বলো।
1: নমস্কার, শুভ সন্ধ্যা দেবমাল্য, তোমাকে স্বাগত জানাই 101.6 MHz FM উজ্জয়ন্ততে।
0: নমস্কার।
1: এবং খোলা আকাশ পর্বে তোমাকে একদম আমাদের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠান পর্বে। তুমি অন্যরকমভাবে এই অনুষ্ঠানটাকে সাজাবে আশা করব তোমার গানের মালা দিয়ে। তবে দেবমাল্য, অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট করে যদি বলি, তোমাকে আজকের এই শ্রোতা বন্ধুদের মাঝে চিনিয়ে দেওয়ার পর্বটা, সেই পর্বটা যদি তুমি সেরে ফেলো।
0: অবশ্যই। আচ্ছা, আমার নাম দেবমাল্য রায়, ক্লাস 12 দিলাম এবার।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো এখন মিউজিক নিয়ে ক্যারিয়ারটা করতে চাই।
1: আচ্ছা,
0: এখন মিউজিকটা মানে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে বাঁচতে চাই। ছোটবেলার থেকে মাকেও দেখেছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে বাঁচতে, তো এটাকে রবীন্দ্রনাথকে এখন জীবনের একটা সঙ্গীর মতো করে ফেলেছে।
1: বা জীবনের ধ্রুব তারা যাকে বলে, তাই নয় কি?
0: একদম একদম একদম একদম।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের হয়তো বলেছিলাম অনুষ্ঠানের শুরুতেই, আজ তরুণ প্রজন্মের এক নবীন নক্ষত্রকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।

এই সেই নক্ষত্র দেবমাল্য রায়, আমাদের রাজ্যের এক গৌরবময় সঙ্গীত শিল্পী হতে যাচ্ছে। সঙ্গীত শিল্পী হতে যাচ্ছে কেন, সে আমাদের ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। আজ কথা রাখছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরও মন জিতে নেবে দেবমাল্য। দেবমাল্য, সেই প্রথম হাতেখড়িটা গানের কবে থেকে?

0: হ্যাঁ, হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার ওটা দিয়ে
0: হ্যাঁ
1: কোনো ভয়েস আসছিল না?
0: হ্যাঁ, একদম আশা করি এবার একদম পারফেক্ট দেবমাল্য।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
1: একদম
0: তো
1: ঠিক আছে।
0: যাই হোক, বলছিলাম যে খানিকটা যান্ত্রিক দুর্যোগের জন্য আমরা এই ওয়েদারের জন্য খানিকটা, এই ব্যাপারটা আশা করি ইতিমধ্যে শ্রোতা বন্ধুরা বুঝে গেছেন। তো যাই হোক, আবার শুরু করি আমাদের অনুষ্ঠান, আবার নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মধ্যে রয়েছে ফোন লাইনে দেবমাল্য রায়। দেবমাল্য আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ইতিমধ্যেই সবার মন কেড়ে নিয়েছে তার গানে গানে। তো দেবমাল্যের গানের এই শুরুটা কিভাবে ছিল?
1: শুরুটা তো ছিল, তখন যেহেতু ছোট ছিলাম, সবার জীবনে ফার্স্ট ভোকাল ক্লাসিক্যাল দিয়েই শুরু হয়,
0: আচ্ছা,
1: তো ক্লাসিক্যাল দিয়েই শুরু করেছিলাম। কিন্তু তখন রবীন্দ্রসঙ্গীত অত একটা ভালো লাগতো না,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো শুনলে মনে হতো কেমন কাজ নেই গানগুলোতে, মানে একটু মূর্তি থাকবে, একটু মানে ভয়েস নিয়ে খেলা করা যাবে এমন গান ভালো
0: আচ্ছা,
1: লাগতো তখন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আস্তে আস্তে যে সময় মানে বয়সটা বাড়লো,
0: হুম
1: মানে যখন গান বুঝতে

0: বলতে শিখলাম, মানে গানের ওয়ার্ডগুলো বুঝলাম, তখন বুঝেছি না রবীন্দ্রসঙ্গীত ছাড়া এমন কোনো আর গান নেই যেটা দিয়ে মানে আমি বাঁচতে পারবো।
1: বেশ বেশ সত্যি, এই যে রবীন্দ্র যাপনের চিন্তাভাবনাটা তোমার মধ্যে এলো, তুমি বললে তুমি সবেমাত্র ক্লাস টুয়েলভ কমপ্লিট করেছো, ঠিক এই সময়ে রবি ঠাকুরকে পাওয়া একটা বিশাল, কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ মানেই আমাদের অন্য রকম একটা দিগন্ত খুলে যাওয়া, এবং সেই একই সঙ্গে 18 বছর বয়স কি দুঃসহ, সেখানেও যদি তুমি রবি ঠাকুরকে আশ্রয় করেই বাঁচো সেটা এক অনবদ্য পাওয়া। তবে দেওমাল্য, একেবারে শুরুতেই যদি বলি, কোন গানটা তোমার সব সময়কার বন্ধু বলে মনে হয়?
0: অনেকগুলো গান প্রিয়, কিন্তু এর ভেতরে একটা খুব ভালো লাগে আমার ছোটবেলা থেকে, মানে প্রথম গান এটা আমার শেখা, তোমারও অসীমে, তোমারও অসীমে প্রাণ প্রাণমনুলোয়ে। হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ, এই গানটা আমার সবচেয়ে প্রিয়, মানে এটা এটা শুনলে একটা মনে মনে করি না একটা মানে একটু মনে লাগে এই গানটা একটা।
1: আচ্ছা শুনি তবে দেবমাল্য।
0: ঠিক আছে।

0: বাহ, সত্যি অসাধারণ একটা অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দিলে। অনেক সময় হয় না, গানের পরেও গানটা যেন কোথায় কানে বাজতে থাকে, এই গানটাও ঠিক এমনই, তাই নয় কি দেওয়াল্লো?
1: একদম একদম, মানে এই গানটার লিরিক্স গুলো মানে, আর রবীন্দ্রনাথের সব গানই শুনলে মনে হয় না এটা মানে এই লিরিক্স গুলো আমার জন্যই বানানো।
0: কেন মনে হয় ঠিক এই গানটা তোমারও অসীমে প্রাণমনলয়ে, এই গানটা কেন তোমার জন্য বলে মনে হয়?
1: আমি বলতে পারি না, বাট মানে এটা মানে শুনলে মনে হয় না কিছু তো একটা মিলছে যেটার জন্য এই গানটা আমার জন্যই তৈরি।
0: আচ্ছা,
1: এটা মনে হয় না এই গান, হ্যাঁ বলো।
0: এই গানটা ঠিক কোথায় বসে গাইতে ইচ্ছে হয় তোমার?
1: খোলা আকাশের নিচে যেখানে একদম খুব মানে মানে মোটামুটি একটা বাতাস চলছে,
0: আচ্ছা,
1: চারিদিকে সবুজ, মানে কেউ নেই, নির্জন একটা একা জায়গায় আমার এই গানটা গাইতে খুব ইচ্ছে করে।
0: বাহ, সেই দৃশ্যটা হয়তো আমরা কল্পনা করছি, একটা ছেলে

0: ঠেলে যে খোলা আকাশের, নীল আকাশের নিচে বসে রবি ঠাকুরকে উদ্দেশ্য করে কিছু গান গাইছে। দেওমাল্য, এবার যদি বলি তোমার সেই গান শেখার যাত্রাটা, সবে তুমি শুরু করেছো সেই ছোটবেলা থেকে, তো তোমার কখন মনে হয়েছে যে গানকে ক্যারিয়ার হিসেবে নেবে?
1: গান কি ক্যারিয়ার? এমনিতে শিখা শুরু করেছি 3 বছর বয়স থেকে,
0: আচ্ছা
1: স্টেজ পারফর্ম করছি 4 বছর বয়স থেকে। তো
0: আচ্ছা
1: গান যখন আমি মানে 10টা দিলাম,
0: হ্যাঁ
1: টেনের ক্লাস 10 দিলাম,
0: হুম হুম
1: এর আগে অব্দি ভাবতাম যে না পড়াশোনা নিয়ে কিছু করব,
0: হুম হুম
1: কিন্তু না 10টা মানে ক্লাস 10 বোর্ড পাস করার পরে দেখলাম না মিউজিক নিয়ে অনেক ক্যারিয়ার। মানে আমি যদি মানে আমি যেটাকে ভালোবাসি,
0: হুম হুম
1: মানে যেটা আমার মানে আসে, মানে পড়াশোনার ঠিক একটা আমার মানে ভালো লাগে না, তো
0: আচ্ছা,
1: মানে গানতে, গান রিলেটেড পড়াশোনা,
0: এই সত্যি
1: পারফর্মিং আর্ট।
0: কথাটা তুমি বলে দিলে, বেশ, আশা করি এই সত্যি কথাগুলো বলা উচিত। সবার সবটা ভালো লাগবে তা তো কোনো কারণ
1: একদম,
0: নয়।
1: আমার যেটা আমার জন্য যেটা তৈরি না, আমার তো এটার পেছনে মানে দৌড় দিয়ে তো কোনো লাভ নেই না।
0: হুম হুম হুম হুম
1: তো আমি বুঝতে পারি 10-এর পরে যে না গানটা নিয়ে মানে আমি আস্তে আস্তে গানের থিওরি পড়া আরম্ভ করি বা
0: আচ্ছা
1: তাল শেখা আরম্ভ করি নতুন নতুন,
0: হুম হুম
1: তো এইগুলি পড়তে আমার খুব ইন্টারেস্টিং লাগতো, মানে এগুলি আমার চট করে মনেও থাকতো। তো
0: আচ্ছা
1: না দেখলাম এটার দিকে আমি যদি মানে এগোই, তাহলে কিছু একটা ফিউচারে তো একটা কিছু করতে পারবো,
0: হুম হুম হুম বাহ,
1: তো এই ভেবে। আর গানটা ভালোবাসা যেহেতু এটাকে নিয়ে এগোতে চাই, তো ভালোবাসার মাঝখানে যদি অন্য কিছু আনি তো ভালোবাসাটা সরে যাবে।
0: তুমি খুব সুন্দর করে বললে, আর এটাও ভালো লাগলো যে তুমি ঠিকঠাক চিনতে পেরেছো, এবং যখন নিজেকে চেনা যায় তখনই বোধ হয় জীবনের সঠিক রাস্তাটা বেছে নেওয়া যায়। দেওয়াল, এবার যদি বলি তোমায়, ধরো তোমার খুব মন খারাপ বা একা লাগছে, ঠিক তখন কোন রবীন্দ্রসঙ্গীতটা তোমার কাছে এসে বসে? আচ্ছা শুনবো এবারে।
1: শুধু যাওয়াই আশা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়াই আশা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো

Ciao, ciao.

0: পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু সত্যি ভাষা, শুধু যাওয়া।
1: বাহ, সত্যি কি অসাধারণ গাইলি! এই গানগুলো মনে হয় না যে আমাদের একটা সময়ের টাইম মেশিন দিয়ে যদি আমাদেরকে বসিয়ে দেওয়া যায়, তখন মনে হয় না যে
0: হ্যাঁ
1: আমাদের
0: একদম,
1: পাস্ট অ্যান্ড ফিউচারের ডামাডোলে আমরা কোথাও একটা হারিয়ে যাচ্ছি এবং হারিয়ে ফেলছি হয়তো নিজেদেরকে।
0: একদম একদম।
1: রবি ঠাকুর কি সুন্দরভাবে একেবারে মনে হয় আমাদের

0: জন্যই ফ্রেম করা এই প্রত্যেকটা গান।
1: একদম একদম, এক একটা গান শুনলে এটাই মনে হয় না এই গানটা আমারই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আপনারা শুনছেন খোলা আকাশ পর্ব। আজ খোলা আকাশ পর্বে আমাদের সঙ্গে রয়েছে দেওমাল্য রায়। দেওমাল্য আমাদের রাজ্যের অবশ্যই ইতিমধ্যেই বুঝে গেছেন যে একজন অন্যতম সঙ্গীত শিল্পী, সেই এই বয়সেই রবি ঠাকুরকে এমনভাবে অনুধাবন করছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। সে আগামীতে একজন বরিষ্ঠ, কিংবা আমি তুলনা না করেই বলছি, একজন অসামান্য সঙ্গীত শিল্পী সে হবে। আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমাদের দেওমাল্যকে। দেওমাল্য, এবার যদি তোমায় জিজ্ঞেস করি যে ধরো তুমি বন্ধুদের সঙ্গে চলছো, তোমরা যেভাবে কথা বলো বা জেন জি যেভাবে চলে, তো সেই চলা ফেরার সঙ্গে তুমি কিভাবে রবি ঠাকুরকে রিলেট করতে পারছ? তোমার কি মনে হয় রবি ঠাকুর ততটাই আধুনিক যতটা তোমরা ইদানিং বন্ধুদের মধ্যে গল্পে মেতে থাকো?
1: একদম, মানে আমি এটাই ওইদিন আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, মানে ওই সময়ে মানে এত এতটা অ্যাস্থেটিক একটা মানুষ কিভাবে হতে পারে?
0: আচ্ছা,
1: মানে এত মানে এত সুন্দর সুন্দর উনি নাম, মানে নিজস্ব কিছু উনার ওয়ার্ড তৈরি করেছেন, মানে আর গানগুলো তো মানে এখন যদি সত্যি কথা বলি, মানে এখন বেশিরভাগ অন্য কোন মানে হিপ হপ বা যে কোনো গানের থেকে রবীন্দ্রসঙ্গীত গুলো বেশি চলে। মানে আমাদের বয়সী, মানে আমি বলছি, মানে সবাই এতটা মানে মানে আমার মতো হয়তো বা কেউ শোনে বা শোনে না, কিন্তু মোটামুটি সবাই শোনে আমাদের বয়সে। মানে একটা হলেও রবীন্দ্রসঙ্গীত একটা না একটা মানে আমাদের বয়সী ছেলে মেয়েদের একটা হলেও প্রিয় হবেই।
0: দেওমাল্য, ধরো তোমাদের কোনো এক প্রিয় বন্ধুর জন্মদিন সবাই একসঙ্গে হলে, যদি তোমায় বলা হয়, হ্যাঁ যারা গান ভালোবাসে বন্ধু মহলে তো তাদের কদর একটু বেশি হয়, তো সেই মহলে বসে তোমার কোন গানটা গাইতে সবচেয়ে বেশি ইচ্ছে করবে?
1: সবচেয়ে বেশি এই গানটা যেটা এখন আমি গাইবো, এটা মানে খুব এটা সবার প্রিয়, মানে এখন এটা আমাদের হোক মানে আমাদের বয়সী, আমাদের বড়, আমাদের ছোট, এটা সবার প্রিয় গান।
0: আচ্ছা, মানে সেটা একটা কালজয়ী রবীন্দ্রসঙ্গীত বলতে পারো?
1: একদম একদম, ও যে মানে না মানা।
0: বাহ, সত্যি আমারও প্রিয়, আশা করি শ্রোতা বন্ধুদেরও সবার প্রিয় হবে এই গানটা, শুনি তবে আর দেরি না করে।
1: ঠিক আছে। ও যে মানে না

0: বাহ, সত্যি অনেকটা গভীরতা তোমার কণ্ঠে, তোমার সুরে, তোমার গায়কিতে। আর গায়কি বোধহয় একটা জিনিস যা প্রত্যেক সঙ্গীত শিল্পীকে একজন থেকে অন্যজনকে আলাদা করে রাখে।
1: একদম একদম,
0: রবি ঠাকুরের সেই লয়, সেই সুর, সেই কথা সবই তো এক, তারপরেও এক একজনের গায়কি হয়তো তাদেরকে আলাদা করে রাখে। আর তুমি এই নিজস্বী ভঙ্গিমায় যেভাবে গাইছো তা সত্যি প্রত্যেকের মন কেড়ে নেবার মতো। দেওমাল্য,
1: ধন্যবাদ ধন্যবাদ।

0: এবার যদি বলি তোমায়, ঠিক কোন ইনসিডেন্ট বা কোন এমন ঘটনা হয়েছিল যা তোমায় বাধ্য করেছে গানকে ভীষণভাবে ভালোবাসতে এবং গানকে একমাত্র জীবনের ধ্রুবতারা হিসেবে বেছে নিতে?
1: তো ঘটনাটা হলো,
0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ সরি, হ্যাঁ বলছি, সবার জীবনে, আমি বলছি সবার জীবনে একটা মানে প্রথম প্রেম যেটাকে বলে, এটা
0: আচ্ছা,
1: আছে।
0: হ্যাঁ
1: তো এই প্রেমটার পরেই মানে এই প্রথম প্রেমটা মানে জীবনে অনেকজনের প্রথম প্রেম টেকে বা
0: হুম
1: অনেকজনের
0: হুম
1: টেকেও না,
0: হুম
1: কিন্তু এর পরেও প্রথম প্রেমটার মতো যে একটা মানে প্রেম আছে না, এটা মানে পরের যতগুলি প্রেম করে মানুষ, কিন্তু ওই প্রথম প্রেমটা একটা আলাদা থাকে। তো ওই
0: আচ্ছা,
1: প্রথম প্রেমটাই মানে মানুষকে একটু বদলে ফেলে।
0: যেমন
1: যেমন মানে প্রথম আমার ফার্স্ট লাভের পরে যে সময় আমার ব্রেকআপ হয়,
0: হ্যাঁ
1: তখন আমি এভাবেই স্ক্রোল করছিলাম গান কিছু,
0: আচ্ছা
1: তো তখন আমি গান করতাম, তো
0: আচ্ছা,
1: মার বলাতে আমি একটা গান তুলি।
0: হুম হুম হুম
1: এই গানটা মানে যে সময় আমি তোলা আরম্ভ করি, তখন আমি বুঝতে পারলাম না মানে রবীন্দ্রনাথের যে সময় আমি গানটা শুনি না, এই সিচুয়েশন বুঝে সব গান
0: হুম
1: মানে
0: হুম হুম
1: আমার এখন মানে মনে আমার দুঃখ,
0: হুম
1: তো সেই দুঃখটা মিলিয়ে সেই গানটা মানে কোন
0: একদম
1: গান কোন গানের থেকে রবীন্দ্রনাথের আলাদা না, প্রত্যেকটি সিচুয়েশনে উনি গান লিখেছেন, মানে
0: ঠিক ঠিক
1: উনি
0: ঠিক,
1: কিভাবে জানে মানুষের ফিলিং বুঝে নেয়। তো মানে
0: তাই তিনি কবিগুরু। আর তখনই মনে হয় এই গানটা তো
1: একদম
0: আমারই জন্য লেখা হয় তো,
1: একদম
0: তাই
1: একদম
0: না? দেহমাল্য, তোমার যদি ছোটবেলা থেকে এই যে গানের রাস্তায় তুমি হাঁটছো, সেই রাস্তায় হাঁটতে হাঁটতে তোমার ঝুলিতে কি কি তাজ এসছে এবারে যদি জানতে চাই,
1: তাজ বলতে আমি ঠিক বুঝিনি ব্যাপারটা।
0: পুরস্কারের ঝুলি যদি বলি?
1: আচ্ছা, পুরস্কার তো এভাবে ছোটবেলা থেকে অনেক পুরস্কার পেয়েছি, সিসিআরটি স্কলারশিপ পেয়েছি,
0: আচ্ছা, কত
1: তারপরে
0: সালে তুমি
1: কালাউতা,
0: সিসিআরটি স্কলারশিপ পাও?
1: 2019,
0: আচ্ছা, সেটা কি রবীন্দ্রসঙ্গীতেই?
1: না সেটা আবার নজরুল গীতিতে পেয়েছিলাম।
0: আচ্ছা,
1: তো তারপরে কলোৎসবে স্টেট লেভেল ফার্স্ট হই দুবার।
0: এই ঠিক এই কথাটা জানার জন্যই আমি তোমাকে ঠিক এই প্রশ্নটা করছিলাম। কলা উৎসবে স্টেট র্যাঙ্কে ফার্স্ট হয়েছিলে, বেশ, সেটাও কি গানেই, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভোকাল
0: আচ্ছা
1: ক্লাসিক্যাল।
0: আচ্ছা, তো দেওমাল্য, এই যে যখন তুমি এই রিকগনাইজেশনগুলো পাচ্ছ, তখন তোমার অনুভূতিটা কেমন?
1: বিশাল মানে এই অনুভূতিটা বলে বোঝানোর মতন না, মানে পুরোটা পুরো কৃতিত্ব আমি আমার মাকেই দেবো, মানে
0: আচ্ছা,
1: কারণ মা যদি এখন অব্দি আমার পিছে না লেগে থাকতো, তো
0: হুম
1: আমি
0: হুম হুম
1: হয়তো বা এগুলো পেলাম না অনেক কিছুই।
0: সত্যি তাই। সেই মাকে উদ্দেশ্য করে যদি কোনো গান বলো।
1: মাকে উদ্দেশ্য করে তো আজকে আমি রবি ঠাকুরের কোনো গান এমনিতে প্রিপেয়ার করিনি,
0: আচ্ছা, যাই হোক, তুমি
1: তবু
0: যে কোনো একটা গান মাকে উদ্দেশ্য করে এবারে শুনবো।
1: ঠিক আছে,
0: হ্যাঁ
1: এটা মিলবে মার সাথেও মিলবে
0: হ্যাঁ
1: গানটা,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো আমি গাই।
0: একদম।
1: যদি তোমার দেখা না পাই প্রভু।

0: যদি তোমার দেখা না পাই তবু এবারে জীবনে।
1: বাহ, ক্যা বাত, ক্যা বাত, কি অসাধারণ গাও তুমি।
0: ধন্যবাদ।
1: দেবমাল্য, যদি বলি এমন একটা ড্রিম স্টেজ, যেই স্টেজটা বা যেই মঞ্চটা তুমি চাও, সেটা কেমন?
0: সেটা আমি যদি বলি, শান্তিনিকেতনের কোন মানে একটা ভালো স্টেজ, যেটাতে মানে আমার আগে মানে আমার আগে বড় বড় যত রবীন্দ্রসঙ্গীতের দিগ্গজরা আছে ওনারা গান গাইছেন, এরপরে আমি মানে একটু গান গাওয়ার যদি চেষ্টা করি আর কি,
1: আচ্ছা,
0: তো এমন একটা স্টেজ আমি চাই। মানে খুব মানে কি বলবো, আমার বেশি স্টেজ লাগবে না। আমি যদি ইউনিভার্সিটিরও কোনো স্টেজ পাই তো এটাও আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার।
1: বাহ, যদি বলি যে তোমার গানের যাত্রায় কার গান শুনতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে?
0: গানের যাত্রায় জয়তী চক্রবর্তী আছেন,
1: আচ্ছা,
0: তো বেশি আমার গান শুনতে হয় না, আমি মাঠ থেকেই মানে যে গানগুলোই লাগে আমি মাঠ থেকেই শুনে ফেলি। তো
1: বেশ,
0: ভাবো কোনো একটা মা পাশে নেই, আমার নিজের থেকে তুলতে হবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: তো
1: হ্যাঁ,
0: জয়তী চক্রবর্তী আছেন, তারপর মনোজ মোরারি আছেন,
1: আচ্ছা
0: স্বাগতা লক্ষ্মী আছেন, তো
1: আচ্ছা
0: ওদের গানই।
1: আচ্ছা, দেবমাল্য, এমন কি হয়
0: হ্যাঁ
1: যে
0: বল।
1: যখন মেল আর্টিস্টকে ফলো করা এবং ফিমেল আর্টিস্টকে ফলো করা, একজন সিঙ্গার হিসেবে কি কোনো দুবিধা হয় বা কোনো এরকম হয় যে কোনো?
0: একটু তো হয়,
1: আচ্ছা,
0: একটু হয়, কারণ মানে অনেক সময় বেশি ফিমেল ভয়েসকে ফলো করতে থাকলে, কারণ সবার একটা সবার আলাদা স্টাইল থাকে
1: হুম
0: গাইবার,
1: হুম হুম
0: তো ওই ভাবো আমি এক নাগাদা স্বাগত লক্ষ্মীর গান শুনছি, তো মানে
1: সেই
0: এটা কি হয় মানে একটু মানে স্বাগত লক্ষ্মীর টাচটা এসে পড়ে, মানে না
1: ভাবটা
0: চাইতেও
1: চলে
0: মানে
1: আসে।
0: পারফরমেন্সের সময় স্বাগত লক্ষ্মীর একটু টাচটা এসে পড়ে।
1: বাহ, সুন্দর
0: তো
1: বললে।
0: আমি একটা ট্রিক করি,
1: হ্যাঁ
0: মানে
1: হ্যাঁ হ্যাঁ,
0: গান শোনার পর ভাবো পারফরমেন্স এর আগে আমি এটাকে আমারটাকে রেকর্ড করে ফেলি, তো এটাকে আমি শুনি যাতে আমার নিজস্ব
1: আচ্ছা,
0: স্টাইলটা যাতে আমার মনে থাকে।
1: ঠিক ঠিক ঠিক, সত্যি তুমি অসাধারণভাবে বললে। এবং এই যে ট্রিকটা, সেটা কি তোমার একেবারে নিজের?
0: হ্যাঁ হ্যাঁ, এটা মানে নিজের না, মা শিখিয়েছেন,
1: আচ্ছা,
0: তো এটাই।
1: তো দেওমালো, ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত এই দুটোকে কিভাবে তুমি মেলাতে পারো?
0: একদম মেলানো যায়, কারণ কোনো গান, এটা রবীন্দ্রসঙ্গীত হোক নজরুল হোক, কোনো গান শেখার আগে ক্লাসিক্যালটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লাসিক্যালে যদি বেস না ক্লিয়ার হয় তাহলে তো রবীন্দ্রসঙ্গীত তো করা, কোনো গানই করা যায় না, যদি তাল তোমার ঠিকভাবে ক্লিয়ার না হয় তো কোনো গানই করাটা একটু
1: অসুবিধা হয়ে
0: বিদার
1: যায়।
0: ব্যাপার।
1: ঠিক ঠিক, দেওয়ালে অনেকেই বলে যে নবীন প্রজন্মের শিল্পীদের মধ্যে সেই পুরনো কালজয়ী গানগুলো হয়তো হারিয়ে যাচ্ছে কোথাও, তুমি কি সেটায় একমত?
0: হ্যাঁ, হারিয়ে তো যাচ্ছে, কিন্তু
1: আচ্ছা,
0: আমার মতো সত্যি কথা যদি মানে একটু আগের দিনে, আমি এখনের সময় গানের থেকে বেশি আগের দিনের গানগুলো
1: মানে
0: পছন্দ
1: তুমিও
0: করি।
1: সেই ওল্ড স্কুল বলতে চাইছো?
0: একদম একদম একদম একদম, আমি
1: আচ্ছা,
0: মানে অ্যাস্থেটিক কিন্তু আমি মানে ওই ওল্ড স্কুলেরই, মানে
1: হুম
0: একদম
1: হুম
0: ওই গানগুলো ছাড়া আমি পারবো না। তো
1: হুম
0: হারিয়ে তো যাচ্ছে, কারণ এখনের যেই মানে আমাদের মানে আমি যেমন পোশাক পরি, আমি সবসময় কুর্তা পায়জামা এগুলিতেই থাকি,
1: আচ্ছা,
0: তো এগুলো অনেকজনের জন্য আবার হাসির খোরাক, মানে ওদের এটা মানে কারণ ওরা দেখে অভ্যস্ত না, না তো
1: হুম
0: ওদের
1: হুম
0: জন্য
1: হুম
0: একটু মানে তখন আমি বুঝি না, কোনো না কোনো দিক দিয়ে তো মানে কমে যাচ্ছে ওই ব্যাপারটা।
1: তো যাই হোক, এত সুন্দরভাবে তুমি ব্যালেন্স রাখতে পারছো দেওয়ালো। এবার তোমার মন মতো একটা গান গাও, যে গানটা তোমায় শান্তি দেয়।
0: ঠিক আছে, তো আমি এখন একটি আরেকটি রবীন্দ্রসঙ্গীতই গাইবো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমার যা আছে
1: আচ্ছা
0: আমি সকল
1: দেওয়ালো,
0: দিতে পারি।
1: এই গানটা তো শুনবো, তুমি বলছিলে
0: হ্যাঁ
1: তুমি নজরুল গীতিতে সিসি আর্টি
0: আচ্ছা,
1: স্কলারশিপ পেয়েছিলে, তো
0: হ্যাঁ
1: গতকাল কাজী নজরুলের জন্মদিন গেল, তো
0: একদম
1: শেষের দিকে যদি তুমি একটা নজরুল গীতিও শোনাও আমাদের।
0: ঠিক আছে। এখন কি তাহলে একটা নজরুল শোনাবো না
1: না,
0: রবীন্দ্র?
1: তুমি এখন যেটা শোনাবে ভেবেছো সেটাই শুনবো।
0: আচ্ছা ঠিক
1: হ্যাঁ,
0: আছে, আমি তাহলে এটা করছি আগে।
1: হুম হুম হুম

0: বা একদম আনকমন একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে, আবারও রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসলাম তোমার মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। তবে অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই এসে গেছি, এবার তোমার সেই পছন্দের নজরুল গীতি শুনব।
1: ঠিক আছে, আমি যে গানটা গেয়ে স্কলারশিপ পেয়েছিলাম ওটাই শোনাচ্ছি।
0: বাহ, ক্যা বাত।
1: একটু আমি একটু মিলিয়ে নিই।
0: একদম একদম, টেক ইয়োর টাইম।

0: বাহ, সত্যি অপূর্ব। আর এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল ঠিক এমনিভাবেই তুমিও তোমার গান দিয়েই, তোমার সুর দিয়েই আমাদের মন শুনেছিলে দেবমাল্য। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, বাস সত্যি এত অসাধারণ ছিল। তোমাকে আমরা এভাবেই অন্য অনুষ্ঠানগুলোতেও যেন পাই এবং সরাসরি।
1: আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদেই যাতে আমার বাকি জীবনটা কাটে।
0: হ্যাঁ, তুমি চাইছিলে যে, তুমি বলছিলে অনুষ্ঠানের শুরুতেই গান নিয়ে আগামীতে পড়াশোনা করতে চাও, ঠিক এই বিষয়টাই যেন হয় এবং তুমি যেভাবে চাও ঠিক সেভাবেই যেন স্বপ্ন মেলে। আমাদের সবার প্রার্থনা রইল তোমার জন্য এবং শুভকামনা অনেক। খুব ভালো থেকো, সঙ্গে থেকো।
1: অবশ্যই,
0: একদম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ টিউন করেছিলেন 101.6 MHz FM উচ্চায়ন্ত। আমরা অনুষ্ঠান উপভোগ করছিলাম খোলা আকাশ। খোলা আকাশ পর্বে আজ আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের এক নবীন শিল্পী, প্রতিভাবান শিল্পী দেবমাল্য রায়ের সঙ্গে আমরা কথোপকথনে ছিলাম। এতক্ষণ একটা গান শুনি।

0: हमें भी करा दो शॉपिंग।
1: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জ্বল, রয়েছে আমি মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:35। আর আপনারা জানেন এই সময় আপনাদের সেরা কথার সময়। আজ সেরা কথা পড়বে আপনাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর কথাই শোনাব। আচার্য জগদীশ চন্দ্র বসু, এই নামটি শুনলেই যে বিজ্ঞান মনীষীর কথা মনে পড়ে। আপনারা সবাই জানেন গাছের প্রাণ আছে কথাটা তিনি প্রথম আমাদের প্রমাণের সঙ্গে উপলব্ধি করায়। সেই আচার্য জগদীশ চন্দ্র বসু অত্যন্ত প্রভাবশালী এবং চিন্তনীয় ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনাদর্শ, তার বিজ্ঞান ভাবনা এবং মানবতাবোধ কিন্তু তাকে আর সকল থেকে আলাদা করে রেখেছিলেন। আচার্য জগদীশ চন্দ্র বসু বলতেন, যে জ্ঞান মানুষের কল্যাণে আসে না তা জ্ঞান নয়, তা এক প্রকার বিলাস। অনেকেরই হয়তো জ্ঞানের পরিধি বিশাল, তবে সেই জ্ঞানগুলোকে কাজে না লাগালে সেগুলো মনে হবে পিঠে অনেক টাকা কিন্তু সেই টাকাকে যাবে না ছোঁয়া, ঠিক অনেকটা ওরকমই। তাই জ্ঞান এমন হতে হবে যেন আর পাঁচজনের ভালো হয়, আর পাঁচজনের হিতকর হয়, আর সেই জ্ঞানই আসল জ্ঞান, আর বাকি সব বিলাসিতা। এ কথাটা বিশ্বাস করতেন আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি বলেছেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য সাহস ও অধ্যবসায় একান্ত প্রয়োজন। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য সাহস এবং অধ্যবসায় অত্যন্ত জরুরি। আমি পারবো সেই দুরভিসন্ধি নিয়ে এগোতে হবে, এবং ঠিক একইভাবে সেই সমগ্র ব্যাপারে পরিকল্পনা এবং তাকে জানা একান্ত জরুরি, এবং তার ফলেই কিন্তু কোনো একজন ব্যক্তি তার পছন্দের জ্ঞান আহরণ করতে পারে। আচার্য জগদীশ চন্দ্র বসু বলছেন, যন্ত্রের হৃদয় নেই, তবুও তার মধ্যে সাড়া দেবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। হ্যাঁ, আমরা অনেকটাই যান্ত্রিক হয়ে পড়ছি, যন্ত্র নির্ভর হয়ে পড়ছি। তবু ভাবুন তো, আমরাও তো আপনাদের সঙ্গে জুড়ে থাকছি এই যন্ত্রের মধ্য দিয়েই। হ্যাঁ, এ কথা মানি যে মাঝে মাঝে এই যন্ত্রের যন্ত্রণা হয়, তা সত্ত্বেও যেটুকু আছে সেটুকু তো যন্ত্রেরই অবদান, অর্থাৎ বলতে পারেন বিজ্ঞানের অবদান। বিজ্ঞানকে ছুঁয়েই আমরা পৌঁছে গেছি আপনাদের কর্ণকুহরে, আপনাদের হৃদয়ে। আর ঠিক এভাবেই মন থেকে মনের জুড়ে যাওয়ার যে মায়াজাল বলুন কিংবা নেটওয়ার্ক বলুন, সেটাও তৈরি হচ্ছে যন্ত্রেরই কারণে। হ্যাঁ, কথা ঠিক, যন্ত্রের হৃদয় নেই, তবুও তো যন্ত্র সাড়া দিচ্ছে। এই যে ধরুন আপনাদের সঙ্গে মাঝে মাঝেই সংযোগ বিচ্যুতি ঘটে, তারপরেও আপনারা সেই সমস্ত ব্যাপারগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তা থেকেই বোঝা যায় আপনারা একই পরিবারের মানুষ, একই পরিবারের বন্ধু সবাই। তাই আচার্য জগদীশ চন্দ্র বসুর

কথা আবার বলতে হয়, যন্ত্রের হৃদয় নেই, তবু তার মধ্যে সাড়া দেবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। আমরা যদি প্রকৃতিকে বুঝতে পারি, তাহলে মানুষে মানুষে বিভেদ দূর হয়ে যাবে। গতকালই যে অনুষ্ঠানটা করছিলাম, বারংবার নজরুল ইসলামের কথাতেও এই মানুষে মানুষে ভেদাভেদ ভোলার কথাই উঠে আসছিল। দেখুন কি সুন্দরভাবে আচার্য জগদীশচন্দ্র বসুও ঠিক একই সুরের কথাই বলছেন। আসলে আমাদের

কথাই উঠে আসছিল। দেখুন কি সুন্দরভাবে আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক একই সুরের কথাই বলছেন। আসলে আমাদের যারা মনীষীরা ছিলেন তারা কিন্তু এক সুরেই সবাই গান গাইতেন, তারা কিন্তু একটা কথাই প্রতিষ্ঠা করতে চাইতেন, মানুষে মানুষে যেন কোনো ভেদাভেদ না থাকে। এত বড় একজন বিজ্ঞানী যিনি প্রমাণ করেন গাছের প্রাণ আছে, তাই তারই কথা আমরা যদি প্রকৃতিকে বুঝতে পারি তাহলে মানুষকে মানুষে মানুষে বিভেদ দূর হবে। আর হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে বিজ্ঞান এবং ধর্ম ভিন্ন ভিন্ন পথের দুই লক্ষ্য, কিন্তু না, আচার্য জগদীশচন্দ্র বসু বলছেন বিজ্ঞান ধর্মের বিরোধী নয়, বরং প্রকৃত ধর্মের পথপ্রদর্শক। বিজ্ঞান এমনই হওয়া উচিত সব কিছুর ঊর্ধ্বে, যেখানে মানবতাকে সাপোর্ট করবে বিজ্ঞান, সেই বিজ্ঞানই তো আমাদের কাম্য। যে কোনো জীবন ছোট হোক বা বড় তা শ্রদ্ধার যোগ্য, কারণ প্রত্যেক জীবই প্রকৃতির একটি অংশ, প্রত্যেক জীবের সমান কাজ রয়েছে তার পরিবেশে, কখনো খাদক হিসেবে কখনো খাদ্য হিসেবে। এই খাদ্য শৃঙ্খল চলছে চলবে, কিন্তু হঠাৎ করেই তা থেমে যদি যায় তাহলে কিন্তু গোটা খাদ্য শৃঙ্খল অবলুপ্তি হয়ে যাবে, আর বাস্তুতন্ত্র হারাবে তার অমূল্য সম্পদকে। তাই তিনি বলছেন যে কোনো জীবন ছোট হোক বা বড় তা শ্রদ্ধার যোগ্য। তাই ছোটদের আমার মনে হয় প্রত্যেক জীবকে প্রত্যেকটা গাছকে ভালোবাসার শেখানো দরকার ছোট থেকেই, তাদের মনের মধ্যেই সেই ভাবনাটা তৈরি করে দেওয়া উচিত যে প্রত্যেকটা প্রাণ এক একটা প্রয়োজনীয় ফুল আমাদের পৃথিবীতে। জগদীশচন্দ্র বসু বলছেন আমার আবিষ্কার যদি ভবিষ্যতের কোনো শিশুর জ্ঞান অর্জনে সহায়ক হয় তাহলেই আমার জীবন সার্থক। আর হচ্ছেও তো তাই, সত্যি কথা বলতে তার দেখানো পথ অনুসরণ করে কত কত শিল্পীরা কত কত বিজ্ঞান সাধকরা হেঁটেছেন তার কোনো নিস্তার নেই। উদ্ভিদের প্রতিক্রিয়া প্রমাণ করে জীবন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, তার সঞ্চারিত প্রতিটি কণায় ছড়িয়ে আছে। জীব এবং জীবন এই দুই নিয়ে যে পৃথিবীর খেলা, তাই হয়তো সবচেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। তাই আচার্য জগদীশচন্দ্র বসু বলছেন উদ্ভিদের প্রতিক্রিয়া প্রমাণ করে জীবন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটি কণায় অণুতে পরমাণুতে ছড়িয়ে রয়েছে সেই প্রাণশক্তি। তাই আজ সেরা কথা পর্বে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা নিয়েছিলাম আপনাদের সঙ্গে, শুনছিলেন সেরা কথা পর্ব। শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই টিউন করে থাকুন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

0: অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দরাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
1: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হে। ইহাঁ কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
2: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে

বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষাসহ তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগজী ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে দু সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ATS এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক PDS প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা SIR সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িও কল্পনা দেব বর্মা তিনি ককতমা ভূভাগ রংখা সুপ্রিম কোর্ট তিনি ভারত নিয়ে চংবাড়ি কমিশন বাই নাইকলজাক এস আই আর নে গসিমুং না রাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানি সাহা সাকা লোকরংনি যত হামগ্রায় হাফাং কগ্রজা মিশন কুইন অমতৈ ত্রিপুরা তাং টুতাং তিনি নিশিমি চিয়াংখা খনা হাসতে বদু জুহা পালাই জাগান সুপ্রিম কোর্ট তিনি ভারতনি চংবাড়ি কমিশন বাই তুই দুর্জাক ভোটার মূ রেম আলাইদা সুনাম ফিরমু এবার এস আই আর রায়দা রোগজাক সামুন তনিনা বাকি সাকা সুপ্রিম কোর্ট চেরি নাইখা এস আই আর কাহাম তাই রায়দা তুই চংবাড়ি সংবিধান রোগজাক নাংকুকমা রগ্ন বসকাঙ্গিতলাঙ্গ তিনি সুপ্রিম কোর্ট রায় রেখা উনিশশো পঞ্চাশ বিসিনি লোক হামক্রাই রোগজাক ক্যারঙ্গ থামরা নিচি বুড়ি ক্যারং তাই আবুনি বিশিং সৈজাক রায়দা নগৈ এস আই আর ন সামুং তাংনানি ফান চংবাড়ি কমিশনী দঙ্গ দরলফাং বখরক সূর্যকান্ত তাই দরলফাং জয়মাল্য বাকচি নতুই সুনামজাক বেঞ্চ গাইসাও রিট পিটিশন র খনামা ইয়াগুলো অরাই সাকলাইমু রোজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী আসুক ফাংবাই রং থং বেরেমনি মন্ত্রিসভা কমিটি রেশনী সামুগু চুবানায় তাংবুতাং পিডিএস ন কাইসা চাপজাক তাংবুতাং হনে তনিনানি গসিমু রেখা অ তাংবুতাং বিশি নৈসাই থামচিসানি মার্চনি সাল থামচিসা জরা চল টঙ্গান অ তাংবুতাং কেন্দ্রনি অঙ্গে খক নৈচি বা সাই বারা থামচি রোজাক রং বকজাখা নিট ইউ জি আমজুক মঙ্গ সঙ্গমু কংবলা কেসেন কেরেন উমা পাতি মঙ্গ কেন্দ্র চেরি নাইনি মথা সিবিআই তাই খরক নে কক শিলজাজাক রমখা তাবুবাই অ পাতি মঙ্গ খরক চিথামন রমজাখা সিবিআই নি বখাক তৈ সাইমানখা রমজাকাই রং বিশিং লাটু নি সাক নাইনি ডক্টর মনোজ শিরুরে ব দঙ্গ চেরি নাইমাও সাইমানখা ব কক শিলজাজাক বি বি কুলকর্ণ নি থানে কেমিস্ট্রি নি সঙ্গমু কংবলাই না হারে খরক থাম সঙ্গনাই রকন বাকা বরং বিশিং খরকসা তাইসা কাইসা কোচিং সেন্টারনি বুবগ্রানি বসালা তাই খরকসা ককশিলচাজা তেজস হর্ষদ কুমার সা পুনেনি কাইসা কোচিং সেন্টারনি ফিজিক্স ফোরংনাই বরমজাকনাই ককশিলচাজাক মনীষা হাবালদারনি ইয়াকনি ফিজিক্সনি সঙ্গমু কংবলাই না হারকা হনই সাকা সিবিআই চেরি নাইমা বখাগ সিবিআই জুদা জুদা কাই বুড়িচি চুকু ঠাইও রতুকমু খলাকা আর নি নাংমানি কিসাস কংবলাই ল্যাপটপ তাই মোবাইল রতুকি মানখা খুরসা থাইকলাইও অটালনি থাম সালমারি সংসাজাক নিট ইউ জি আমজুকমুনি সুমুংবলাই কেসেন কেরেং উমা কক শিলচা মুংবাই আমজুকমু উমান কারি রেজাকমানি কেন্দ্রনি সাকাম নাইকুং সাকা হাকতর তাবুকসাক জরা ইবোলা ভাইরাস বেমার মানজাকমা পাতিমুনি মূসা রিপোর্ট মানিয়াক ফিয়া আফ্রিকানি কিসাসক থায়ক সাল কিসাসকাং অ বেমারনি কলাইমা মারি বাংমা নুকজাকমা বাই টং হালক নতুই আলাইদা মকল কাজগী টঙ্গু উগান্ডানি ফাইনাই খরকসা বরং ইয়াগো কিসাস অ বেমারনি মারি নুকজাকমা বাই বেঙ্গালুরুনি খুংসা হাফাংনি সাকাম নগ নাইকুল মুঙ্গ তনিজাখা আমজুক মুংনি বাকি স্যাম্পল রহরজাকমা রিপোর্ট ইবোলা নেগেটিভ ফাইকা সাকাম নাইখুংসাকা হায়ং সাকাম মথানি দাগি মুং রুগি বেবাক বেরেমনি হজাক মুং সেপ নাহারজাকা লোকরগ্ন কিরিয়া টংনাতে হাফাংনি রোজাক কক থুমনক পৈত নারকনা কক বিতি রোজাকা অগ্নিপথ তাংবুতাং তাই রেগুলার ক্যাডারকনি বিশিং নৈসাই নচি সিনিনি ভর্তি উনাও ভারতনি সাংক্রাক বদলনি অনলাইন কমন এন্ট্রান্স আমসুকমুং বুসকাং তালনি সালমারিনি সিমি চীনি সালমারি জরাত সংসার জাগানো প্রেস ককমুং কারিমাও গুন্টুনি আর্মি রিক্রুটিং অফিসার কর্নেল রজত সবর্ণ সাকা অন্ধ্রপ্রদেশনি কাইচিবুরি হাংকরনি জুদা জুদা কেন্দ্র ও আমসুকমুং নাহার জাগানো বতাইব সাকা আমসুকমুং আসুকনাই র ভারতনি সাংক্রাক বদলনি হাফাংনি ওয়েবসাইটনি এডমিট কার্ড ডাউনলোড খালাই মানানো তাই মক টেস্ট রুই মানানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী ককতমানি আপডেট মানার বাকি লগ ইন খালাইতে ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এআর ডট কম নিউজ অন এআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইতে নিউজ অন এআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট

একে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুক এ আর নিউজ আগরতলা, তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো। দিল্লি কতাল বদলনে কেন্দ্রনি হাবানক বিজেপি বিভাগ ভারতনি কাসকু মচা নীতিন নবীন বাই কুসুক বেরেম কগলাম সালাইমাও আচুখা ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও কগলাম সালাইমাও ত্রিপুরা থংরংনি টং হালক নতুই তাই মথনি জুদা জুদা বাবাইনে তুই সবাই শুক্রবি কগলাম অংখা ব বদলনি থানসা নতাই বকরা খেলাইনা তাই লকুরংনি বিভাগ হামক্রায় খেলাইনাও কক রোজাক হই খুরচাখা। হাস্তিনি মঙ্গনাং জিআই গসিমং মানজাক কুইন অমতৈন হায়ঙ্গ পীর সাইরনা বাকে কেন্দ্রতে হাস্তে হাপাং কথালায় খক নৈরা থামচি দক রোজাক রাংনি মিশন কুইন অমতৈ ত্রিপুরা তাংবতাং তিনি নিসিমি চেংখা দিল্লি কতালনি সঞ্চার ভবনিসিমি ভার্চুয়াল তৈ ও তের মানজাখা কেন্দ্রনি মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও পান্ডব সাকা জিআই টেক গনাং কুইন অমতৈ হায়ঙ্গ ব্রেন্ডনি হামারি তুবান হোকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা বিশিক থামনি ও তাংবতাংনি নাহার মঙ্গা হাস্তিনি হোকবার খেলাইনি রকনি আজিমং বাংরানি তাই হাস্তিনি হোকবার বেরেমনি রাংথং রাগ্রানি বর্ষাকা হাস্তিও আলাইদা খেলাই জনজাতি হোকবার খেলাইনি রক কুইন তাই কিউ জাতনি অমতৈ কাইলাইও কুইন অমতৈ তাবুকজরা দুবাই কাতার ওমান বাংলাদেশ তাই কেনে খাতিজাক অমতৈ জার্মানি তাই রাশিয়াও রহরজাগ বতাই বর্ষাকা মিশন কুইন অমতৈ তাংবুতাঙ্গ হাস্তে হাফাং রেওয়ান খক নিচি রোজাক দুনার কক চংলাইনক খক সারা ব্রিজিবার রোজাক হোকবার কক চংলাইনক খক থামচি রোজাক চামুং সুনাম খর তাং বুতাং রেওয়ান খক নিচিবার রোজাক রাগ খনা হাস্তেব ইদু জুহা পালাই জাগানো থরুক টংথাই র চাজাকাই র ও সাল পালাইন রুগে যুগালিমু নাহার লাখিয়া ইদু জুহান রুগে আগরতলা গেদুমিয়া মসজিদ ন চিঠি ও তিসা জাকা মসজিদনি ইমাম মৌলানা আশাউদ্দিন সাকা খনা ফং দামচার দামুই সতি থামচে ঈদনি নামাজ পড়ি জাগানো ইদু জুহানো রুগে মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খা কাহাম ইয়াফারকা হাস্তিনি লোকরগ্ন তাই হাস্তিনি বিভাগ লোকরগ্নি সা কাহাম টংনা টংটকমতে হামক্রানি তুই সুরিখা হাস্তি ও সিএনজি তাই পিএনজিনি মরক মারি বাংমারি তিনি নিসিমে সামুগ ফনাংজাখা ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানি লিমিটেডনি আওয়াই মৌন রুগে সালথং ত্রিপুরাও সিএনজিনি রাংমারি সের থগে খকনৈ বাঙ্গি অংখা খক চাচিসিনি লেপচিবা তাই গুমতি হাঙ্কর অংখা খক চুকুচিসা লেপ চুকুচিবা আপন কারিব পিএনজিনি রাংমারি সালথং ত্রিপুরাও ইউনিট ঠিকই অংখা খক ব্রিচিবা লেপ চার চি চার তাই গুমতি হাঙ্কর অংখা খক ব্রিচি চুকু লেপ চুকুচি চুকু হাফাংনি কোয়াটার তাই বানিয়ানি বাবয় ব পিএনজিনি রাংমারি বাংখা মন্ত্রী বখরাও নরেন্দ্র মোদী অটালনি সাল থামচিসা ককতিসালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতর তাই বই হাকতনি লোকরক বা কগলাম সালায়ান অবঙ্গনে মন কি বাত নি ফিল সারা থামচিবরি বেরেমনি পান্ডা মন্ত্রী বখর লোকরকন বরনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লোকরকনি ওয়ানসুম রকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খেলায় হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুম রকন রেকর্ড খেলায় মানানো আবন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খেলায় মানবায়ানো ফোন লাইন ও তালনি বসকাং সাল নিচিচুকু জরা ফিয়কজাক টঙানো খেলো ধর্মনগর বিশি নৈসাই নৈশি দকনি কপাইরকনি বিশিং অ মে তালনি সাল থামচি ও সকার জাগানো তিনি ধর্মনগর পৌর পরিষদনি চেয়ারপার্সন মিতালি রানী দা সেন ককমা থমনাই রকন অ ককতমা রেখা বর্ষাকা খেলো ধর্মনগর অ বিশি ও যতই ব্রিশি থাম ইভেন্ট কাহামকে চাসারি মানখা ককতমা থমনাই রকনি থুম ককনা রেখা এম এল এ জহর চক্রবর্তী বুসকাং দামনু চিব্রিয় হাস্তিনি সালথাং ধলাই অনকুটি খুয়াই সালচিতে সালগ্রা হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা গবাং ওয়াতি বাই মানু হনে হজাক মুংরুখা নবতিবার নাইখং খনার সালনি সাকানি টুংমারি নুচিসিনি ডিগ্রি তাই খামানে নুচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানে গিনিও টঙ্গানো ককতুমা পাইনসগান ককতুমা বুবাগ্রো তেবৈসা সুপ্রিম কোর্ট তিনি ভারতনি চংবরি কমিশন বাই নাইকলজাক এস আই আর নি গসিমুনো নারেখা।

মন্ত্রী অখরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগ্নি চত হামক্রায় হাপা কগ্রজার মিশন কুইন অমতে ত্রিপুরা তাং বেতাং তিনি নিশিমি চলঙ্কা খনা হাসতে ব ইদু জুহা পালাই জাগানো ককতমা তিনি বাকে অরণ্য পাইখ্যা ওল্নি ককতমা আওয়াইঙ্গান খনা ফুং দামসিনী সতী বৃচিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআরের বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। নতুন দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এ বৈঠকে ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। আগামীকাল রাজ্যীয় ঈদুজ্জোহা উদযাপিত হবে। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবস উদযাপন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদুজ্জোহা উপলক্ষে আগরতলায় গেদুমিয়া মসজিদ সাজিয়ে তোলা হয়েছে। মসজিদের ইমাম মৌলানা আসাউদ্দিন আজ জানিয়েছেন, আগামীকাল সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ঈদুজ্জোহা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আত্মশুদ্ধি ও মানবতার এক পবিত্র উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগ মহান আদর্শের মধ্য দিয়ে ঈদ উদযাপনের এই লগ্নে রচিত হয় পারস্পরিক সৌহার্দ্য। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআরের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক অত্যাবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারা এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ রিট পিটিশনগুলির শুনানির পর এই রায় ঘোষণা করেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আরও 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল 13। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের মধ্যে লাতুরের চিকিৎসক ডাক্তার মনোজ শিরুরে অন্যতম। তদন্তে উঠে এসেছে তিনি অভিযুক্ত পিভি কুলকার্ণির কাছ থেকে রসায়নের প্রশ্ন সংগ্রহ করে 3 জন ছাত্রকে সরবরাহ করেছিলেন। এদের মধ্যে এক কোচিং সেন্টারের মালিকের ছেলেও রয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত তেজস হর্ষদ কুমার শাহ পুনের একটি কোচিং সেন্টারের পদার্থবিদ্যার শিক্ষক। তিনি ধৃত অভিযুক্ত মনীষা হাভিলদারের কাছ থেকে পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে সিবিআই জানিয়েছে। তদন্তের অংশ হিসেবে সিবিআই বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত 49টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সেখান থেকে বেশ কিছু নথিপত্র, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 3 তারিখে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। রাজ্যে সিএনজি এবং পিএনজির বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম ত্রিপুরায় সিএনজির দাম প্রতি কেজি 2 টাকা বেড়ে হয়েছে 87.15 টাকা এবং গোমতী জেলায় হয়েছে 91.95 টাকা। এছাড়া পিএনজির দাম পশ্চিম ত্রিপুরায় প্রতি ইউনিট 45.88 টাকা এবং গোমতী জেলাতে 49.99 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কোয়ার্টার এবং বাণিজ্যিক ক্ষেত্রেও পিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা ভাইরাস রোগের কোনো ঘটনা রিপোর্ট হয়নি। তবে আফ্রিকার

কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পর পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। উগান্ডা থেকে আসা এক ব্যক্তিকে হালকা উপসর্গ নিয়ে বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে রিপোর্টে ইবোলা নেগেটিভ এসেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে বলেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। মুখ্যমন্ত্রী বলেন, উৎপাদনের ব্যবধান কমিয়ে এবং রপ্তানির সুযোগ বাড়িয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং কৃষকদের আয় বাড়াতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 3 বছর মেয়াদী প্রকল্পের লক্ষ্য রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি এবং ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, রাজ্যে মূলত জনজাতি কৃষকরা কুইন ও কিউ জাতের আনারস চাষ করছে। ত্রিপুরার রাজ্যফল কুইন আনারস জিআই ট্যাগ প্রাপ্ত। এই আনারসের অসামান্য প্রাকৃতিক গুণাগুণ থাকা সত্ত্বেও রাজ্যের ক্ষুদ্র কৃষকরা এখনও প্রতি কেজি মাত্র 6 থেকে 10 টাকা দরে মূল্য পায়। প্রক্রিয়াজাত বা রপ্তানির মানের কুইন আনারস দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি 80 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। কুইন আনারস 2018 সাল থেকে এখনও পর্যন্ত দুবাই, কাতার, ওমান, বাংলাদেশে এবং কেনে সংরক্ষিত আনারস জার্মানি ও রাশিয়ায় রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, মিশন কুইন আনারস প্রকল্পে 236 কোটি টাকার মধ্যে রাজ্য সরকার দেবে 20 কোটি টাকা, ডোনার মন্ত্রক 145 কোটি টাকা, কৃষি মন্ত্রক 30 কোটি টাকা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দেবে 25 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় সক্রিয়তার মাধ্যমে রেশন পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 2031 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে। এই প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে 25,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খোয়াই মহকুমার অধীন কল্যাণপুর থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থা বাগান বাজারে এক অভিযান চালিয়ে কার্তিক দেবনাথ নামে এক শিক্ষকের কাছ থেকে প্রায় 22,600 মূল্যের ভারতীয় জাল টাকা উদ্ধার করেছে। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানিয়েছেন, অভিযুক্ত কার্তিক দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। আজ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি জানান, খেলো ধর্মনগর 2026-এ মোট 43টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধায়ক জহর চক্রবর্তী। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস।

বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026 এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 8:07:12। এবার আপনাদের পছন্দের পর্ব রংমহল। আর আজ রংমহল পর্বে আজকের নাটক শাস্তি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ছিদাম, হিরণময় রায়, দুঃখীরাম, স্বপন চক্রবর্তী, রামলোচন, নিরঞ্জন রায়, জাজ এবং জমিন্দার উত্তম চক্রবর্তী, প্রণব সাহা, প্রথম উকিল, দ্বিতীয় উকিল সুশীল কুমার দাস এবং রাধারানী সুতপা মিশ্র। তাহলে শুরু হচ্ছে আজকের নাটক শাস্তি।

0: Proceed.
1: চন্দরা দেবী, যিনি খুন হয়েছেন সেই রাধা দেবী সম্পর্কে আপনার কি হন?
2: আমার বড়জা।
1: রাধা দেবী যেদিন খুন হলেন আপনি তো সেদিন আপনার বাপের বাড়িতে ছিলেন, তাই না?
2: না না, আমরা এক বাড়িতেই ছিলাম।
1: ও, তাহলে খুন হওয়ার সময়ে আপনি বোধহয় বাড়ির বাইরে ছিলেন।
2: ওই সময় আমি বাড়িতেই ছিলাম হুজুর।
1: বাড়িতেই ছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে যে রাধা দেবীকে খুন করেছে আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন।
2: আহা, আমি তো আগেও বলেছি, আমি আবারও বলছি, আমার বড়জাকে আমি খুন করেছি।
1: দেখুন চন্দরা দেবী, এটা আদালত, এবং আপনি পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছেন মহামান্য আদালতে মিথ্যে কথা বলবেন না। তাই আমি আপনাকে আবারও বলছি, আপনি ভেবে বলুন আসল হত্যাকারী কে।
2: আমি খুব ভেবেই বলেছি হুজুর, আমি খুন করেছি। হ্যাঁ, আমি।
1: ঠিক আছে ঠিক আছে, রাধা দেবী কি আপনার উপর খুব অত্যাচার করতেন?
2: না না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কি খুব ঝগড়াঝাটি হয়েছিল?
2: না।
1: তাহলে আপনার বড়জা নিশ্চয় আপনাকে মারার জন্য প্রথম আক্রমণ করেছিল?
2: না না, তাও না।
3: হুজুর হুজুর, ও সত্যি কথা বলছে না হুজুর, ও সত্যি কথা বলছে না।
0: প্রসিড অন প্লিজ।
1: চন্দরা দেবী, আপনি বলেছেন আপনার বড়জা অর্থাৎ রাধা দেবী আপনাকে অত্যাচার করতেন না, আপনাদের মধ্যে ঝগড়া ছিল না, এবং তিনি আপনাকে প্রথমে আক্রমণও করেননি, আপনিই তাকে খুন করেছেন। দেখুন, মানুষ তো এমনিতে খুন করে না, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। কিন্তু আপনি তাকে খুন করলেন কেন, কিসের জন্য?
2: আমি কোনোদিনই তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, তাই আমি তাকে খুন করেছি।
1: মাননীয় আদালত, আসামি চন্দরা দেবীকে বিভিন্ন ভাবে বারবার জিজ্ঞাসাবাদ করার পরও উনি ক্রমাগত বলে চলেছেন যে উনি রাধা দেবীকে খুন করেছেন।

0: এ থেকে এটাই বোঝা যায় যে চন্দ্রা দেবী একজন একগুঁয়ে এবং জেদি প্রকৃতির মহিলা। তাছাড়া বিভিন্ন সাক্ষী সাক্ষ্য থেকে এটাই প্রমাণিত হয় আসামি অত্যন্ত স্বেচ্ছাচারী এবং চারিত্রিক দিক থেকেও তার দুর্বলতা ছিল। এই কারণে তার স্বামী তাকে ঘরে আটকে রাখতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন। রাধা দেবী অত্যন্ত সাধা সিধে আত্মভোলা একটি মানুষ, যিনি তার ছোট জা এই চন্দ্রা দেবীকে ছোট বোনের মতো স্নেহ করতেন। তিনি যেহেতু এই সমস্ত ঘটনার সাক্ষী, সুতরাং হয়ে উঠলেন চন্দ্রা দেবীর পথের কাঁটা। আর এই কারণেই চন্দ্রা দেবী তাকে দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। তাই তার স্বেচ্ছাচারিতার বলি হলেন অসহায় নিরপরাধ আত্মভোলা একটি নারী রাধা দেবী। তাহারই ছোট জা চন্দ্রা দেবীর হাতে তিনি হলেন খুন। অত্যন্ত সুচিন্তিতভাবে এবং ঠান্ডা মাথায় এই খুন করেছেন চন্দ্রা দেবী। তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। That's all, Your Honor.
1: Order, order, order. Ashami pakhe rukil. You may cross-examine, please.
2: Thank you, my lord. Chandra Devi, আপনি যতবার এবং যত জোর দিয়ে বলুন না কেন যে আপনি রাধা দেবীকে খুন করেছেন, আমি নিশ্চিত এ খুন আপনি করেননি।
3: আর কতবার বলবো হুজুর, এখন আমি করেছি।
2: না চন্দ্রা দেবী, না, আপনি কিছু একটা গোপন করতে চাইছেন, কাউকে আড়াল করতে চাইছেন।
0: অবজেকশন মিলর্ড, আমার বন্ধু আসামি পক্ষের উকিল আসামিকে জোর করে মিথ্যে বলানোর চেষ্টা করছেন।
1: অবজেকশন ওভাররুলড, আসামি পক্ষের উকিল, ইউ মে প্রসিড অন প্লিজ।
2: থ্যাংক ইউ মিলর্ড। দেখুন চন্দ্রা দেবী, আপনার সারাটা জীবন এখনো বাকি, স্বামী পুত্র ঘর সংসার কত স্বপ্নই তো আপনার সামনে পড়ে রয়েছে। আপনি আমাকে একটু সাহায্য করুন, আমি কথা দিচ্ছি আপনাকে আমি আপনার ঘর ফিরিয়ে দেব, আপনি আবার আপনার ঘর সংসার স্বামী।
3: কি লাভ তাতে বলতে পারেন হুজুর? আমাদের আমাদের কপালে তো রয়েছে খালি অনাহার অবিচার অপবাদের লাঞ্ছনা।
2: আপনি কি জানেন আপনার কি শাস্তি হতে পারে? যে অপরাধ আপনি স্বীকার করছেন তার শাস্তি ফাঁসি।
3: তাই দিন হুজুর, আমায় ফাঁসি দিন, আপনাদের যা খুশি আমায় তাই করুন, আমার আর সহ্য হচ্ছে না হুজুর।
4: না, বড় বউকে আমি খুন করেছি হুজুর, বড় বউকে আমি খুন করেছি, শাস্তি আমায় দিন।
5: সিদেম সিদেম সত্যি কথা বলছে হুজুর,
4: খুন আমি করেছি, ছোট বউ নিরপরাধ হুজুর, শাস্তি আমায় দিন।
1: আপনাদের জায়গায় বসুন, সময় মতো কাঠ গড়ায় এসে আপনারা আপনাদের বক্তব্য বলবেন। আসামি পক্ষের উকিল, ইউ মে প্রসিড।
2: ইউর অনার, আই লাইক টু প্রসিকিউট শ্রী রামলোচন চক্রবর্তী।
1: ইয়েস, ইউ মে।
6: সাক্ষী রামলোচন চক্রবর্তী হাজির।
7: হাজির হাজির আছে হুজুর। নমস্কার হুজুর।
8: বলুন, ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব সত্য বলিব,
7: যাহা বলিব সত্যি বলিব,
8: সত্য বই মিথ্যা বলিব না,
7: সত্যি বই মিথ্যা বলিব না।
2: আপনার নাম?
7: আগে অধীনের নাম রামলোচন চক্রবর্তী।
2: রামলোচন বাবু,
7: আগে
2: আপনি আসামি চন্দ্রা দেবী কি চেনেন?
7: চিনি মানে বিলক্ষণ চিনি, আমাদের তো একই গায়ে বাস।
2: রাধা দেবী যখন খুন হলো আপনি তখন কোথায় ছিলেন?
7: আগে হুজুর, আমার চোখের সামনেই তো খুনটা হলো।
2: ও, আপনি তাহলে ওই সময় ওখানেই উপস্থিত ছিলেন?
7: আগে হ্যাঁ।
2: কিন্তু আপনি ওই সময় কুড়িদের বাড়ি গিয়েছিলেন কেন বলুন তো?
7: আগে আগে হুজুর, ওরা আমার কাছ থেকে কিছু টাকা দাদন নিয়েছিল, তারই কিছু ইয়ে মানে
2: সুদ আদায় করতে গিয়েছিলেন।

0: ওখানে গিয়ে আপনি কি দেখলেন?
1: কি কি আর দেখবো হুজুর, সেই নিত্য দিনের ঘটনা। হুজুর, আমরা গ্রামবাসীরা ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে জেগে উঠি, ওই ওই মাগি
0: টাং, সংযত হয়ে কথা বলুন, ভুলে যাবেন না এটা আদালত, আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দেবেন।
1: আগে আগে হুজুর, হুজুর আমি গিয়ে দেখি, দেখি ওই কুড়িদের দুই বউয়ের মধ্যে সুলুসুলি একেবারে ধস্তাধস্তি কাণ্ড চলছে হুজুর। কি বলবো হুজুর, বড় বউ ছোট বউয়ের বুকের উপর রক্ষে কালীর মতো চেপে বসে গলা টিপে ধরে বলছে, আজ তোকে শেষ করে দিয়ে তবে আমি জলস্পর্শ করব। এদিকে ছোট বউ হঠাৎ এক ঝটকায় বড় বউকে দিল উঠানে ফেলে। তখন বড় বউ উঠান থেকে উঠে বিচুলি কাটার বটিটা হাতে নিয়ে হারামজাদি বলে ছোট বউয়ের দিকে এগিয়ে গেল। ছোট বউ তখন করল কি হুজুর, ছুটে গিয়ে ঘর থেকে একটা বটিটা এনে ঠেকাবার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ এমনিভাবে চলার পর হুজুর, হঠাৎ ছোট বউয়ের বটির কোপ বড় বউয়ের মাথায় লেগে গেল হুজুর, ব্যাস।
0: তাহলে আপনি বলছেন খুন আপনার সামনেই হয়েছিল?
1: হ্যাঁ।
0: আর ছোট বউয়ের অনিচ্ছা সত্ত্বেও তার বটির আঘাতেই বড় বউয়ের মৃত্যু হয়েছে?
1: হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই হুজুর।
0: ইওর অনার, নিহত রাধারানী দেবীর পোস্টমর্টম রিপোর্টে বিশেষজ্ঞের অভিমত অনুসারে রাধারানী দেবীকে যে অস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে তার গঠন কোনো মতেই সাক্ষী রামলোচন চক্রবর্তী বর্ণিত বটিধা হতে পারে না, পরিবর্তে তা হাতে ব্যবহৃত কোনো দায়ের মতো। তাছাড়া ক্যাটাগরি অফ ইঞ্জুরি সম্পর্কে তাদের অভিমত, কোনো শক্তিশালী ব্যক্তি এই আঘাত করেছেন যা সাধারণত কোনো নারীর দ্বারা বিশেষত প্রতিরোধ করতে গিয়ে লেগে যাওয়া আঘাতের মতো নয়। এর দ্বারা প্রমাণ হচ্ছে যে সাক্ষী রামলোচন চক্রবর্তী আদালতের সামনে সত্য সাক্ষী দিচ্ছেন না।
2: না হুজুর, খুন আমি করেছি।
3: অর্ডার, অর্ডার, অর্ডার।
0: রামলোচন বাবু,
1: আগে
0: আপনি কি জানেন আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে আপনার শাস্তি হতে পারে? তাছাড়া দুজন মহিলা আপনার সামনে দীর্ঘক্ষণ ধরে ধারালো অস্ত্র নিয়ে মারামারি করল, যার পরিণামে একটি খুন সংঘটিত হলো। অথচ আপনি বিন্দুমাত্র বাধা দেওয়ার বা তাদের নিরস্ত্র করার চেষ্টা করেননি, কাজেই এই খুনে সহযোগিতা করার অপরাধে আপনার চরম শাস্তি হতে পারে।
1: আপনি আমাকে বাঁচান হুজুর, আমি দেখিনি দেখিনি দেখিনি দেখিনি হুজুর, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি, এসব আমি কিছুই দেখিনি হুজুর, হুজুর এ আমি বানিয়ে বলেছি হুজুর, হুজুর আমি ওদের বাড়িতে যাওয়ার আগেই খুনতে হয়ে গিয়েছিল। ওই বেটা পাশুন্ড দুঃখীরাম, দুঃখীরাম তার হাতে দাঁতা বসিয়ে দিয়েছিল ওদের
0: মাথায়।
4: Yes, you may proceed.
5: বলুন, আমি ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে,
6: আমি ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে,
5: যাহা বলিব সত্য বলিব,
6: যাহা বলিব সত্য বলিব,
5: সত্য বই মিথ্যা বলিব না,
6: সত্য বই মিথ্যা বলিব না।
0: দুঃখীরাম, আপনি কি আপনার শ্রী রাধারানী দেবীকে?
6: হ্যাঁ হুজুর, আমি তাদের দায়ের কোপ মেরে খুন করেছি হুজুর, আমি তাদের খুন করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি তারে খুন করতে চাইনি, তারে খুন করার কথা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। আমার সতী সাধ্বী রাধারানী, আমি যে তারে বড় ভালোবাসতাম হুজুর, আমি যে তারে বড় ভালোবাসতাম, কিন্তু কিন্তু এই খুনের জন্যে আমি দায়ী নই হুজুর, আপনার বিশ্বাস করুন, এই খুনের জন্য আমি দায়ী নই।

0: নিছে?
1: আমাদের আমাদের পেটের কথা কি ওনাদের ভাবার সময় আছে রে? ওনার সময় হলে তবেই আসবেন।
0: সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত খেটে মোলাম, আর এখন ওনার সময়ের জন্য আমাদের পেট বসে থাকবে? আবার আবার ওই দেখো, ওই যে আকাশ, ওই আকাশটা আবার কালো হয়ে এলো।
1: কি করবি বল, সবই আমাদের কপাল। সারাটা জীবন শুধু খেটেই গেলাম, সুখের মুখ আর দেখলাম না রে। তুই তখন ছোট, হঠাৎ হঠাৎ একদিনের ভেদভূমিতে বাবা মা দুজনেই চলে গেলেন। বড় বউ তোরে কোলে পিঠে করে মানুষ করলো।

0: সব কেমন, স্বপ্ন মনে হয় রে বড় বউ, কেমন যেন বিশ্বাস হয় না।
1: কেন গো, কি বিশ্বাস হয় না?
0: এই এই তোকে দেখি আর ভাবি, তোর মধ্যে এত ক্ষমতা আছে।
1: এ তো সবাই করে গো, মা থাকলে করতো না?
0: ঠিক বলেছিস বড় বউ, তোর মধ্যে সেই মাটাই আছে রে। অভাবের সংসারে মা বাবা একসঙ্গেই চলে গেল, তারপর থেকে ওই সিদেমটাকে কোলে পিঠে মানুষ করলি তুই। নিজের খাবারের ভাগ দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে, তারপর তারপর সিদেম বড় হলো, তার বিয়ে দিলি, এত জোর পেলে কোথায়? কিরে, জবাব দিচ্ছিস না যে?
1: চন্দনা বাবু বড় বাড়িয়েছে।
0: এই দেখ ছোট বউ আবার কি করলো?
1: কি আবার করবে, দিন রাত শুধু সাজগোজ, পাড়ার লোকের সঙ্গে গল্প, আর আমার মুখে মুখে কথা।
0: ও এই ব্যাপার, তা কতই বা বয়স ওর, একটু সাজবে না, গপ্প করবে না? তবে সিদেমটাকে কিন্তু বড় ভালোবাসে ও, বাউন্ডেলেটাকে ঘরমুখো করেছে তো ওই।

0: ভাবলাম ভাবলাম আর কি, দু ভাইয়ে মিলে পরিশ্রম করব, রোজগার করব, আর ওরা দু বয়ে মিলে সংসার সাজিয়ে তুলবে। হায় রে, কোথায় গেল সেই স্বপ্ন?
1: আমাদের পাথর সাফা কপাল দাদা, যতই করোনা পাথর আর নড়ে না।
0: ছোট বউটার একটু সাজার শখ, দুবেলা দুমুঠো পেটেই জোটে না, তার আবার সাজগোজ।
1: এদিকে তো ঢাকের দায়ে মনসা বিক্রির উপক্রম, সরের ওই এক বিঘে আর ভিটিটুকু সারা, দেনার দায়ে সবই তো গেল।
0: তা ভালো কথা ছিলেন, আজ তো জমিদার বাবুর জন্য হলো না, কাল কিন্তু ওই ধান কটা কেটে আনতেই হবে, নইলে আবার সেবারের মতো ভাসিয়ে নিয়ে যাবে। আকাশে আকাশে যে বড় মেঘ, ওই যা, আজ আবার চক্রবর্তী বাবুর সুদের কয়েকটা টাকা দেবো বলেছিলাম, ও কি যে করি, এদিকে জমিদার বাবু আসছে না যে।
2: দুঃখে কি এমন কাজ করেছিস যে এর চাইতে বেশি দিতে হবে? বাড়িতে সালের কয়েকটা ফুটু বন্ধ করেছিস আর কয়েকটা ঝাঁপ বানিয়েছিস।
1: বাবু, সকাল থেকে সন্ধে পর্যন্ত দুই ভাইতে খাটলাম, সারাদিন বৃষ্টিতে ভিজলাম, দুপুরে খাওয়ার জন্য পর্যন্ত আমরা বাড়ি যেতে পারলাম না, আর আপনি বলছেন কি কাজ?
2: বলি খাওয়া তো আমার এখানেই খেয়েছি।
1: হ্যাঁ ভাই, তো দুটি মুরগি, তার আবার খাওয়া।
2: কি কি বললি হারামজাদা? যত বড় মুখ নয় তত বড় কথা। বলি আপনাদের কি আসন পেতে মন্ডামিটাই খাওয়াবো? ছোট লোকের বড় বার বেড়েছে। যা যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
1: হ্যাঁ যাবই তো, আগে আমাদের মজুরিটা দিন।

0: আমরা তো সিধে সিধে আপনার এখানে আসিনি, আপনি তো পাইক পাঠিয়ে আমাদেরকে জোর করে ধরে আনলেন।
1: তোরা ভেবেছিস কি? হ্যাঁ বলি, তোরা ভেবেছিস কি আমরা কি মরে গেছি, নাকি দেশটায় মানুষজন বলে কেউ থাকে না? তোদের যা খুশি তোরা তাই করে যাবি।
2: আমরা আবার কি করলাম গো জমিদার বাবু?
1: আমরা আবার কি করলাম গো জমিদার বাবু? কি না করেছিস বলে কি বাকি রেখেছিস তোরা? আমারই খাবি, আমারই পরবি, আর আমার বুকের উপর বসে আমার দাঁড়িয়ে উপরাবি।
2: আপনি কি বলছেন বাবু? আমরা তো ঠিক বুঝতে পারছি না।
1: বুঝতে পারবে কি করে? বোঝানোর মতো ব্যবস্থা তো এখনো করিনি, করলে বুঝবি। যখন বিদেশারা হয়ে বউ ছেলে নিয়ে ড্যাং ড্যাং করে পথে পথে ঘুরে মরবি তখন বুঝবি।
0: আমরা কি এমন অন্যায় করলাম যে আমাদের এমন শাস্তি পেতে হবে?
1: অন্যায় করিসনি, অন্যায় করিসনি, সব বেটা যুক্তি করে আমার বৃন্দাবন পাঠানোর ব্যবস্থা করছিস, আর আমি বসে বসে মারা যাব। আরে তোরা নাকি সরের জমির ফসল কেটে আনবি শুনলাম।
2: হ্যাঁ বাবু, ওই তো আমাদের শেষ সম্বল। এবার এবার খুব ভালো ফলন হয়েছে বাবু। এবারও যদি ওটা ভাসিয়ে নিয়ে যায় তবে তো একেবারে উপোস মরব।
1: কি বললি, কি বললি? আর তোরা ভেবেছিস নাকি এটা কি মজার বললক নাকি? যে যা খুশি তাই করে যাবি?
0: আপনি অযথা এসব কি বলছেন বাবু?
1: সেবার বন্যায় যখন সমস্ত স্বর ভাসিয়ে নিয়ে গেল তখন সে আমার পায়ে ধরিসনি, কেঁদে কেঁদে বলনি যে জমিদার বাবু আপনি দয়া না করলে গুষ্টি শুদ্ধ না খেয়ে মরব? আমার দয়ার শরীর তোদের সরল বিশ্বাসে 500 টাকা দিল।
2: আমরা তো দুবার আপনার কাছে টাকা জমা দিলাম জমিদার বাবু।
1: দুঃখীরাম, পাপ পুণ্য ধর্ম অধর্ম সব লোপ পেয়েছে ভেবেছিস? আকাশে এখনো চন্দ্র সূর্য ওঠে, নদীতে এখনো জোয়ার ভাটা খেলে। এই দেখ, এই দেখ, এই দেখ খাতায় সব লেখা আছে। হ্যাঁ খাতা দেখ, দেখ
0: আমাদের হিসেবে ওই টাকা তো শোধ হয়ে গেছে বাবু।
1: জুতিয়ে মুখ ভেঙে দেবো হারামজাদা, তোদের পিঠে চামড়া তুলে নিয়ে আমি জুতো বানাবো, আমাকে হিসাব ফেকাতে আসিস? হ্যাঁ নিমুখ হারাম বেঈমান, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বুঝিস? এই দেখ, এই দেখ ভালো করে চেয়ে দেখ, চক্রবৃদ্ধি হারে তোদের হলো গিয়ে 750 টাকা বাকি।
2: সে কি বলো?
1: না না না না, আমি বাবু আর এখন সময় দিতে পারবো না, আগামীকাল সকালের মধ্যে টাকা না দিতে পারলে ওই জমির ধান আমার গোলায় উঠবে। হ্যাঁ মনে রেখো।

0: দিদি, ও দিদি, ওরা তো এখনো ফিরলো না। এদিকে খিদের জ্বালায় কেঁদে কেঁদে ছেলেটা একদম ঘুমিয়েই পড়েছে।
1: তা আমি কি করব বলতো ছোট? সেই সকালবেলা আসছি বলে বেরিয়ে গেল জমিদার বাবুর লোকের সঙ্গে। কেউ যে বাড়িতে আছে সে খেয়াল আছে
0: কি জানি বাপু?
1: বলে গেল দুপুরে এসে নদীর স্বরে ধান কাটতে যাব। একবেলা খাবার নেই ঘরে, তার আবার ধান কাটা। তুই যা ছোট, উঠোনটা নিকিয়ে ফেল।
0: আমি পারবো না, আমি চললাম ছেলের কাছে ঘুমাতে।
1: ভারী দেমাক হয়েছে। তাও যদি খেতে দেবার মুড়ত থাকতো, বয়ে গেছে আমার কাজ করতে। কেউ সকালবেলা বাইরে ঘুরে বেড়াবে, কেউ ছেলের পাশে ঘুমোবে, আর যত কাজ আমার, থাকলো তোদের সংসার।
2: বড় বউ, বড় বউ, ও বড় বউ,
3: কি হলো কি? অমন চেল্লাচ্ছ কেন? মনে হচ্ছে যেন রাজপুত্তর কোথা থেকে দিক বিজয় করে এলেন।
2: এই এই বাজে কথা বলবি না, বলে দিলাম খুব খারাপ হয়ে যাবে।
3: মুরদ দেখো না, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই।
2: এই চুপ, কোনো কথা নয়, ভাত দে, ভাত দে, শিগগির ভাত দে।
3: লজ্জা করে না? ভাত চাইতে লজ্জা করে না?
2: বড় বউ,
3: কোমরে চাল দিয়ে গেছো, বলি কোমরে চাল দিয়ে গেছো বাড়িতে, যে ভাত চাইছো, চালকে আমি নিজে রোজগার করে আনবো।
2: কি কি বললি?
3: বেশ করেছি
2: তবে।

0: আমার সঙ্গে তুই কথা বল। আমি কি করলাম?
1: এই দুঃখে দুঃখে এই যে ছিলেন হিরে তোরা সব এমন করে কাঁদছিস কেন রে? কি হয়েছে কি?
2: ঠাকুর ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে।
1: কোপ বসিয়ে দিয়েছে? কি সর্বনাশ কাণ্ড!

0: তোরা সব এমন করে কাঁদছিস কেন রে? কি হয়েছে কি?
1: ঠাকুর, ঠাকুর ঝগড়া করে, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে,
0: কোপ বসিয়ে দিয়েছে। কি সর্বনাশ কাণ্ড! হ্যাঁ, পুলিশ কি রে? হ্যাঁ, মরেনি তো?
1: মরেছে ঠাকুর,
0: মরেছে,
1: মরেছে,
0: সর্বনাশ করেছে
1: ঠাকুর। এখন এখন এখন আপনি আপনি আমার বউকে বাঁচাবার একটা পথ বার করে দিন দাদা ঠাকুর। আমরা আপনার চিরদিনের কেনা গোলাম হয়ে থাকবো দাদা ঠাকুর।
0: দেখো দেখিনি কাণ্ড, দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ দাদা, আমি এখন কি করবো? একটা উপায় আছে, তুই এক্ষুনি থানায় ছুটে যা, গিয়ে বল যে দুঃখীরাম সন্ধ্যেবেলা বাড়ি এসে ভাত চেয়েছিল, কিন্তু বড় বউ ভাত না দেয়ায় সে দায়ের কূপ বসিয়ে দিয়েছে তার মাথায়। তাহলে অন্তত এই চন্দ্রাসুরিটা প্রাণে বেঁচে যাবে।
1: দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, বউ গেলে তো বউ পাবো, কিন্তু আমার ভাই, ভাই গেলে তো ভাই পাবো না দাদা ঠাকুর।
0: হ্যাঁ, কি বললি কি বললি কি বললি? বউ গেলে তো বউ পাবো, ভাই গেলে তো, এটা তুই একটা কথার মতো কথা বলেছিস বটে, কিন্তু কিন্তু তাহলে কি করা যায় এখন বল দেখিনি? হ্যাঁ, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই শোন।

0: ছোটবু, তোর সঙ্গে একটা কথা ছিল।
1: কি কথা?
0: ছোটবু, কোনোদিন তোর কাছে আমি কিচ্ছু চাইনি, আজ বড় বিপদে পড়ে। এই ছোটবু, একটা একটা উপকার করবি?
1: কি বলই না
0: ছোটবু। ছোটবু, তুই আদালতে গিয়ে বলবি তুই বড় বউয়ের মাথায় দায়ের কোপ মেরেছিস।
1: কি গো?
2: কিন্তু
0: কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। এই এই ছোট বউ, শুন শুন, তোর তোর কোনো ভয় নেই, আমরা আমরা তোকে বাঁচাবো। হ্যাঁ, আমরা তোকে বাঁচাবো।
1: শেষ পর্যন্ত তুমি কি কি বলছো তুমি?
0: ছোট বউ, আমার আমার মরা মায়ের দিব্যি, এইটুকুনি তুই কর, আমরা তোকে বাঁচাবো। ছোট বউ, আমরা তোকে বাঁচাবো।

0: চন্দ্রা দেবী, আপনি বলেছেন আপনার বড় জা অর্থাৎ রাধা দেবী আপনাকে অত্যাচার করতেন না, আপনাদের মধ্যে ঝগড়া ছিল না এবং তিনি আপনাকে প্রথমে আক্রমণও করেননি, আপনিই তাকে খুন করেছেন। কিন্তু আপনি তাকে খুন করলেন কেন, কিসের জন্যে?
1: আমি কোনোদিনই তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, তাই আমি তাকে খুন করেছি।
0: মাননীয় আদালত, আসামি চন্দ্রা দেবীকে বিভিন্ন ভাবে বারবার জিজ্ঞাসাবাদ করার পরও উনি ক্রমাগত বলে চলেছেন যে উনি রাধা দেবীকে খুন করেছেন। এ থেকে এটাই বোঝা যায় যে চন্দ্রা দেবী একজন একগুঁয়ে এবং জেদি প্রকৃতির মহিলা। তাছাড়া বিভিন্ন সাক্ষী সাক্ষ্য থেকে এটাই প্রমাণিত হয় আসামি অত্যন্ত স্বেচ্ছাচারী এবং চারিত্রিক দিক থেকেও তার দুর্বলতা ছিল। এই কারণে তার স্বামী তাকে ঘরে আটকে রাখতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন। রাধা দেবী অত্যন্ত সাধা সিধে আত্মভোলা একটি মানুষ, যিনি তার ছোট জা এই চন্দ্রা দেবীকে ছোট বোনের মতো স্নেহ করতেন।

তিনি যেহেতু এই সমস্ত ঘটনার সাক্ষী, সুতরাং হয়ে উঠলেন চন্দরাদেবীর পথের কাঁটা। আর এই কারণেই চন্দরাদেবী তাকে দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। তাই তার স্বেচ্ছাচারিতার বলি হলেন অসহায় নিরপরাধ আত্মভোলা একটি নারী রাধা দেবী। তাহারই ছোট জাত চন্দরা দেবীর হাতে তিনি হলেন খুন। অত্যন্ত সুচিন্তিতভাবে এবং ঠান্ডা মাথায় এই খুন করেছেন চন্দরা দেবী। তাই ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। That's all, Your Honor.

রাধারানী দেবী হত্যা মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে গৃহবধূ চন্দরাকে রক্ষা করার জন্য এবং ঘরের সম্মান রক্ষার জন্য ছিদাম, দুঃখীরাম এবং অন্যান্য সাক্ষীরা পরস্পর বিরোধী সাক্ষ্য দিয়েছেন এবং দুই ভাই খুনের দায় নিতে চেয়েছেন, কিন্তু আসামি চন্দরা পুলিশের কাছ থেকে শুরু করে আদালত পর্যন্ত দৃঢ়তার সঙ্গে তার অপরাধ স্বীকার করে একই কথা বলেছেন যে সেই এ খুন করেছে। তাই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির

0: চন্দনা, তোমার শেষ ইচ্ছে কিছু আছে? কারোর সঙ্গে দেখা করতে চাও?
1: একবার আমার মাকে দেখতে চাই।
0: চন্দরা, বাইরে তোমার স্বামী এসেছেন দেখা করতে, ডাকবো?
1: মরণ!

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্বে নাটক শাস্তি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ছেদাম হিরণময় রায়, দুঃখীরাম, স্বপন চক্রবর্তী, রামলোচন নিরঞ্জন রায়, জাজ এবং জামিনদার উত্তম চক্রবর্তী এবং প্রণব সাহা, প্রথম উকিল, দ্বিতীয় উকিল সুশীল কুমার দাস এবং রাধারামনী সুতপা মিশ্র।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চায়ন্ত। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার মাধ্যমে রেশন

বহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 2031 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআর অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সাংবিধানিক অত্যাবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারায়ের অধীনে প্রণীত বিধিমালা অনুসারে এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। আগামীকাল রাজ্যেও ঈদুজ্জোহা উদযাপিত হবে। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবস উদযাপন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদুজ্জোহা উপলক্ষে আগরতলার গেদুমিয়া মসজিদ সাজিয়ে তোলা হয়েছে। মসজিদের ইমাম মৌলানা আসাউদ্দিন আজ জানিয়েছেন, আগামীকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। খেলো ধর্মনগর 2026 বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। আজ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন আপনাদের পছন্দের চ্যানেল 101.6 মেগাহার্টজ এফ এম উত্তরান্ত। আজ সন্ধ্যায় আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন ঠিক 9:05:11। আর আপনাদের আরও একটি পছন্দের পর্ব আমার মতন গজল প্রিয় মানুষদের জন্য, শামি গজল। শামি গজল নিয়ে আজ হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। আজকের এই মন ছুঁয়ে যাওয়া সন্ধ্যা, গজল সন্ধ্যা, যেখানে সুর আর কবিতা মিলে সৃষ্টি হবে এক অপরূপ জগৎ, শুনব সেই সব গজল যা শুধু কানে নয়, আমাদের মনেও বাজে, চোখে এনে দেয় স্মৃতির কুয়াশা, আর আমাদের হৃদয়ে তুলে আনে অনেক নাবালা কথাদের ভিড়। চায়ের কাপ আর একলা মন, আর সেই সঙ্গে আজকের সুরের খেলায় ভেসে বেড়ানো সেই শামে গজল পর্বে শুরু করি তবে এই গানটি দিয়ে, কাব্যা লিমায়ে দীপক পণ্ডিতের কণ্ঠে, একেবারে নবীন প্রজন্মের দুজন গজল গাইয়ে তাদের কণ্ঠে শুনবো।

শ্রোতা বন্ধুরা, গজল মানে কিন্তু শুধুমাত্র গান নয়, গজলে রয়েছে এমন অনেক কবিতা যা আমাদের অনুভবকে ছুঁয়ে যায়। প্রেম কখনো বেদনা, কখনো বিরহ, আর কখনো আশা, এই সব কিছুই মিলে থাকে গজলের প্রত্যেক পরতে পরতে। মীর, গালি, ফয়াজ, জিগর, তাদের লেখা যেন হৃদয়ের আয়না। আরো একটা গজল শুনবো, দেখি তো আমার পছন্দের সঙ্গে মিলে যায় কিনা আপনাদের পছন্দ। শ্রোতা বন্ধুরা, চলছে শামে গজল পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, রাত 9:14 13 সেকেন্ড স্টুডিওর ঘড়ি।

শ্রোতা বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে ধরুন কারো একটা চিঠি, একটা শব্দ, একটা পুরনো গান হঠাৎ করেই আপনাকে ফিরিয়ে নিয়ে গেছে সেই দিনের সন্ধ্যায়? ঠিক তেমনি এক অনুভূতি নিয়ে আসে গজল। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর

পর্বে আমি আপনাদের এমন কিছু গজলের গল্প বলবো যা অনেক সময় আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভালোবাসার মানুষের কথা। হয়তো তা সুপি সারেই হয়। এবার প্রিয়াঙ্কা বর্বের কণ্ঠে আরও একখানা গজল আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আজকের এই রাত, আজকের এই সুরের ছোঁয়ায়, এই সিক্ত এই অন্তর, আজকের গজল সন্ধ্যা এখানেই শেষ করছি। আজ রইল অনুষ্ঠানের কিছু ভালো মুহূর্ত। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে রাত 9:29:29। আজকের এই গজল সন্ধ্যা থেকে আমি আর যে মানালি বিদায় নিচ্ছি শ্রোতাদের ভালোবাসায়, আবার ঠিক এক্ষুনি ফিরছি আপনাদের সবচেয়ে পছন্দের পর্ব, আজ রাতে পর্ব নিয়ে।

যখন যেমন মনে করি তাই হতে পাই, যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। শ্রোতা বন্ধু।

বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ভীষণ পছন্দের পর্ব আজ রাতেতে। আর আজ আজ রাতে পর্বে নিয়ে এসছি আপনাদের জন্য ইচ্ছে ডানা। এই ইচ্ছে ডানায় ভর করে আপনারা ভেসে বেড়াতে পারেন, উড়ে বেড়াতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, যেখানে আপনাদের মন চায়। তবে শ্রোতা বন্ধুরা, জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সেই ইচ্ছে ডানার গল্প। আর আজ ইচ্ছে ডানার গল্প শুনতে আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের বন্ধু।

তবে শ্রোতা বন্ধুরা, জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সেই ইচ্ছে ডানার গল্প। আর আজ ইচ্ছে ডানার গল্প শুনতে আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। রাত 9:32 স্টুডিওর ঘড়িতে। শ্রোতা বন্ধুরা ডায়াল করুন 0381236253 নম্বরে। শ্রোতা বন্ধুরা, আকাশের দিকে তাকালে কখনো কেমন মনে হয় যে ইস, যদি পাখির মতন উড়ে বেড়াতে পারতাম কি ভালোটাই না হতো। যদি মেঘের ভেলা ছুঁয়ে নিজের মতন করে এই পৃথিবীটাকে দেখতে পারতাম, ভালোবাসতে পারতাম, ধরুন মেঘের মতন হালকা হতাম, কোনো পর্বত চূড়াকে ছুঁয়ে যেতাম, চুমু খেয়ে যেতাম, আঁচলে ভিজিয়ে দিতাম সেই আর্দ্রতা দিয়ে, কত ভালোই না হতো, তাই না? আজকের রাতের বিষয় তাই ইচ্ছে ডানা। শ্রোতা বন্ধুরা, আপনারা কিভাবে উড়বেন, কোথায় উড়বেন, উড়ে কোথায় যেতে ইচ্ছে করছে? আজকের এই অনুষ্ঠানে একেবারে ফ্রি স্টাইল, আপনারা মনের সেই ইচ্ছে ডানাকে মেলে ধরুন, উড়ে বেড়ান। আজ চলুন সবাই মিলে একসঙ্গে প্রত্যেকের এই ইচ্ছে ডানাগুলো মেলে ঘুরে বেড়াই। ইচ্ছে ডানা, এই নামটার মধ্যে যেন কেমন একটা অদ্ভুত স্বাধীনতা লুকিয়ে আছে, তাই না? এটা শুধু উড়ে যাওয়ার গল্প নয় শ্রোতা বন্ধুরা, এই গল্প হচ্ছে নিজেকে ছুঁয়ে যাওয়ার গল্প, বা নিজের স্বপ্নকে ছুঁয়ে যাওয়ার গল্প, নিজের মতন করে বাঁচার গল্প, নিজের মনকে উড়ে বেড়ানোর স্বপ্ন। বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না, শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, নিশ্চয়ই তিনি পরে আবার ফোন করবেন। ডায়াল করুন 0381236253 নম্বরে। হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? এবারও শ্রোতা বন্ধুর সাথে কথা বলা গেল না। নমস্কার, কে রয়েছেন?

हेलो, তো শ্রোতা বন্ধুরা, আমাদের অনেকের জীবনেই এমন অনেক পর্ব আসে যখন মনে হয় যে যদি এই কাজটা করতে পারতাম, যদি সেখানে যেতে পারতাম। আমাদের প্রত্যেকের জীবনেই একটা ইচ্ছে থাকে, আমাদের উইশ লিস্টে, আমাদের উইশ বাকেটে এমন অনেক কিছু থাকে, কিন্তু সেই ইচ্ছেটা যদি ডানা মেলে উঠতে পারত। ধরুন, কেউ লেখক হতে চায়, কেউ গায়ক, কিংবা কেউ পাহাড় চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে চায়, আবার কেউ শুধু একদিন ব্যাগ কাঁধে নিয়ে অচেনা পথে হেঁটে বেড়াতে চায় একদিনের জন্য। ভাবুন তো কতটা মজা হতো। হ্যালো, হ্যালো,

0: স্বাধীনতাই তো চাই। কে বলুন তো অন্যের ইচ্ছায় জীবন কাটাতে চায়? শ্রোতা বন্ধুরা, আজ ইচ্ছে ডানায় ভর করে আপনারা কোথায় উড়ে যেতে চান সেই গল্পটাই শুনবো। বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, নিখিল রঞ্জন ভট্টাচার্য, তাই তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ, নিখিল বাবু বলুন, স্বাগত আপনাকে।
1: আমি তো ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরেছি।
0: আচ্ছা,
1: প্রথমত 1981 সালে গিয়েছিলাম, মানে এখান থেকে গুয়াহাটি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: গুয়াহাটি থেকে হিমগিরি এক্সপ্রেসে, হিমগিরি না, অন্য এক্সপ্রেসের নাম বলতে পারবো না।
0: আচ্ছা, মানে আপনার যদি ইচ্ছে ডানা থাকতো আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় যেতে চাইতেন?
1: আমি লখনউ গিয়েছিলাম।
0: না, আপনি আজকে দাঁড়িয়ে কোথায় যেতে চাইছেন?
1: এখন তো আমি আমার বয়স হয়ে গেছে, যাওয়ার ইচ্ছে নেই।
0: আচ্ছা, মনের বয়স কি বাড়ে?
1: হ্যাঁ,
0: মনের বয়স কি বাড়ে?
1: না, মনের বয়স বাড়ে না তা ঠিক, কিন্তু আমার যে
0: আচ্ছা, আজ যদি সত্যি সত্যি আপনার একটা ইচ্ছে ডানা থাকতো আপনি কোথায় যেতেন? আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্বে চলুন কথা বলি আপনাদের ইচ্ছে ডানায় ভর করে আপনারা ঠিক কোথায় যেতে চাইতেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
0: একদম আমিনুল বাবু, আজকে কিন্তু ঠিক চিনতে পারছিলাম, আপনি না বলে ঠিক বলে
2: দিদি। আজকের বিষয়টা দিয়েছেন খুবই সুন্দর, মানে ইচ্ছে ডানা।
0: হ্যাঁ একদম,
2: ইচ্ছে ডানা মানে আমি মনে করি যে একদম ফ্রি, মানে মুক্ত, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো আর কি। পিছনে কোনো ব্যস্ততা থাকবে না, একদম কোনো টান থাকবে না, একদম নিজের মতন করে আমি আমার স্বাধীনভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবো, চলাফেরা করব। আর যেমন পাখিরা, যেমন ধরুন আকাশে কি সুন্দর ভাবে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াই। হ্যাঁ, এইভাবে আমি চাইছি যে এইভাবেই আমি থাকবো। হ্যাঁ
0: একদম। আচ্ছা, আপনার যদি সেই ইচ্ছে ডানাটা একদিন পেয়ে যান সত্যি সত্যি, কোথায় আজকে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছে বলুন তো? আজকে সেই ইচ্ছে ডানায় ভর করে কোথায় যেতে চাইছেন আপনি?
2: আজকে এই যে ভর করে যদি বলেন, বেড়াতে যাওয়ার কথা যদি বলেন আপনি, তাহলে পরে আমার পাহাড় খুব পছন্দ।
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
2: একদম, পাহাড়টা আমার খুবই পছন্দ। সমুদ্রটাকে অত ভয় লাগে আমাকে, কিন্তু পাহাড়কে আমার ভয় লাগে না, পাহাড়ে এনজয় পাওয়া যায় ভালো। হ্যাঁ, মানে আমি যে দার্জিলিং গিয়েছি আমি দেখেছি, পাহাড়টা আমার কাছে ভীষণ পছন্দ।
0: আচ্ছা বেশ বেশ, খুব ভালো থাকুন, আর এভাবে ইচ্ছে ডানায় ভর করে উড়ে বেড়ান আমিনুল বাবু, ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ।

0: শ্রোতা বন্ধুরা,
1: আমিনুল বাবুর মতন আপনারাও কি চান সেই পাহাড়ে ঘুরে বেড়াতে না সমুদ্রে? পাহাড় না সমুদ্র, সে প্রশ্ন কিন্তু আজ নয়। আজ আপনি চাইলে আপনার ইচ্ছে ডানায় ভর করে চলে যেতে পারেন আপনার ছোটবেলার কোনো একদিনে, যেদিন সেই প্রিয় মানুষটা সস্নেহে আপনাকে খাইয়ে দিচ্ছিল, আপনাকে যত্ন করে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, আপনাকে ভালোবাসছিল। কিংবা এও হতে পারে এমন এক কাল্পনিক পৃথিবীতে যেতে চাইছেন আপনি আজ ইচ্ছে ডানায় ভর করে, যা আদৌ কতটা বাস্তবে হবে সে আপনি জানেন না, কিংবা হয়তো সে কোনোদিন বাস্তবে হবেই না, তারপরেও সেই ইচ্ছে ডানা আপনার আছে। আজ অধিকার দিলাম ইচ্ছে ডানায় ভর করে যত্রতত্র ঘুরে বেড়ানো, সেই অ্যাড্রেসটা কিন্তু আজ আমাদের চাই, কি বলেন শ্রোতা বন্ধু? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেব্রহ্মা বলছি।
1: নীলমণি বাবু বলুন।
2: আচ্ছা, আমি আপনাকে স্বাগত।
1: আপনাকেও স্বাগত।
2: আমার তো ইচ্ছা জাগে, আমি জাগে বেড়াচ্ছিলাম 2014-2016 থেকে আসলাম, এখন তারও তো যেতে ইচ্ছা করি। আমি তো লন্ডন, টোকিও, রাশিয়া, মস্কো, অস্ট্রেলিয়া, সারা দুনিয়াতে যাবার ইচ্ছা করি। সমুদ্রে বোম্বাইতে তাজ হোটেল সমুদ্রে আরব সাগরে ঘুরছি, দিল্লিতে গেছি, সিমলাতে গেছি, আরো দেখেছি, যা ইচ্ছা করি আমরা।
1: সেটা তো আপনি এরোপ্লেনের কাঁধে চেপে গেছেন, সেটা জানতে চাইছি না, আপনি ইচ্ছে ডানা?
2: আমি তো পাখির মতো আবার উড়িয়া, বিহঙ্গ মতো উড়িয়া উড়ে ও জায়গা, ওখানে দোকানে টোকিও, লন্ডন, মস্কোতে যাবার ইচ্ছা করে।
1: আচ্ছা, মস্কোতে যাবেন? ক্যা বাত নীলমণি বাবু, সেই মস্কোতে গিয়ে একটা সেলফি নিয়ে পাঠাবেন তো আমাদের, দেখবো ঠিক কেমন হয়।
2: আর যে বিহঙ্গের মতো, শকুনের মতো,
1: শকুনটা ঠিক কেমন লাগে, বাজ পাখিটাই ভালো বেশ, তাই না? নীলমণি বাবু বেশ উড়ে বেড়ান, আজ না হয় উড়ে বেড়ানোর দিন
2: আমাদের। বেড়েছি অনেক উড়ে আগে বেড়েছি, সিমলা গেছি, বোম্বে গেছি, দিল্লি গেছি, অক্সফোর্ড দেখছি।
1: আপনি তো অসাধারণ ব্যক্তিত্ব, আহা ক্যা বাত, কোন মানে
2: দেখতে চাই।
1: আচ্ছা ঠিক আছে, ঘুরে আসুন আপনার স্বপ্নের ডানায় ভর করে। শুভরাত্রি,
2: স্বাগত, আপনাকে স্বাগত, নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সেই ইচ্ছে ডানায় ভর করে নীলমণি বাবু যেতে চায় মস্কো কিংবা ইতালি। আমি কিন্তু সেই ইতালিতে গিয়ে একটা সেলফি দেখতে চাই নীলমণি বাবুর। যাই হোক, আচ্ছা বলুন তো, সেই ইচ্ছে ডানায় ভর করে গেলে ছবি তোলা যাবে? যদি সত্যি ছবি তোলা যেত, আজ এআই কত কিছু করছে, কিন্তু সত্যি সেই স্বপ্নের স্ক্রিনশট কি নেওয়া যায়? যদি নেওয়া যায় অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন শ্রোতা বন্ধুরা। আজ ইচ্ছে ডানা নিয়ে কথা হচ্ছে, কোনো এরোপ্লেন নয়, কোনো হেলিকপ্টার নয়, ট্রেন নয়, ট্রাম নয়, বাস নয়, পায়ে হাঁটাও নয়, আজ ইচ্ছে ডানার গল্পগুলো শুনবো। যদি কারোর অদ্ভুত ইচ্ছে ডানা থাকে সেটাও শুনবো। শ্রোতা বন্ধুরা, একটা কানে কানে কথা বলি, আমরা কিন্তু বন্ধু, সব কিছু ভাগ করে নেওয়া যায় বন্ধুদের সঙ্গেই। অনেক সময় অনেক দায়িত্ব আর বাস্তবতার জালে জড়িয়ে অনেক সময় কিন্তু সেই ইচ্ছে ডানাগুলো ছেটে ফেলতে হয়। আজকের এই রাতটা সেই ছেটে ফেলার ডানাগুলো কিংবা ভাঁজ হয়ে থাকা ডানাগুলোকে আবার খুলে দেওয়ার রাত। বলুন তো, যদি কোনো বাধা না থাকতো বা ধরুন যদি কোনো ভয় না থাকতো, তাহলে আপনি কোথায় উড়ে যেতে চাইতেন? কোন স্বপ্নটা আজও আপনার বুকের ভেতর লুকিয়ে রেখে

0: রেখেছেন। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু শুনবো সেই গল্প। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0381 2326 253 নম্বর, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে। আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও, 9402169965। বন্ধু রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, ঝর্ণা ম্যাডাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর, অনেকদিন পর, সেই সেই সেই।
1: আমার কিন্তু ইচ্ছে করে ছোটবেলা একটা সময়টা ফিরে যেতে, মা কুলের কুলে বসে খাওয়া, বাবা কুলের করে হেঁটে হেঁটে কিছু চাঁদ মামা দেখে ঘুম পাড়ানো, এই মা কুলে থেকে থেকে মানে ওই গল্প শুনুন, ও বাবা আমাকে কুলে নিয়ে পুজো দেখানো, বসে বসে রান্না বাটি খেলা, এই ছোট সময় যে না এখন ফিরে যেতে ইচ্ছে করছে আমার মেয়ে, কিন্তু এটা কি হবে?
0: হ্যাঁ, আজ ইচ্ছেটা নাই ভর করে সব হবে, জান, আজকের জন্য সব ছাড় দিয়ে দিলাম।
1: এগুলো ইচ্ছে করে, কিন্তু আর সবশেষে ইচ্ছে করে মানায় ম্যাডামকে নিয়ে বসে বসে চা খাই, গল্প করি।
0: হ্যাঁ, তাই, আমি কিন্তু চা ভীষণ ভালোবাসি ঝর্ণা ম্যাডাম, আর সঙ্গে যদি একটু মুড়ি ভাজা থাকে, চানাচুর থাকে, তাহলে তো আর কথাই নয়।
1: চানাচুর মুড়ি তো অবশ্যই থাকতে হবে, না তো জমবেই না।
0: অনেক ভালোবাসা নেবেন এবং শ্রদ্ধা নেবেন, ভালো থাকবেন ম্যাডাম, কেমন?
1: ভালো থাকবেন ম্যাম,
0: একদম। শুভরাত্রি। কতটা আন্তরিকতা ছড়িয়ে থাকে বলুন তো আমাদের মধ্যে, কতটা ভালোবাসতে পারি আমরা বলুন তো। আর সত্যি বলুন তো, এই ইচ্ছে ডানাগুলো যদি আমরা না মেলতে পারতাম, অতটা প্রসারিত হতো আমাদের মন বলুন তো। শ্রোতা বন্ধুরা, জানেন একবার ছোটবেলায় আমরা খুব সহজে স্বপ্ন দেখতে পারতাম, কেউ বলতো মহাকাশে যাবে, কেউ বলতো সমুদ্রের তলায় গুপ্তধন খুঁজে আনবে, অনেকটা ঠিক সেই টিনটিনের মতন, আবার কেউ বলতো একটা বিশাল বাগান বানাবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নগুলো বদলে যায়, আমরা বাস্তবতার মাটিতে এতটা পদচারণা করি যে সেই ইচ্ছেগুলোকে হারিয়ে ফেলি আমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখেছিলেন, চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শির, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। ভয়হীন মননই আমাদের এই ইচ্ছে ডানার সবচেয়ে বড় শক্তি, কারণ মানুষ প্রথমে কল্পনায় উঠতে শেখে, তারপর সে বাস্তবেও উঠতে পারে। সেই স্বপ্নগুলো সেখান থেকেই, কল্পনা থেকে কবে যে বাস্তবে পরিণত হয় আপনি ধরতেও পারবেন না। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি রাজদীপ বলছি।
0: রাজদীপ? হ্যাঁ, রাজার যে দীপ, বলুন রাজদীপ, আপনি বলুন কেমন আছেন স্যার? অসাধারণ আছি, আপনার ফোন পেয়ে ভীষণ ভালো আছি, আগে অতটা ভালো ছিলাম না। বলো রাজদীপ, বলো তোমার ইচ্ছে ডানায় তুমি কোথায় যেতে চাও বাবা?
2: আমি দুবাই বুর্জ খলিফা দেখতে চাই।
0: দুবাই বুর্জ খলিফা? ও বাবা, একা একা যাবে না ভাই বোনকে নিয়ে যাবে?
2: ডানা থাকলে তো আমি একাই যাবো।
0: হ্যাঁ, সবার তো আর ডানা থাকবে না তোমার মতো অত সুন্দর। আচ্ছা, বুর্জ খলিফায় কি খালি পায়ে যাবে না জুতো পরে যাবে? ঠিক আছে, একদম বুর্জ খলিফায় ঘুরে এসো, আজ রাতেই হয়ে যাক জার্নিটা। শুভরাত্রি বেটা, খুব ভালো থেকো। শ্রোতা বন্ধু, আমাদের ছোট্ট রাজদীপ দুবাই বুর্জ খলিফা দেখতে চায়। আসলে আমাদের এই রাজদীপের মতন আমাদেরও স্বপ্নগুলো ছিল, হয়তো কখনো টোকিও, কখনো লন্ডন, কখনো

0: হয়তো এমন এক স্বর্গরাজ্যে যেখানে শুধু মেঘ আর মেঘ, সেটা চেরাপুঞ্জিও হতে পারে, হতে পারে মায়ানমারের ইরাবতী নদী। বিপাশা হলেও আপত্তি নেই। আপনি কি কোনোদিন স্বপ্নে রাখাল বালক হতে চেয়েছিলেন, কিংবা গাঁয়ের সেই রাধারানী যে সারাদিন ভোরে কুরবে মালা, ফুল কুড়িয়ে মালা বানাবে, আর সেই মালা দিনের শেষে পরিয়ে দেবে তার প্রাণনাথকে? আপনি কি কল্পনায় কোনো একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসেন, যার জন্য সব কিছু করতে আপনি রাজি আছেন? পারেন কি? এই গল্পগুলো না হয় আমরা শুনবো আজ। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি গান্ধীগ্রাম থেকে অমিত ভদ্র বলছিলাম।
0: অমিত ভদ্র, হ্যাঁ বলুন, স্বাগত আপনাকে।
1: আপনাকে এটা খুবই ভালো, আমাদের আকাশবাণী থেকে রোজই দেয় যেগুলো, প্রত্যেকটি এক একদিন এক একটা দিচ্ছে, যে খুবই ভালো। তবে আজকে যে ইচ্ছেটা নাই, কোথায় যেতে চাই, আমিনুল বাবু যে বললেন যে টানা থাকতে আকাশে উড়ে পাখির মতন উঠতো, খুব ভালো কথা। তবে আমাকে যদি কেউ আজকে জিজ্ঞেস করে যে তুমি আমি কোথায় যেতে চাই, তা আমি বলবো যে পাহাড় তো ভালোই, তবে তার মধ্যে বলবো কাজিরাঙ্গা পাহাড়ে আসামে। কাজিরাঙ্গা
0: পাহাড়,
1: বুড়া পাহাড়ের উপরে যে কাজিরাঙ্গা পাহাড় আছে সেখানেই যাবো। তবে আমি কিন্তু পাখির মতন উড়ে যেতে চাই না।
0: কিভাবে যেতে চাই?
1: আমার ইচ্ছা আছে, যদিও চাকরি করি আর 10 মাস আছে চাকরি, রিটায়ার্ড লাইফে আসবো, যদি হয় একটা ব্রহ্মপুত্র উপর সেই মাজুলি চর নদীর বদ্বীপ, সেটা দেখে তারপর সেই বুড়ো পাহাড়ে গিয়ে কাজিরাঙ্গা, তারপর পোকাঘাট শিলঘাট হয়ে সেই জোরহাট থেকে তিনসুকিয়া, তারপর মাকুম মরান হয়ে এদিক দিয়ে ঘুরে আবার চলে আসো আপার আসাম। অর্থাৎ আমাকে যদি আজকে যদি কেউ জিজ্ঞেস করে, বা আপনি যে বললেন যে আজকে যদি ইচ্ছে দিবে কোথায় যেতে চান, আমি বলবো সর্বপ্রথম আমি কাজিরাঙ্গা পাহাড়ে যেতে চাই।
0: বাহ, তার মানে আপনি পাহাড় ভালোবাসেন, তাই না?
1: হ্যাঁ, পাহাড় তো সবাই ভালোবাসে, আশা রাখি কেউ সমুদ্রে ভালোবাসে। তবে সমুদ্রও দেখেছি, বোম্বে যখন গিয়েছিলাম, কিন্তু আমার কাছে পাহাড়টা যেন বেশি
0: বেশি ভালো লাগে না।
1: আর বিশেষ করে কাজিরাঙ্গা পাহাড়ে সেই গন্ডার দেখা যদিও ছোট থাকতে, কিন্তু সেখানে গন্ডার দেখা বা ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি চড়ে যে লম্বা মুখলা কুমির গুলো যে উঠে, এটা দেখো আর একটা ব্যাপার, এই আর কি।
0: খুবই ভালো লাগলো, এত সুন্দর ভাবে আপনি ডেসক্রাইব করলেন, মনে হচ্ছে আপনার সঙ্গে আমরাও যারা পাহাড় ভালোবাসি চলে গেছি সেই
1: ব্রহ্মপুত্রের উপরে, মানে নিষ্ঠাতে উপরে কাজিরাঙ্গা পাহাড়, তার নিচে সেই ব্রহ্মপুত্র নদী, তারপর সেই মাঝখানে সেই মাজুলি নদীর চর। আগে তো স্টিমারে এপার থেকে ওপার, শিলঘাট থেকে এই ভোমরাগুড়ি ওপার হতো, এখন তো ব্রিজ হয়ে গেছে, রাজীব গান্ধীর আমলে ইয়ে করলো, এই আর কি। শুভরাত্রি সবাইকে,
0: শুভরাত্রি, খুব ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। একদম তাই, নিখিলবাবুর মতন উড়ে বেড়ানোর স্বপ্ন হয়তো আমরাও দেখি, কিংবা আমিনুলবাবুর মতন পাহাড়ে উঠতে চাই, নীলমণিবাবুর মতন ইতালিতে যেতে চাই, আবার ফিরে যেতে চাই ঝর্ণা ম্যাডামের মতন আমাদের ছোট্ট মিষ্টি ছোটোবেলায়, আবার ছোট্ট রাজদীপের মতন আমরা বুর্জ খলিফাও দেখে আসতে পারি, কিংবা অমিত ভদ্রবাবুর মতন সেই আসাম পাহাড়ে। পাহাড়ে অনেকেই ভালোবাসছেন, তাই না শ্রোতা বন্ধুরা? আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে উঠেছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি, আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা,

0: আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি, কখনো এর কখনো ওর দখলে, গিয়েও ফিরি তোমারই টানে। কবিতা, আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে। কবিতা, আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক। কবিতা, আমি শ্মশানে ফুল ফোটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক। কবিতা, আমি নিজের চোখ উফরে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক জালো দুলোক। কবিতা, শ্রোতা বন্ধুরা, আমাদের স্বপ্নগুলো কিন্তু কবিতার মতনই সুন্দর। বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি রানীবাজার থেকে দিলীপ মজুমদার বলছি।
0: দিলীপ
1: কিন্তু বেশি জানি না, কিন্তু
0: দিলীপ
1: মজুমদার
0: আনন্দ
1: থাকে, তাহলে গান বাজনা ভালো লাগে। আমি সবসময় গান শুনি, আপনাকে বলেছি আগে, গান সবসময় দুঃখে থাকলেও গান শুনি, সুখে থাকলেও গান শুনি। এখন আমাদের অনুষ্ঠান চলছে।
0: আচ্ছা, আপনি টপিকে কথা বলুন না।
1: হ্যাঁ,
0: টপিকে কথা বলুন।
1: কি কথা বলবো?
0: ও মা, সেটা আপনি জানেন না। না, শ্রোতা বন্ধু, এভাবে কথা বললে কিন্তু আমরা আপনাকে এন্টারটেইন করতে পারি না, কারণ অনেক শ্রোতা বন্ধু কিন্তু ফোন লাইনে অপেক্ষায়। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন? শেখ নূর আলম বাবু ভালো আছেন?
2: অবশ্যই ভালো আছি,
0: একদম। বলুন।
2: আর সেই সঙ্গে বলি দিদি,
0: হ্যাঁ,
2: ওই কদুরী লগ্নে যখন মেঘটা,
0: হ্যাঁ হ্যাঁ,
2: নিচে মাটিতে ঠেকে যায় না, সেই মুহূর্তে আমার ইচ্ছে না না অনাসি ওখানে উড়ে বেড়াবে।
0: আচ্ছা,
2: বুঝলেন। আর সেই সঙ্গে বলি, এখন বয়স হয়েছে তো, ডানাগুলো একটু ভারী হয়ে গেছে, একটু ভারী হয়েছে।
0: আচ্ছা, বয়স কি শুধু শরীরের দিয়েই হয় বিচার করা?
2: না না না না, বয়স একটা সংখ্যা মাত্র। আমাদের বয়স যদি আমরা যদি বয়সটা কিছু ভাবতাম, তো আপনার সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম না। বয়সটা কোনো ম্যাটার না, কিছু ভাবি না। এরপরে যদি বলি, আমার ইচ্ছা না যাই তো, যখন আমি পাখা আসতে ধারে বসে থাকতাম, তখন আমার ইচ্ছা না বলতো যে ওই স্টারিং এ বসে থাকবো আর কি, ড্রাইভারই হবো, ড্রাইভার করবো।
0: আচ্ছা,
2: এটা আমার মনে হতো। আর সেই সঙ্গে বলি দিদি, আবার মাঝে সাঝে আমার ইচ্ছা না পাখিটা ওই কোনো দোকানের দোকানের যে চেয়ারটাই ঝুপকি মেরে বসতো।
0: আচ্ছা,
2: কিন্তু সবটাই কিন্তু আমার বাস্তবায়িত হয়েছে। আমাকে কেউ কোনোদিন গাড়ি চালানো শেখায়নি, আমি সব গাড়ি চালাতে পারি, এটা আমার ঈশ্বর প্রদত্ত। কেউ কোনোদিন কিছু শেখায়নি, আমি কিন্তু সব গাড়ি চালাতে পারি। আমি প্রথম যখন বাইক চাপি তখন 9 টাকা লিটার, সেটা হচ্ছে 1982 সাল। আজও কিন্তু বাইক চাপছি। আর সেই সঙ্গে বলি, আমার ইচ্ছা নানা বলতো না যে দোকানের চেয়ারে ঝুপটি মেরে বসবো, আমি 42 বছরে দোকানি।
0: আচ্ছা, খুবই ভালো,
2: এখনো দোকান। হ্যাঁ, তা আমার ইচ্ছা নানা আমাকে ঠিক যথেষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে। আমি ঠিক আছি, যেটা চেয়েছি ঈশ্বরের কাছে সেটা পেয়েছি। আপনাদের আশীর্বাদ, এখন খুব ভালো আছি।
0: আপনিও খুব ভালো থাকুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলছেন, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। আপনারাও কেমন রাখাল ছেলে হতে চান? বাঁশি বাজাবেন সারাদিন ধরে আর রাতের বেলায়, ওই যে সেই ধর্মের বকের মতন দুটো শাক ভাত খেয়ে ঘুমিয়ে পড়বেন। আচ্ছা বলুন তো, যুধিষ্ঠিরকে যে প্রশ্ন করা হয়েছিল ধর্মের

0: যে সবচেয়ে সুখী কে? কি বলেছিল যুধিষ্ঠির? যে দিনের শেষে দুটো শাক ভাত খেতে পায় সেই তো সবচেয়ে সুখী, তাই নয় কি? আর বলুন তো, সেই ধর্মের বক কি বলেছিল সবচেয়ে দ্রুতগামী কে? মন। একদম, সেই মনকে ভর করেই, মনের ইচ্ছে টানাতে ভর করেই কিন্তু আজ গোটা অনুষ্ঠানটা, তাই নয় কি? সেই দ্রুতগামী মন এক্ষুনি চাইলেই, ঠিক এই মুহূর্তে আমি মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারি। আচ্ছা, আমার মতন মঙ্গল গ্রহে কিংবা চাঁদে কে কে পৌঁছতে চান আপনারা বলুন তো দেখি তো, এইবারে শ্রোতা বন্ধু যেতে চাইছে কিনা। মঙ্গল গ্রহ না হলে নেপচুন প্লুটোতেও হবে যদি চান আপনারা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ অনিমেষ বাবু, স্বাগত, বলুন।
1: আমার তো প্রত্যেকটি সদস্যের বাড়ি থেকে ঘুরে আসতাম, জল খেয়ে আসতে পারতাম।
0: আরে বাহ, এটা কিন্তু অসাধারণ বললেন।
1: আপনার বাড়ি, তৃতীয়বার মানে একদিনে না, প্রথম দুদিন বাড়ি গেলাম, এবার আস্তে আস্তে সবার বাড়ি গেলাম,
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকো।
1: আপনাদের জল টল খেয়ে হিমালয় পর্বতে গিয়ে বসে
0: থাকতাম। আরে এই আইডিয়াটা তো দারুণ, একদম জল খাবার শেষ করে প্রিয় মানুষদের বলতে, তারপর বিন্দাস একটা ধ্যান হয়ে যাক। আর এভাবে এমন মজার মানুষরা যদি আমাদের সঙ্গে থাকে না, আমরা কিন্তু অনুষ্ঠান করার অনেক বেশি উৎসাহ পাই। খুব ভালো লাগলো কথা বলে, ভালো থাকুন। শুভরাত্রি। আচ্ছা, এবার তো অনেক কথা হলো, এবার গানে ফিরে যাই। অনেকগুলো মজার গান রয়েছে কিন্তু আজ ঝুলিতে।

শ্রোতা বন্ধুরা, কখনো ইচ্ছে ডানা মানে দূরে চলে যাওয়া নয়। ইচ্ছে ডানা মানে হয়তো বহুদিন পরে নিজের জন্য এক কাপ চা বানিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখা। ইচ্ছে ডানা মানে হঠাৎ করেই মাকে জড়িয়ে ধরে বলা ভালোবাসি। ইচ্ছে ডানা মানে একটা পুরনো গান শুনে কোথাও হারিয়ে যাওয়া। ইচ্ছে ডানা মানে নিজের হৃদয়ের কথা শোনা, কারণ সব উড়ান আকাশে হয় না, কিছু উড়ান আমাদের মনের ভেতরেরও উড়ান, কিছু উড়ান আমাদের উইশ লিস্ট থেকে পছন্দের তালিকাগুলোকে বের করে আনার। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার সঙ্গে দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে বলতাম পাহাড়টার বদলে। কে জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানু নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগল। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে অত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, সে জানতো, সবই জানতো, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথায় খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহং

0: অহংকার নেই, এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দশ দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। শ্রোতা বন্ধুরা, এমন কোনো উইশ লিস্ট কি রয়েছে আপনাদের উইশ বাকেটে? বলুন আপনাদের সেই কথাগুলো আমাদের সঙ্গে, হয়তো কিছু না বলা কথা বেরিয়ে আসবে আজ। শুনি, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো নমস্কার
0: অম্বিকা ম্যাডাম।
1: হ্যাঁ একদম,
0: আজ বহু বছর পর যেন আপনার কলা পেলাম।
1: বহু বছরই বটে, এক বছর পরই বটে।
0: বলুন ম্যাডাম, কেমন আছেন? ভালো তো সব?
1: হ্যাঁ, এখন একটু ভালো আছি।
0: বেশ, এবার শুনি তো আপনার সেই ইচ্ছে ডানার গল্পটুকু।
1: হ্যাঁ, আমি আমি যদি কিছু মানে হই, তাহলে আমি আমার ইচ্ছে পাখি হওয়ার।
0: আচ্ছা, হ্যাঁ,
1: আমি পাখি হয়ে এদেশ ওদেশ, হ্যাঁ, আকাশে, মুক্ত আকাশে, হ্যাঁ, উড়ব। আর আমার কোনো বাধা বিপত্তি থাকবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না। হ্যাঁ, আমি মানে সব জায়গায় মানে যেতে পারবো, যখন যেখানে মন চাইবে সেই দেশে যেতে পারবো। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যেতে পারবো, কত দেশ বিদেশ দেখতে পাবো। হ্যাঁ, এটাই বিশেষ করে আপনাদের
0: ছোট পাখিটা উড়ে যাবে না, অনেক দূর দূর,
1: অনেক দূরে।
0: আর বিশেষ করে আমাদের কাছেও আসতে হবে কিন্তু একবার।
1: হ্যাঁ, ওই তো ত্রিপুরায় যাওয়ার জন্যই তো আরো হতে চাইছি পাখি, কারণ আপনাদের সকলকে দেখার আমার খুব ইচ্ছা।
0: আমাদেরও
1: আপনাদের ত্রিপুরা, হ্যাঁ, ত্রিপুরা রাজ্যকে দেখার আমার খুব ইচ্ছা, ত্রিপুরেশ্বরীকে হ্যাঁ দর্শন করারও আমার খুব ইচ্ছা। হ্যাঁ, তো
0: কি সুন্দর ঝিঝি পোকা ডাকছে আপনার বাড়িতে বোধ হয়, না? ঝিঝি পোকা বা ব্যাং কিছু একটা, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। খুব ভালো লাগলো, দারুণ, ভালো থাকুন শ্রোতা বন্ধুরা। ইচ্ছে ডানা, সেই ইচ্ছে ডানায় আপনি কোথায় যেতে চান? আপনার বয়স যাই হোক না কেন, আপনার অবস্থান যাই হোক না কেন, হয়তো আপনি কোনো অফিসের বড় বাবু কিংবা বস, আপনার ইচ্ছে ডানাটা কখনো ছিঁড়ে ফেলবেন না। কারণ মানুষ বেঁচে থাকে শুধু শ্বাস নিয়ে, বেঁচে থাকে শুধু স্বপ্ন দেখ নিয়ে। তাই নিজের জন্য একটু আকাশ রেখে দিন আলাদা করে, একটু মেঘ রেখে দিন, আর একটু উড়ে যাওয়ার জায়গা রেখে দিন। হয়তো একদিন দেখবেন আপনার সেই ছোট্ট ইচ্ছে ডানাই আপনাকে নিয়ে গেছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর গন্তব্যে। আর সেই গন্তব্যটা কি, সেটা আজ হয়তো আপনি দাঁড়িয়ে ভাবতে পারছেন না। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:20:15 রয়েছে। আমি আপনাদের বন্ধু আছে মানালি আপনাদের সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো দিদি নমস্কার, আমি যমুনা দাস বিশ্বাস।
0: যমুনা দাস বিশ্বাস, বলুন ম্যাডাম। যমুনা ম্যাডাম, যমুনা নদী আমার খুব পছন্দ।
2: ঘুরে এসেছি, মামার বাড়ি যাই, বোনের বাড়ি যাই, এমন মনটা ওই তো আমরা পাখির মতো উঠছে।
0: সত্যি তাই, সেই ছোটবেলার দিনগুলো যেখানে আপনি নিজের মতন করে ঘুরে বেড়াতেন একটা ফ্রক পরে, সেখানে হয়তো কেউ কিছু বলতো না, কিন্তু বড় হতে হতে আমাদের মনের আকাশটাও ছোট্ট হয়ে যাচ্ছে, তাই না যমুনা ম্যাডাম? খুব মিষ্টি লাগলো আপনার এই ইচ্ছে ডানার গল্পটুকু। আপনার এই ইচ্ছেটুকু যেন আপনার মনের মানুষটি খুব শিগগিরই শুনে আপনাকে সেই পছন্দের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, সেই প্রার্থনাটা রইল। ভালো থাকুন। একদম শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, প্রত্যেক মানুষের বুকের ভেতর একটা ছোট্ট আকাশ থাকে। সেই আকাশে একসময় অনেক অনেক অনেক রঙিন ঘুড়িরা উঠত, পাখিরা উঠত, অনেক স্বপ্নরা উঠত, আর উঠত অনেক ইচ্ছেরা।

0: কিন্তু বড় হতে হতে কেমন যেন আমাদের সেই আকাশটার দরজাটা বন্ধ করে দিই। আমরা নিজেরাই হয়তো একেবারে মুখের সামনে, স্বপ্নদের মুখের সামনে সপাট করে দরজা আটকে দিই। তাই আজ দরজা খুলে দেবার দিন, আজ দরজা জানলা সমস্ত কিছু খুলে দেবার দিন, আজ হারিয়ে যাওয়ার দিন আপনাদের ইচ্ছে ডানায় করে। আজ আপনাদের এই গল্পটুকু আমরা শুনছি ঠিকই, কিন্তু শুনতে শুনতে আমরা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি সে আর কি বলতে। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোহরি, জোলাহাটি থেকে।
0: হ্যাঁ সুমন মোহরি বাবু, বলুন কেমন আছেন?
1: ভালো, ভালো আছি। আপনি ভালো তো?
0: হ্যাঁ ভালো আছি।
1: যদি আমার ইচ্ছাটা না থাকতো তাহলে আমি প্রথমে আকাশে উড়ে পৃথিবীটাকে নতুন করে দেখতাম।
0: হ্যাঁ,
1: আর দূরে পাহাড় নদী সমুদ্র সবকিছু উপভোগ করতাম।
0: আচ্ছা,
1: আর শুধু নিজে আনন্দ করতাম না, বরং অন্যদেরকেও সাহায্য করতাম।
0: আচ্ছা,
1: যেখানে মানুষের বিপদ পড়বে সেখানে দ্রুত চলে যেতাম, আবদারিয়ে দিতাম।
0: বেশ, খুব মিষ্টি লাগলো আপনার এই কথাটা। ভালো থাকুন সুমন বাবু। আচ্ছা শ্রোতা বন্ধুরা, অনেকেই বলছিলেন ছোটবেলায় হারিয়ে যাওয়ার কথা। মেয়েটার নাম ছিল মেঘলা, খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। ছোটবেলায় সবাই, আমরা প্রায় সবাই পুতুল নিয়ে খেলা করেছি, কিন্তু মেঘলা ছাদে উঠে আকাশ দেখত, মেঘলা মেঘ দেখত, পাখিদের দেখত, আর ভাবত আমি যদি একদিন পৃথিবীর সব পাহাড়ে দেখতে পারতাম। ওর একটা ডায়েরি ছিল জানেন, সেখানে লিখেছিল সে, একদিন আমি একটা ট্রেনে চড়ব, একা পাহাড়ে যাব, মেঘ ছুঁয়ে দেখব, আর পৃথিবীকে নিজের মতন করে চিনব। শ্রোতা বন্ধুরা, জীবন সবসময় গল্পের মতন হয় না। কলেজ শেষ হলো, চাকরি, সংসার, দায়িত্ব, সময়, এই সব কিছু একে একে এসে মেঘলার ডায়েরির পাতাগুলো ঢেকে দিল। বছর কেটে গেল, একদিন আলমারি গোছাতে গিয়ে সেই পুরনো ডায়েরিটা খুঁজে পেল ছোট মেঘলা। পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু স্বপ্নগুলো তখনও রঙিন। প্রথম পাতায় লেখা, মেঘলা তুমি যদি কোনোদিন এই ডায়েরি আবার পড়ো তাহলে জেনে রেখো তোমার এখনও আকাশ দেখা বাকি রয়েছে। মেয়েটা খানিকক্ষণ কাঁদল, কারণ সে বুঝল সংসার তাকে হারায়নি, সময় তাকে হারায়নি, বরং সে নিজেই নিজের ইচ্ছেগুলোকে বন্দি করেছিল একটা সময়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, যদি হঠাৎ করে সেই আলাদ্বীপের আশ্চর্য প্রদীপ আপনার হাতে চলে আসে, কিংবা হঠাৎ করে আপনার সামনে যদি সেই ভূতের রাজা এসে জানান দেয় তার অস্তিত্ব, কি চাইবেন সেই ভূতের রাজার কাছে?

0: সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠে যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও।

0: শ্রোতা বন্ধুরা, ঠিক এভাবেই আমরাও এমনি এক মনের গহীন অরণ্যে ঘুরে বেড়াতে চাই, খুব সহজেই বিভিন্ন সামাজিক মাধ্যমের রিলস ভেসে ওঠে আমাদের স্ক্রিনে। আজকাল এমনও হয়, আমরা ধরুন এক ধরনের পছন্দের রিলস দেখতে দেখতে সেই রিলসগুলি আপনার ফিরে চলে আসবে। আজ অনুষ্ঠান করাকালীন ফিডে খুব বেশি করে বাসন্তী পোলা এবং খাসির মাংস আসছিল। ঠিক এই ভূতের রাজার গানটা শুনতে শুনতে আমার কেমন জানি সেই ইচ্ছেটানায় চেপে কোনো একটা জায়গায় গিয়ে এমন একটা লাঞ্চের ইচ্ছে করছিল। যাই হোক, আপনারা হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন যারা আমার মতন ভোজন রসিক। হ্যালো, না, শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 10:29:20 রয়েছে আমি মানালি আপনাদের সঙ্গে। আর আজ আজ রাতে কথা হচ্ছে ইচ্ছে ডানা নিয়ে। ইচ্ছে ডানায় ভর করে কোথায় ঘুরে বেড়াতে চান আপনারা, কোথায় যেতে চান বলুন, আমি রয়েছি আপনাদের বন্ধু, বাকিটা পরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে?
1: নমস্কার ম্যাডাম, আমি ঈশান দেব না বলছি।
0: হ্যাঁ ঈশান বাবু, স্বাগত আপনাকে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, কত সুন্দর ইচ্ছে দানা, উড়ে যেতে ইচ্ছে করে কত জায়গায়। এটাই, হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমার তো সবসময় দানার মতো, পাখি যদি দানার মতো যদি থাকতো আমার, তাহলে তো অনেক জায়গায় উড়ে যেতে চাই।
0: আচ্ছা,
1: যেতাম বিশেষ করে আশ্রমে।
0: আচ্ছা, কোন আশ্রমে?
1: মন্দির, কামাখ্যা মন্দিরে, সোমনাথ মন্দিরে।
0: আচ্ছা,
1: কিন্তু এইসব জায়গা তো নেপালে ঘুরেছিলাম, পনেরো 16 বছর আগে গিয়েছিলাম। এখনো এই নভেম্বরে যাওয়ার ইচ্ছা আছে, আর ডিসেম্বরে এই আসামে কামাখ্যা মন্দিরে।
0: আচ্ছা,
1: বৃন্দার সমাধি ক্ষেত্র এসব, কিন্তু ইচ্ছে দানার ব্যাপার আশা করি বাস্তবের এই পরিণত হবে মনের ইচ্ছা।
0: একদম একদম, সেই ইচ্ছেগুলো সব পরিণত হোক আপনার।
1: আর কিন্তু ইচ্ছে দানার মতো না উঠতে পারলে কি
0: পারবেন? তো কেন পারবেন না ভাবছেন?
1: তো মনের ইচ্ছে দানা তো সবসময় উড়াল দিচ্ছে, সব জায়গায় যাচ্ছি, মনে বিদ্যুতের 100,000 স্পিডে মন তো ভুবন ঘুরে। ইচ্ছে দানা কাছাকাছি তারা ইচ্ছে দানা বলা যায়, কিন্তু এটা
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সেই ইচ্ছে ডানার গল্পগুলো তো আজ আমরা শুনছি, কিন্তু কোথায় যেন মনে হয় আরে হ্যাঁ, এটা তো আমার ইচ্ছে ডানা, আরে হ্যাঁ

0: ওটা তো আমার ইচ্ছে না। না আরে হ্যাঁ, ওখানে তো আমিও যেতে চাই। এমন কি কোয়েনসাইড করছে কার সঙ্গে, মিলে যাচ্ছে অন্য শ্রোতা বন্ধুর সঙ্গে মনের ইচ্ছেগুলো? যদি মিলে যায় তাহলে মনে রাখবেন, আপনারাই বন্ধু, আসল বন্ধু, ইচ্ছে ডানার বন্ধু, আপনারা মনের বন্ধু। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি
0: তো আপনাকে চিনে ফেললাম।
1: আপনি মালানি না মানালি?
0: একদম ঠিক ধরে ফেললেন।
1: আচ্ছা, আমার ইচ্ছেটাই ভর করে আমি ত্রিপুরা ট্যুর করতে চাই।
0: আচ্ছা,
1: কারণ ত্রিপুরা বেঙ্গলের ভৌগোলিক পরিবেশ এবং ভাষা সংস্কৃতি খুব সাদৃশ্য আছে, এবং মানালি দেবী কি করে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, সবার সঙ্গে কিভাবে

0: ঠিকানায় ভর করে আমি ত্রিপুরা ট্যুর করতে চাই।
1: আচ্ছা।
0: কারণ ত্রিপুরা বেঙ্গলের ভৌগোলিক পরিবেশ এবং ভাষা সংস্কৃতি খুব সাদৃশ্য আছে, এবং মানালি দেবী কি করে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, সবার সঙ্গে কিভাবে ব্যবহার করে ভালো ব্যবহার করে মন্তব্য করছেন, এইসবগুলো দেখে কিছুক্ষণের জন্য আপাতত মানালি দেবীকে সরিয়ে দিয়ে আমি একটুকু পরিচালনা করার ইচ্ছা রইল।
1: বেশ বেশ বেশ, হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি আসেন তাহলে তো নিশ্চয়ই দেব। এ আর বলতে, খুব ভালো থাকুন আতিকুর রহমান বাবু, ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ শ্রোতা বন্ধু, কি দারুণ না আমাদের শ্রোতা বন্ধু, কিন্তু একবারের জন্য হলে আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চাইছেন এবং এসে আমাদের হয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আপনারাও কি ঠিক এমনটাই চাইছেন আতিকুর রহমান বাবুর মতন? নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো আমার এই পুরো মানে পবিত্র যে ব্রহ্মাণ্ডটা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাইকে দেখে, সপ্তর্ষিমণ্ডলকে দেখে একটা প্রণাম জানাতে, অনেকক্ষণ বসে সব গ্রহ নক্ষত্রকে একটা প্রণাম জানাতে, আর সেখান থেকে ফিরে এসে ওই স্কুল জীবনের যে বান্ধবীদের সঙ্গে গল্প, তারপরে টিফিন ভাগ করে খাওয়া, তারপরে কে কি পরীক্ষার জন্য প্রিপারেশন করেছে সব মিলে বসে, আমরা নেতাজি স্কুলের সংস্কৃতি ভবনে বসে সব একসঙ্গে বসে গল্প করতাম, খুব মজা করে সমস্ত কান নোট কে দেবে, মানে ওই স্কুল জীবনটাতে ফিরে যেতাম। আবার কি আনন্দ হতো একটা টিফিন নিলে একজনে ভাগ খেতাম, তুমি কি শিখেছো, তুমি কি প্রিপারেশন করেছো, পরীক্ষা এসে গেছে সব দাও, একজনকে একজনে পাল্টা সিলেবাস নোট সব দিতাম। সেই জীবনটা মানে ম্যাডাম যে আনন্দের ছিল, বাড়ি থেকে কিছু না খেয়ে গেলো তাদের সঙ্গে কথা বললো পেট ভরে যেত, এত আনন্দ লাগতো। হ্যাঁ, তারপর টিফিন ভাগ করে খাওয়া, সরস্বতী বুঝাতে তারপরে আচারে দোকান প্রতিষ্ঠা দিবস 3 দিন নেতাজি স্কুলের, মার্চ থেকে পঞ্চম,
1: মানে সেই দিনগুলোতে আপনি ফিরে যেতে
2: চান, কার দোকানে বেশি বিক্রি হবে সে
1: আমি বিশ্বাস করুন ভীষণ আনন্দ করি। ভালো থাকুন, শুভরাত্রি,
2: খুব ভালো থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের এই আশীর্বাদটুকু যে কি ভালো লাগে, মনে হয় সেই টক্সিসিটি থেকেও যদি থাকে সেগুলো পুরো রিফ্লাক্স হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন, তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে, রাত 10:36:46 স্টুডিওর ঘড়িতে। হ্যাঁ, আজকে বেশি কথা বলছি আপনাদের সঙ্গে, মানে সে কথা বলার লোকটা তো সামলাতে পারছি না, বলুন, অনেক দিন পর কথা হচ্ছে না, তো মনে হচ্ছে সেই ইচ্ছে ডানায় ভর করে আপনাদের সবার সঙ্গে গিয়ে এক ঘন্টা অন্তত গল্প করি, এই 2-3 মিনিটে আমার পোষায় না। হ্যালো নমস্কার, কে বলছেন সঙ্গে?
3: সত্যি কখনো পাওয়া যায় না, তবে মানসিক প্রশান্তির ধবল পথটা পেতে মনে অসুবিধা হবে না। আমাদের যদি আপনি ইচ্ছা জানা দেন, তাহলে আমি কিন্তু চলে যাবো একদম সরাসরি আগত।

0: আচ্ছা,
1: একবার দেখে আসবো।
0: একদম একদম, স্বাগত আপনাকে।
1: খুব ইচ্ছা হয় পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ থেকে একবার যেতে আপনাদের ওখানে, গিয়ে দেখে আসতাম যে আপনারা কেমন করে মানে অনুষ্ঠানটা করছেন, সেখানে পরিবেশ কেমন। আকাশ মানে তোমার কাছে খুব একটা মানে মানে সুরের ক্লোরোফিল ভাবি, মাঝে মধ্যে আপনাদের একটু আকাশ মানে সাহেব এটা ওই আগরতলাটা একবার দেখবো, জানে না কখন এই জন্য।
0: একদম, আপনাকে স্বাগত জানাই, আসবেন।
1: অনেক ধন্যবাদ মানালিদি, নমস্কার, নেবেন, ভালো থাকবেন, নমস্কার,
0: ভালো থাকুন মিল্টন। আচ্ছা, আপনারা অনেকেই দেখছি ঘুরতে চাইছেন পাহাড় চূড়ায়। আচ্ছা, আমার মতন সমুদ্র ভালোবাসে না কেউ?

আচ্ছা বলুন তো, এই গানটার সঙ্গে সঙ্গে কারা ঘরের বসে নাচছিলেন? আমি কিন্তু নাচছিলাম স্টুডিওতে বসে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনেকের জীবনই এমন কি নয় যে জীবনে হয়তো আমরা আমাদের সেই স্বপ্নগুলোকে সাজাতে সাজাতে এতটা ক্লান্ত হয়ে পড়ি যে আমাদের ইচ্ছে ডানাটাই থাকে না। একসময় আমরা গাইতে চাইতাম, আঁকতে চাইতাম, লিখতে চাইতাম, চাইতাম পাহাড় দেখতে, কিংবা চাইতাম কাউকে ভালোবাসতে। কিন্তু আজ আজ আমরা শুধু বেঁচে আছি, না দেখছি স্বপ্ন, উড়ছি না, হাঁটছি শুধু। কিন্তু মানুষ কি শুধু হাঁটার জন্য জন্মায়? না, মানুষ জন্মায় উড়বে বলে। নমস্কার, কে রয়েছেন?

0: শ্রোতা বন্ধু।
1: হ্যালো দিদি।
0: আরে হ্যাঁ, আমি না জাস্ট আপনার কথাই ভাবছিলাম। 10:42 বেজে গেছে। বলুন বলুন।
1: তাহলে বলতে হবে না নামটা?
0: না, একদমই বলতে হবে না, বলুন।
1: দিদি, বলছি আমার ইচ্ছে ডানাতে ডানা লাগিয়ে দিয়ে আমার একটা ইচ্ছা হলো কি জানেন, একদিন পাকিয়ে উড়ে যেতাম চলে। হ্যাঁ, যেটা খুশি সেটা দেবো, ভারী মজা হবে। তাই বুঝি একদিন মেলে দিলাম ডানা, প্রজাপতি হলাম। তারে কে করিবে মানা, প্রজাপতি হয়ে এবার করলাম কি শুনুন, প্রজাপতি হয়ে ফুলে ও ফুলে মধু পান করলাম।
0: আচ্ছা,
1: মধু পান করার পরে এবার মধু পান করার পরই ফুলের মধ্যেই লুটিয়ে পড়লাম। যে অনেক মধু খেয়ে নিয়েছি, আর তো উঠতে পারবো না,
0: অনেক মধু হয়ে গেল আজ।
1: তারপরে নেশাটা ভাঙলো, একটু পরই ভেঙে গেল। ভাঙার পরই কি করলাম জানেন? যে ভাঙার পরই আমার ইচ্ছা হলো আবার যে ত্রিপুরেশ্বরী মাকে, কামাখ্যা মাকে এবং আপনাকে পাকা আমের শরবত খাইয়ে আসার আমার খুবই মনস্কামনা যেন পূর্ণ হয়।
0: তাদের পাশে আমার নাম কেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
1: এই পাকা আমের আমি যেন আপনাদেরকে শরবত খাইয়ে আসি আপনাদের ওখানে ত্রিপুরেশ্বরী গিয়ে।
0: আচ্ছা,
1: যে তাতে খুব আনন্দ হবে আমার, কারণ আপনাদের সঙ্গে তো মুখে মুখে কথা বলছি, এইবার আপনাকে দেখতেও পাচ্ছি না। তাতে আমি ওখানে গিয়ে আপনার সঙ্গে একটু ভালো করে খুব সুন্দর ভাবে কথাবার্তা বলবো, এইটা আমার খুব ইচ্ছা আছে।
0: বাহ, বেশ বেশ বেশ।
1: আর একটা দিদি, ওই আমাকে পুরনো স্মৃতিটা খুব ইয়ে হয় জানেন তো, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় যে হ্যাঁ এইগুলো হলে পরে আরো ভালো হয়, ওই ইচ্ছাটা খুবই পূরণ করতে ইচ্ছা হয়।
0: খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন।
1: বলতে পারিনি
0: আম্মা বলেন পর রেশো না, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে পাখির মতো উড়ব, রঙিন ডালে লুকিয়ে থেকে ফুলের মতো ফুটব। তোমরা যারা শিখছো পড়া মানুষ হবার জন্যে, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য।

জীবনটা যেন আমাদের থমকে না যায়, জীবনটা যেন নদীর মতনই বহমান হয়, এবং এই বহমানতার

0: থেমে জীবন কোথাও যেন না থেমে থাকে। জানেন, থেমে থাকলেই সেই পুঁতিগন্ধময় নর্দমার সেই ভ্যাপসা গন্ধ জীবনটাকে একেবারে তছনছ করে দেয়। আমাদের জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, আনন্দে থাকা, ভালো থাকা। আজ যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ইচ্ছেটা নাকি, কোথায় উড়ে যেতে চান, কোন স্বপ্নটা এখনো বুকের ভেতর লুকিয়ে রেখেছেন, কিংবা কাকে বলতে চান থেকে যাও, কোন গানটা আবার গাইতে চান, কোন রাস্তা দিয়ে আবার হাঁটতে চান, কোন পাহাড়টা আবার দেখতে চান, কিংবা কার সঙ্গে দেখতে চান, কোন মানুষটার হাত আবার ধরতে চান, হয়তো উত্তরটা আপনাদের সবার কাছেই আছে, শুধু সাহস করে ডানাটা মেলে ওড়ার অপেক্ষা। জানেন শ্রোতা বন্ধুরা, পাখিদের কিন্তু সবচেয়ে বড় শক্তি তাদের ডানায়। না, পাখিদের সবচেয়ে বড় শক্তি তাদের বিশ্বাসে। পাখিরা বিশ্বাস করে ডানা মেললে বাতাস তাদের ধরে রাখবেই। আর মানুষের সবচেয়ে বড় শক্তি কি জানেন? স্বপ্ন। যতদিন স্বপ্ন আছে ততদিন ইচ্ছে ডানা আছে, যতদিন ইচ্ছে ডানা আছে ততদিন উড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার সেই আকাশের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনো উঠতে চাই? শ্রোতা বন্ধুরা, উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন আপনার ইচ্ছে ডানা এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়ার রহমান বলছি।
0: হ্যাঁ শেখ আতিয়ার রহমান বাবু, বলুন।
1: শুরুতেই আগামীকাল ঈদ উল জোহা।
0: হ্যাঁ একদম।
1: আপনাকে সহ সকলকে অনেক অনেক
0: শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা।
1: দেখো বলি, দেখুন মন সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলে তো, তা সেই মনকে বাঁধতে ইচ্ছে ডানাই ভর করে বর্তমান পরিস্থিতি যা গরম উষ্ণ আবহাওয়া চলছে, তো শ্রুতি উড়ে যেতে চাই মেঘের দেশ মেঘালয়ে।
0: আচ্ছা,
1: সেখানে বৃষ্টিতে স্নাত হয়ে একটু কাশ্মীরের ওই লেকের নৌকাবাড়িতে কিছুদিন কাটাতে চাই এবং ঘুরে ঘুরে শৈল শহর দার্জিলিং এ কিছুদিন কাটাবো। তারপর যেই বাংলার সোঁদামাটি গন্ধ নাকে আসতে ভর ভর করে ভেসে, তখন আবার ফিরে এসে কোমর বেঁধে চাষ করতে লাগবো।
0: ও বাহ, কি ভালো।
1: এইটুকু ইচ্ছা দানায় ভর করে ঘুরে আসতে ইচ্ছে জাগে। এটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
0: আপনিও ভীষণ ভালো থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন দেখা যেন না ছাড়ে।

শাস্ত্রে বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এ কথা বললেন। মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে সে মানুষের উন্নতির পথে নিয়ে যায়, আর যদি শুধু ইচ্ছের দাস হয় তাহলেই পতনের কারণ হয়। শাস্ত্র এও বলে, মনকে মেরে ফেলো না, আবার মনকে লাগাম ছাড়াও করো না। গীতায় আরেক জায়গায় বলা আছে, সধর্মে নিধনং শ্রেয়ঃ, অর্থাৎ নিজের প্রকৃতি, নিজের সত্যিকারের সত্তা অনুযায়ী জীবন যাপন করাই শ্রেয়। যে কাজ করলে আত্মা শান্তি পায়, যেখানে মানুষ নিজের সত্যিকারের অস্তিত্ব খুঁজে পায়, সে পথেই চলা উচিত। তাই মনের ইচ্ছে অনুযায়ী থাকা উচিত, কারণ মন কখনো কখনো লোভ চায়, অহংকার চায়, রেগে সিদ্ধান্ত নেয়, মোহে ভুলে থাকে। কিন্তু শাস্ত্র বলে, তিনটে জিনিস মিললে তবেই সেটা করা উচিত। মন যা চায় বিবেক যা মেনে নেয়, আর অন্যের ক্ষতি না হয়। আবার উপনিষদ আরও সুন্দরভাবে বলছেন, আমাদের এই শরীর হলো রথ, মন হলো ঘোড়া, বুদ্ধি হলো সারথি। যদি ঘোড়া নিয়ন্ত্রণহীন হয় রথ দুর্ঘটনায় পড়বেই, আবার যদি ঘোড়াকে একদম বেঁধে রাখা হয় তাহলেও তো রথ চলবে না। তাই জীবনে ভারসাম্যটাই হলো আসল, আর এই ভারসাম্য রক্ষা করতে পারলেই আপনার হার্ট ভালো থাকবে, আপনার ইমিউনিটি ভালো থাকবে, আপনার এনার্জি বুস্ট আপ হবে, ঘুম ভালো হবে, আপনার স্কিন ভালো হবে, হেয়ার হেলথ ভালো হবে, আর কি চাই বলুন তো। স্ট্রেস কমে যাবে আপনার জীবনের, জানেন, এই ইচ্ছে ডানায় ভর করে উড়ে বেড়ালে আপনার বডির কর্টিসল হরমোনের লেভেল কমে যাবে, আপনার মুখে একটা আলাদাই গ্লো আসবে, কারণ আপনার শরীর থেকে তখন এন্ডরফিন আর ডোপামিন নামক দুটো হরমোন রিলিজ হচ্ছে। ঘুম ভালো হলে আপনাকে মনে হবে নতুন একটা দিন, আর এনার্জি বুস্ট আপ, তার কি বলবো বলুন তো। শরীরে ইমিউনিটিও দরকার শ্রোতা বন্ধুরা। মানুষ শুধু খাবার আর অক্সিজেনে বাঁচে না, মানুষ বাঁচে ভালো লাগায়। কখনো একটা গান, কখনো একটু বৃষ্টি, কখনো প্রিয় মানুষের সঙ্গে গল্প করা, হাতে হাত ধরে হাঁটা, কখনো পাহাড় দেখতে যাওয়া, এসবই শরীরকে ভেতর থেকে বাঁচিয়ে রাখে। তাই মাঝে মাঝে নিজের মনটার কথাও তো শুনতে হয়, কারণ শরীর ক্লান্ত হলে মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু মন ক্লান্ত হলে মানুষ ভেতর থেকে হারিয়ে যেতে থাকে। তাই শেষ করার আগে একটা ছোট্ট উপদেশ, উপদেশ নয় একটা কথাই বন্ধুদের উদ্দেশ্যে, নিজের মন

মতো বাঁচা কোনো বিলাসিতা নয়, বরং মানুষকে বেঁচে থাকার শক্তি দেয়। তাই শ্রোতা বন্ধুরা, আজকের মতন আজ রাতে পর্ব এখানেই ইতি টানছি। আবার খুব শিগগিরই নিশ্চয়ই দেখা হবে, কথায় কথায় নিশ্চয়ই অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যত্নে রাখুন মনের ইচ্ছেগুলোকে। আগামীকাল ঈদুজ্জোহা, তাই ঈদুজ্জোহার অনেক অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কি বলছে। আগামীকাল, আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 47.6 মিলিমিটার। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচিতে কি রয়েছে আপনাদের জন্য। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, তারপরেই শুনবেন 6:25 ককবরক অনুষ্ঞান হায়ামনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 শুনবেন স্থানীয় ককবরক সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন 7:45, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায় এবং 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, শুনুন আর জে শুয়ে তার সঙ্গে। 11:00 হচকনি রচামুং, 2:30 চিরায়ত এবং তারপর 3:00 রবি কিরণ, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সুরের আকাশে আর যে অনিন্দিতার সঙ্গে, 5:00 হৃদ মাঝারে, 6:30 ইচ্ছে ঘুরি, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ এবং 8:05 খেলতে খেলতে, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রঙ্গৌলি, 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর যে দেবাশিসের সঙ্গে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, সময়সূচি কিন্তু অনুষ্ঠানের প্রয়োজনে পরিবর্তন হতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন 11:35। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, শুভরাত্রি। তবে শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, চলবে 6:00 পর্যন্ত।